আকাশবাণী মুর্শিদাবাদ, আজ শনিবার, বিশে আষাঢ় 1948 শতাব্দ, 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 11ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:03, সূর্যাস্ত হবে সন্ধে 6:23। স্টুডিওর ঘড়িতে এখন

মনুষ্যের কার্যের মূল তাহাদিগের চিত্তবৃত্তি। সেই সকল চিত্তবৃত্তি অবস্থানুসারে অত্যন্ত বেগবতী হয়। সেই বেগের সমুচিত বর্ণ দ্বারা সৌন্দর্যের সৃজন কাব্যের উদ্দেশ্য। যে কাজই করো তোমার গুণে তাহা হইল, কখনো তাহা মনে করিবে না। করিলে পুণ্য কর্ম অকর্মত্ব প্রাপ্ত হয়। সকল কবিরই এ সহানুভূতি চাই, তা না হইলে কেহই উচ্চ শ্রেণীর কবি হইতে পারেন না। সহানুভূতি প্রধানত কল্পনা শক্তির ফল। আমি আপনাকে ঠিক অন্যের স্থানে কল্পনার দ্বারা বসাইতে পারিলেই তাহার সঙ্গে আমার সহানুভূতি জন্মে। যাহা প্রাকৃত তাহা তাদৃশ্য চিত্ত আকৃষ্ট।

স্পষ্ট হয় না, কেননা তাহা অসম্পূর্ণ, দোষ সংস্পৃষ্ট পুরাতন এবং অনেক সময় অস্পষ্ট। কবির সৃষ্টি তাহার স্বেচ্ছাধীন, সুতরাং সম্পূর্ণ, দোষশূন্য, নবীন এবং স্পষ্ট হইতে পারে।

অমৃতবাণী শুনলেন, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন ভক্তিগীতি শুনুন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আজ প্রথম শিল্পী অশোক চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিউজিল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডে সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। চীনের রাজধানী বেইজিং ও প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি হয়েছে। সংসদের বাদল অধিবেশন এ মাসের 20 তারিখ শুরু হবে। তার আগেই গতকালের প্রস্তুতি পর্যালোচনা করেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ব্রিগেড মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। সাতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে উইম্বলডন টেনিসের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ও বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে পৌঁছেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। উভয় নেতা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গত 2 বছরে শিল্প বাণিজ্য এবং প্রতিরক্ষা সহ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক খতিয়ে দেখছেন। বৈঠকের আগে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফর। সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদী নিউজিল্যান্ডের নেতৃত্ব ও সে দেশের অধিবাসীদের ধন্যবাদ জানান। অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুকসেন ও তাঁর সরকারের প্রশংসাও করেন তিনি। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুই দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী আজ সেদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবেন। নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের এক সমাবেশেও বক্তব্য রাখবেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে গতকাল অকল্যান্ড পৌঁছন। প্রায় 4 দশকের মধ্যে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশে গেলেন। সেখানে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। অকল্যান্ড বিমানবন্দরে লাল কার্পেটের ওপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসেন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে সূচিত করতে নিউজিল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ার ভারতের ত্রিবর্ণ পতাকার রঙে আলোকিত করা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়গুলি উঠে এসেছে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তার শেষ করে ভারতীয় দল নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। ভেনেজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডলসি রড্রিগেজ সময়মতো সাহায্য ও সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার 2টি বিমানে সেনাবাহিনী 60 প্যারাফিল্ড হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধিদল ভেনেজুয়েলা পৌঁছেছিল। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন আগামী 14 তারিখ কাজাক

কাজাখস্তানের বাইকোনোর কসমোড্রোম থেকে 8 মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে অভিযান শুরু করবেন। অন্য দুই মহাকাশচারী পিওত্র দুব্রোভ এবং আন্না কেকিনার সঙ্গে রসকসমস সোয়ুজ MS-21 মহাকাশযানে রওনা হবেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মেনন রক্ত চলাচলের ওপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, ধমনির গঠন এবং রক্তের উপাদান সহ দীর্ঘ সময় ধরে মহাকাশযানে থাকার ফলে শারীরিক প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করবেন। মহাকাশ কেন্দ্রের অভ্যন্তরে থাকা জলের সাহায্যে ইন্ট্রাভেনাস ফ্লুইড তৈরির প্রযুক্তি নিয়েও পরীক্ষা করবেন তিনি। চীনের রাজধানী পেইচিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে চীনের জাতীয় অবজারভেটরি টাইফুন বাভির জন্য নতুন করে কমলা সতর্কতা জারি করেছে। এর প্রভাবে চীনের পূর্বাংশে প্রবল হাওয়া এবং ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। ঝড়ের কারণে বিঘ্নিত উড়ান চলাচল, একাধিক বিমানবন্দর তাদের উড়ান পরিষেবা বন্ধ রেখেছে। কৈলাস মানস সরোবর যাত্রায় পুণ্যার্থীদের প্রথম দলটি উত্তরাখণ্ডের পিথুরাগড় জেলার লিপুলে গিরিপথ দিয়ে চীনে প্রবেশ করেছে। অভিবাসন সীমান্ত সংক্রান্ত প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন হওয়ার পর ভারত তিব্বত সীমান্ত পুলিশ ITBP-র আধিকারিকরা সীমান্তে থাকা চীনা কর্তৃপক্ষকে দলটির দায়িত্ব হস্তান্তর করেন। সংসদের বাদল অধিবেশন শুরু হবে এমাসের 20 তারিখ, চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। অধিবেশন শুরুর প্রাককালে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান গতকাল সংসদ ভবন চত্বরে এর প্রস্তুতি পর্যালোচনা করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মেঘওয়াল জানান, আসন্ন বাদল অধিবেশনের কাজকর্ম নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে, দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকাও। মহারাষ্ট্র বিধানসভার বাদল অধিবেশন গতকাল শেষ হয়েছে। সমাপ্তি অধিবেশনে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর তদন্ত সহ বিভিন্ন বিষয়ে সদস্যদের অবহিত করেন। তিনি জানান, অজিত পাওয়ারের ওই বিমান দুর্ঘটনা সম্পর্কে দুটি তদন্ত চলছে, একটির দায়িত্বে রয়েছে CID এবং অন্য বিমান দুর্ঘটনার তদন্ত ব্যুরো AAIB। এই তদন্তের পর প্রয়োজন হলে সরকার CBI তদন্তের কাজও হাতে নেবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধ জাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইল ফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানের প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী গতকাল বারাখানায় নৌবাহিনীর কর্মীদের এক সভায় ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য নতুন দিল্লির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক বিভিন্ন চাপের মধ্যেও দেশের জলসীমা সুরক্ষিত রাখার ক্ষেত্রে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও দায়িত্ববান অংশীদার হিসেবে দেশকে উল্লেখ করে রাজনাথ সিং বলেন, ভারতের মোট বাণিজ্যের প্রায় 90% সমুদ্রপথে পরিচালিত, ফলে দেশের বিকাশ, শক্তিক্ষেত্রের নিরাপত্তা ও ভূখণ্ডের সুরক্ষার জন্য সমুদ্রপথের নিরাপত্তা বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতীয় নৌবাহিনী দেশের জলসীমা সুরক্ষিত রাখতে উল্লেখযোগ্য কাজ করে চলেছে বলে মত প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো BOPS গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ গতকাল বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। তিনি বলেন, বন্দরগুলির সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড়পত্র দেওয়া হবে। ওইসব সংস্থার নিরাপত্তা কর্মী যারা CISF থেকে প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তার কাজে মোতায়েন থাকবেন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিহার বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটলার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে

0: ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। অন্যদিকে আগামীকাল ভারতীয় সময় সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ও বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। লন্ডনে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ইতালির এই তারকা 7 বারের উইম্বলডন জয়ী নোভাক জোকোভিচকে 6-4, 6-4, 6-4 ব্যবধানে সরাসরি 3 সেটে পরাজিত করেন। এর আগে প্রথম সেমিফাইনালে জার্মানির দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেভরেভ ব্রিটিশ ওয়াইল্ড কার্ড আর্থার ফেরিকে 7-6, 6-2, 6-4 ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। এদিকে আজ মহিলা সিঙ্গলসে ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও তারই স্বদেশী লিন্ডা নক্সোভা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিউজিল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডে সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। সংসদের বাদল অধিবেশন এই মাসের 20 তারিখ শুরু হবে, তার আগে প্রস্তুতি পর্যালোচনা করেছেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীরা। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হল, এরপরে খবর সকাল 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দিই আজ শুভ সকালে ফোন ইন অনুষ্ঠানের বিষয় এবং আজ রাত 10:15 মিনিটে লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানের বিষয় সম্পর্কে

আজ 11ই জুলাই। সারা বিশ্ব জুড়ে আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে। আজ শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে থাকছি আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে। জনসংখ্যার ভারসাম্য আনবে সুরক্ষিত ভবিষ্যৎ। আপনাদের সুচিন্তিত মতামত নিয়ে আপনারা আসুন আমাদের নির্দিষ্ট নম্বরগুলিতে, কথা ও বার্তা হোক 9434921300 অথবা 0348225968 এই নম্বরে। আজকের শুভ সকালে থাকছি জনসংখ্যার ভারসাম্য আনবে সুরক্ষিত ভবিষ্যৎ এই বিষয়ে।

ষাট সত্তরের দশকের জনপ্রিয় নায়িকা অভিনেত্রীদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য। স্বাভাবিক অভিনয়ের বৈচিত্র্যে ভরিয়েছেন অগণিত হৃদয় মন। তিনি নায়িকা অভিনেত্রী মমতাজ। আজ 11 জুলাই শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানে প্রসঙ্গ তিনি ও তাঁর অভিনয় ছুপকায় সারে নজারে। অনুষ্ঠান জুড়ে মমতাজ অভিনীত হিন্দি ছবির গান শুনবেন। সরাসরি কথা ও বার্তা হোক না পরে 9434921300 অথবা 03482259648। আজ লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানে ছুপকায় সারে নজারে।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন রবীন্দ্রসঙ্গীত। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের আসরে আজ প্রথম গানটির শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।

মনোময় ভট্টাচার্যের গাওয়া গানটির সঙ্গে শেষ হল আজকের রবীন্দ্রসঙ্গীতের আসর। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন নজরুলগীতি শুনুন, প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন।

হেমন্তী শুক্লার গাওয়া এই গানটির সঙ্গে শেষ হল আজকের নজরুল গীতির আসর। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআর অ্যাপ থেকে।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। ফসল বিষয়ক পরামর্শ বলিতে পাট চাষের ক্ষেত্রে বলা হয়েছে, জুন মাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে পাট ফসলের বৃদ্ধি ও আশের গুণমান বজায় রাখতে আগাছা নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ, জল নিষ্কাশন এবং পোকামাকড় ও রোগ দমনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বর্ষাকালে আবহাওয়া পাট গাছের দ্রুত বৃদ্ধির পক্ষে অনুকূল হলেও অতিরিক্ত আর্দ্রতা রোগ প্রকার আক্রমণ বাড়িয়ে দিতে পারে। জমি ও ফসল ব্যবস্থাপনার জন্য বলা হয়েছে, জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না এবং প্রয়োজনে দ্রুত নিকাশি ব্যবস্থা গ্রহণ করবেন। গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বায়ু চলাচল বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী গাছ পাতলা বা থিনিং করুন। আগাছা নিয়ন্ত্রণের জন্য নিড়ানি দিন বা হাত দিয়ে আগাছা পরিষ্কার করে ফেলুন। আগাছা থাকলে পুষ্টি ও আর্দ্রতা বৃদ্ধি ব্যাহত হয়। হালকা বৃষ্টির পরে মাটির উপরিভাগ আলগা করে শিকড়ের বৃদ্ধি ভালো হয়। সার ব্যবস্থাপনার ক্ষেত্রে টপ ড্রেসিং হিসেবে প্রয়োজন মতো নাইট্রোজেন সার প্রয়োগ করুন আর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে সার প্রয়োগ কিছুদিন স্থগিত রাখুন যাতে সার ধুয়ে না যায়। জৈব সার বা গোবর সার ব্যবহার করলে মাটির গঠন ও আর্দ্রতা ধারণ ক্ষমতা উন্নত হয়। পোকামাকড় ও রোগ দমনের জন্য আপনারা জুট স্যামিলুপার, হেয়ারি ক্যাটারপিলার, জুট অ্যাপিয়ন, স্টেম রট রোগ এগুলি হলে নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করুন এবং আক্রান্ত পাতা বা ডগা নষ্ট করুন। প্রাথমিক অবস্থায় নিমভিত্তিক জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে আর আক্রমণ বেশি হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করবেন। বজ্রঝড় ও দমকা হাওয়ার সময় জমিতে কাজ করা অবশ্যই এড়িয়ে চলুন। ভারী বৃষ্টির পরে জমিতে জল দাঁড়িয়ে থাকলে সেটা দ্রুত বের করে দিন। বৃষ্টির পরে রোগের প্রকোপও বাড়তে পারে, তাই নিয়মিত নজরদারি করার প্রয়োজনও রয়েছে। উদ্যান পালন বিষয়ক পরামর্শ বলিতে বলা হয়েছে যে উঁচু জমিতে রিজ ও ফারো পদ্ধতিতে লঙ্কা, বেগুন, টমেটো ও কুমড়ো জাতীয় ফসলের চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করে বীজ বপন শুরু করে দিন। বীজ বপন বা চারা রোপণের আগে ভালোভাবে পচানো কম্পোস্টের সঙ্গে তাজা মাটি মিশিয়ে ব্যবহার করুন যাতে চারার বৃদ্ধি ভালো হয়। সহজ ব্যবস্থাপনা ও পরবর্তীতে প্রতিস্থাপনের সুবিধার জন্য পলিথিন ব্যাগ বা মাটি ভর্তি পাটের ব্যাগেও চারা তৈরি করা যেতে পারে। আগামী দিনে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বীজতলায় জল জমা এড়াতে উপযুক্ত নিকাশি ব্যবস্থা গ্রহণ করুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, জেলার বিক্ষিপ্ত অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জেলার বেশ কিছু অঞ্চলে এবং সেই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জেলার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সতর্কবার্তায় জানানো

হয়েছে যে জেলার বেশ কিছু অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, এখন শুনবেন লোকগীতি, শিল্পী সনজিৎ মণ্ডল।

0: সনজিৎ মণ্ডলের কণ্ঠে শুনলেন লোকগীতি আকাশবাণী মুর্শিদাবাদ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআর অ্যাপে। এখন জানিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। কিছুক্ষণের মধ্যে সকাল 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা খবর এবং 7:35 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ। সকাল 7:45 শোনা যাবে বাংলা ছায়াছবির গান। সকাল 1:00 শুভ সকাল লাইভ ফোন ইন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস, তাই আজকের বিষয় রয়েছে জনসংখ্যার ভারসাম্য আনবে সুরক্ষিত ভবিষ্যৎ। শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকাল 9:00 এবং 9:05 যথাক্রমে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরাজি সংবাদ। 9:10 পডকাস্ট সিরিজের নবমতম এপিসোডে আজ প্রকৃতি কি বাত আকাশবাণীকে সাথ এই বিষয় নিয়ে। বেলা 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনবেন। বেলা 2:05 অনুরোধের আসর, আজ আপনাদের অনুরোধের বাংলা ছায়াছবির গান শুনবেন। উপস্থাপনায় থাকবেন মহুর বন্দ্যোপাধ্যায়। 2:30 অনুষ্ঠান অঙ্গনা। বিকেল 3:00 এবং 3:05 হিন্দি এবং ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত। বিকেল 5:15 শোনা যাবে নজরুল গীতি। 5:30 অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ শুনবেন আজ সন্ধ্যে 6:00। 6:05 অতুল প্রসাদের গান, দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান শুনবেন।

6:30 কর্মখালী সংক্রান্ত খবর জীবিকার জন্য কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 রেলে করে শোনানো হবে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিগীতি শুনবেন 6:40। বিজ্ঞাপনী অনুষ্ঠান থাকছে সন্ধ্যে 6:55। আজ সন্ধ্যায় শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের আসর 7:10। আরও একটি বিজ্ঞাপনী অনুষ্ঠান শুনবেন 7:30। 7:35 কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং 7:50 কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ রেলে করে আপনাদের শোনানো হবে। রাত 8:00 এবং 8:05 থাকছে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

8:10 শুনবেন নাটক। আজকের নাটক মুক্তিনাথের বাণপ্রস্ত, রচনা পার্থ প্রতিম মজুমদার। রাত 9:00 আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত 10:00 স্বরচিত কবিতা ও গল্প পাঠের আসর শ্রুতি। আজ এই অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন সুব্রত সাহা, দীপক মান্না এবং অমিতাভ মৈত্র। রাত 10:15 লাইভ ফোন ইন মাহফিল। আজ বিষয় রয়েছে ছুপকে সারে নজারে। অনুষ্ঠান জুড়ে মমতাজ অভিনীত হিন্দি ছবির গান শুনবেন। উপস্থাপনায় থাকবেন মুক্তি হক। রাত 11:00 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টিলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। স্পেন বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুসোভা এবং তাঁরই স্বদেশী লিন্ডা নক্সোভা। এদিকে সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে ইতালির জ্যানিক সিনার উইম্বলডন টেনিসের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিরাপত্তা বাড়াতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুগ্ধ ও পশুপালন সংক্রান্ত এই চুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং সর্বোত্তম পশুপালন পদ্ধতি বিনিময়ে সহায়ক হবে। পর্যটন সংক্রান্ত চুক্তি দুদেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তুলবে। ক্রীড়া উন্নয়ন ও খেলোয়াড়দের সহায়তায় দুপক্ষ একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিপর্যয় মোকাবিলা, জরুরি তৎপরতা এবং প্রস্তুতি বাড়াতে স্বাক্ষরিত হয়েছে আরও একটি চুক্তি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। উভয় নেতা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গত দুবছরে শিল্প, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক খতিয়ে দেখেন। বৈঠকের আগে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফর। সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদী নিউজিল্যান্ডের নেতৃত্ব ও সেদেশের অধিবাসী ধন্যবাদ জানান। অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুকসেন ও তাঁর সরকারের প্রশংসা করেন তিনি। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে উভয় দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী।
2: 40 সাল কে বাদ ভারত কে প্রধানমন্ত্রী কা নিউজিল্যান্ড আনা হুয়া হ্যাঁ এক প্রকার সে আপকি আর্থিক রাজধানী মে কার্যক্রম বড়া করকে ভারত আর নিউজিল্যান্ড কে সম্বন্ধ কো এক নই তাকত দেনে কা এক অবসর পেদা কিয়া হ্যায় मैं आपका बहुत बहुत आभारी हूँ। ये हमारे संबंधों में एक ऐतिहासिक पड़ाव है जो हमारे संबंधों की नई ऊर्जा, हमारी मित्रता के नए संकल्प को दोहराने वाला है।
1: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, শ্রী মোদীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। এই সফরের মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মত ব্যক্ত করেন তিনি। লুকসেন বলেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা আরও বিস্তৃত করবে বলে তিনি জানিয়েছেন। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লা গুয়াইরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,700 বেশি মানুষ। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ। উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শেষ করলেও বহু মানুষ তাদের পরিজনদের খোঁজে সন্ধান চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রসংঘ গত বুধবার ভেনেজুয়েলার জন্য 300 মিলিয়ন মার্কিন ডলার ত্রাণ সহায়তার জরুরি আবেদন করেছে। এদিকে ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল নতুন দিল্লি ফিরেছে।

ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন আগামী 14 তারিখ কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে 8 মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে অভিযান শুরু করবেন। অন্য দুই মহাকাশচারী পিয়ত্র দুব্রোভ এবং আন্না কিকিনার সঙ্গে রসকসমোস সয়ুজ MS-29 মহাকাশযানে রওনা হবেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মেনন রক্ত চলাচলের ওপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, ধমনির গঠন এবং রক্তের উপাদান সহ দীর্ঘ সময় ধরে মহাকাশযানে থাকার ফলে শারীরিক প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করবেন। চীনের রাজধানী পেইজিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। চীনের জাতীয় অবজারভেটরি টাইফুন বাভির জন্য নতুন করে কমলা সতর্কতা জারি করা হয়েছে। একাধিক বিমানবন্দর তাদের উড়ান পরিষেবা বন্ধ রেখেছে। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওয়োতে একটি স্কুল থেকে প্রায় 2 মাস আগে অপহৃত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগো জানিয়েছেন, যৌথ নিরাপত্তা অভিযানে তাদের উদ্ধার করা হয়। তিনি বলেন, অভিযানে 8 জন সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে সেদেশের গোয়েন্দা সংস্থা ডিপার্টমেন্ট অব স্টেট সার্ভিসেসের হেফাজতে রয়েছে। এছাড়া অভিযানে আরও কয়েকজন সন্দেহভাজন নিহত হয়েছে। তবে অপহৃতদের মুক্তি করতে কোন রকম মুক্তিপণ বা বন্দি বিনিময় করা হয়নি। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইলফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো BOPS গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ গতকাল বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। শ্রী শাহ বলেন, বন্দরগুলির সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড় দেওয়া হবে। ওইসব বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী যারা CISF থেকেই একমাত্র প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তা কাজে মোতায়েন থাকবেন। বন্দর নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে থাকা পরিকাঠামো নিয়েই নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করতে হবে। সংসদের বাদল অধিবেশন শুরু হবে এ মাসের 20 তারিখ, চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। অধিবেশন শুরুর প্রাককালে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান গতকাল সংসদ ভবন চত্বরে এর প্রস্তুতি পর্যালোচনা করেন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিহার বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, মাতৃস্বাস্থ্য, দারিদ্র্য ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত নানা বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার প্রসার ঘটানোর লক্ষ্যে দিনটি পালিত হয়ে থাকে। এই উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন ও সংস্থা নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার। 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মায়ামি স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে আর মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা এবং তারই স্বদেশী লিন্ডা নস্কোভা। দুজনেরই লক্ষ্য কেরিয়ারের প্রথম উইম্বলডন জয়, ফলে অল চেক এই ফাইনালে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে উইম্বলডন। এছাড়া পুরুষদের ডাবলসের ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওভারা জুটি ক্রোয়েশিয়ার মাতে পাভিচ, এল সালভাদোরের মার্সেলো আরেভালোর জুটির বিরুদ্ধে খেলবেন। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের খেতাব নির্ধারণী ম্যাচে ইয়ানিক সিনারের মুখোমুখি হবেন আলেকজান্ডার জেভরেভ। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত গতকাল প্রথম ইনিংসে 285 রান করেছে। টসে জিতে ইংল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দিনের শেষে ইংল্যান্ড 1 উইকেটে করেছে 21 রান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত

আলোকপাত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হবে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে যাবেন। সেখানে স্থায়ী পুলিশ আউটপোস্টের উদ্বোধনের পাশাপাশি মৃত নাবালিকার বাড়ি ও গণপ্রহারে মৃত যুবকের বাড়িতেও যাবেন তিনি। রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধে মিলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য সরকারের গুন্ডা দমন আইন সোমবার থেকে চালু হবে বলেও ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে পুলিশের 2 ডেপুটি কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে। 3 কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে রাজ্য সরকার 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে। মেট্রো রেলের কাজের জন্য চিংড়িঘাটা উড়ালপুল গতরাত থেকে সোমবার পর্যন্ত বন্ধ। আগামীকাল সকাল 6টা থেকে বিদ্যাসাগর সেতুতে 16 ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলেছে। মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে যাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সেখানে সরকারি উদ্যোগে তৈরি হওয়া স্থায়ী পুলিশ আউটপোস্টের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও বারুইপুরে মৃত নাবালিকার বাড়ি এবং গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী। এদিকে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই গতকাল গণপ্রহারে মৃত ইন্দ্রজিতের বাড়িতে যান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। অন্যদিকে ইন্দ্রজিতের বাড়ির নিরাপত্তা বাড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, বসানো হয়েছে সিসিটিভি, সরকারের পক্ষ থেকে বাড়িটি মেরামত করা হচ্ছে। এছাড়া প্রশাসনের তরফে ইন্দ্রজিতের পরিবারকে খাদ্য সামগ্রী ও ত্রাণ সাহায্য দেওয়া হয়েছে। প্রশাসন এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ইন্দ্রজিতের বৃদ্ধ বাবা মা সন্তোষ প্রকাশ করেছেন, তবে দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই দাবিও করেছেন তারা। অন্যদিকে সিআইডির ফরেন্সিক দল গতকাল বারুইপুর থানায় যায়, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারা। কলকাতায় 5 বছরের এক শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানায় দায়ের হয়েছে এফআইআর। জরুরি অবস্থায় শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। উল্লেখ্য, বৃহস্পতিবার শিশুটি অসুস্থ হয়ে পড়ে, তারপরেই বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনায় আর কেউ যুক্ত ছিল কিনা তাও খতিয়ে দেখছে টালা থানার পুলিশ। রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধে মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল মুর্শিদাবাদের রেজিনগরে এক দলীয় সভায় একথা ঘোষণা করেন।
1: আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব, এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে।
0: এর আগে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানে ইচ্ছুকদের বাছাই করা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠনের কথাও ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মুর্শিদাবাদে তার প্রথম সফরে শ্রী অধিকারী যোগ দেন একগুচ্ছ কর্মসূচিতে। রাজ্য সরকারের গুন্ডা দমন আইন সোমবার থেকে চালু হবে বলেও তিনি ঘোষণা করেন। বিধানসভায় ইতিমধ্যেই এই বিল পাশ হয়েছে। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় এটি সরকারিভাবে আইন হিসেবে বলবৎ হতে চলেছে। নতুন এই আইনের আওতায় রাজ্যে কোন রকম বিশৃঙ্খলা, উস্কানি ও দাঙ্গা ছড়ানোর চেষ্টা হলে তা প্রতিরোধ করতে পুলিশ প্রিভেন্টিভ অ্যারেস্ট বা অপরাধ ঘটার আগেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পারবে। প্রয়োজনে আদালতে পেশ না করে 1 বছর পর্যন্ত তাদের আটক রাখা যাবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, মানব পাচার রোধ, নারী সুরক্ষা ও আইন

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। ট্রেনে অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পোড়ানো, পুলিশকে মারধর, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। কলকাতা পুলিশের দুই ডেপুটি কমিশনারকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। এরা হলেন ডিসি নর্থ বিধান সাহা ও ডিসি পোর্ট পার্থপ্রতিম দাস। সমাজ মাধ্যমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে এই শাস্তিমূলক ব্যবস্থা বলে লালবাজার সূত্রে জানা গেছে। উল্লেখ্য, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরোধিতা করে একটি বিতর্কিত ভিডিও পোস্ট করেন কলকাতা পুলিশের ডিসি পোর্ট পার্থপ্রতিম দাস। একই অভিযোগ ওঠে কলকাতা পুলিশের ডিসি নর্থ বিধান সাহার বিরুদ্ধেও। 3 কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। বিচার ভবনে দায়ের হওয়া 114 পৃষ্ঠার মূল চার্জশিটে রয়েছে 26 জন সাক্ষীর বওয়ান। চার্জশিটে এ উল্লেখ করা হয়েছে, এখনও পর্যন্ত বেআইনিভাবে 3 কোটি টাকা আত্মসাতের হিসেব পাওয়া গেছে শান্তনুর বিরুদ্ধে। তবে আরও কিছু টাকা লুকানো রয়েছে বলে তদন্তকারীদের দাবি, বাকি টাকার সন্ধান মিলেছে। উল্লেখ্য, শান্তনুকে গ্রেপ্তারের মাসখানেকের মধ্যেই ইডি আদালতে চার্জশিট পেশ করল। এক হোটেল ব্যবসায়ীর সম্পত্তি জোর করে দখলের অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে। তবে আপাতত সোমবার পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা হবে না বলে কলকাতা হাইকোর্টে আশ্বাস দিয়েছেন রাজ্যের আইনজীবী। ভিআইপি রোডের দুধারে বেআইনি জবরদখল নিয়ে হাইকোর্টকে দায়ের সারা রিপোর্ট দেওয়ায় উত্তর চব্বিশ পরগনার জেলা শাসককে আদালতে সশরীরে হাজিরা হয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ গতকাল এই নির্দেশ দেন। 3টি অ্যাকাউন্ট ছাড়াও অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। তৃণমূল কংগ্রেসের 3টি অ্যাকাউন্টে লেনদেন চালু হলেও ইডি অন্য সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৃণমূল। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, আগামী সোমবার মামলার শুনানি গ্রহণ করা হবে। এদিকে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ইডি। বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 15 জুলাই বিধাননগর এসিজেএম আদালতে কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন, পুলিশকে দেখতে হবে যাতে ওই দিন অভিষেকের গায়ে ডিম ছোড়া না হয়। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শাখার তরফে দলের রাজ্য কমিটি সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে। দলের বৈঠক শেষে গতকাল রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি। রাজ্য সভাপতি করা হয়েছে বিপ্লব মিত্রকে, কার্যকরী রাজ্য সভাপতি হচ্ছেন জাভেদ খান। এছাড়া মহিলা, ছাত্র, যুব, শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। জাতীয় কর্মসমিতিতে জায়গা পেয়েছেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিতে চলেছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, সোমবার নবান্ন সভাঘরে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কমিটিগুলির প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেবেন। প্রাথমিকভাবে 25টি রথযাত্রা কমিটিকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসকন, মাহেশ, মহিষাদল, নবদ্বীপ জগন্নাথ মন্দির, বাগবাজার জগন্নাথ মহাপ্রভু মন্দির পরিচালন সমিতির মতো প্রাচীন রথযাত্রা কমিটি। এছাড়া উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন ও ভক্তদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়া যায় সেজন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেট্রো রেলের কাজের জন্য চিংড়িঘাটা উড়ালপুল গতকাল রাত 8টা থেকে বন্ধ রাখা হয়েছে। সোমবার 13 জুলাই সকাল 8টা পর্যন্ত তা বন্ধ থাকবে বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই সময় এই অংশ দিয়ে কোন রকম যান চলাচল করবে না। উত্তরমুখী গাড়িগুলি এই সময় বেলেঘাটা মেইন রোড ও ইএম বাইপাস ক্রসিং হয়ে চলাচল করবে। এদিকে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত 16 ঘন্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন সীমান্তে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 11:30 থেকে মোট 360 মিনিট ট্রাফিক ব্লক থাকবে। এই কারণে আজও আগামীকাল হাওড়া থেকে বেশ কয়েকটি লোকাল বাতিল করা হয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টি হবে। কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।

আমাদের যে মৌসুমি নিম্নচাপ রেখা, যেটা আমরা মৌসুমটা, সেটি এখন আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে, তবে স্বাভাবিক অবস্থান তার থেকে উত্তর অংশে, যেটি এখন আমাদের বিহার থেকে শুরু করে মুগের

0: রাজ্যে জনগণনার দায়িত্বে থাকা রশ্মি কমলকে অব্যাহতি দিল কেন্দ্রীয় সরকার। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী তার পরিবর্তে এই দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশার ডিসিও নিখিল পবন কল্যাণকে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে বাংলা এবং স্থানীয় সংবাদ রিলে করে আপনাদের শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান। আজ এই আসরের প্রথম গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, ছবি শেষ পর্যন্ত।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ধন্যবাদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: বাংলা ছায়াছবির গান শুনছেন, বেতুন ছবির গান এবার শুনবেন সমলতা আচার্যর কণ্ঠে।

সুরজিৎ চট্টোপাধ্যায় এবং নৃপবৃত্তি ঘোষের দ্বৈতকণ্ঠে গানটি শুনলেন হলুদ পাখির ডানা ছবি থেকে। এবারে শিল্পী আশা ভোঁসলে ছবি পারাবাত প্রিয়া।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান আকাশবাণী মুর্শিদাবাদ। পরবর্তী অনুষ্ঠান শুভ সকাল লাইভ ফোন ইন।

0: নমস্কার, সুপ্রভাত সকল শ্রোতা বন্ধুকে জানাই আজকের শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিলাম আজকের শুভ সকাল। আজ শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা মানুষের সঙ্গে, আজকে সকালটা একটু অন্যরকম তাই না? কাল রাত থেকে অঝোর ধারায় বৃষ্টি, আমরা এই যে গরমে হাঁসফাঁস করছিলাম, ক্লান্ত হয়ে পড়ছিলাম, শ্রান্ত লাগছিল, আকাশের দিকে চাকিয়ে বসেছিলাম না, কখন অঝোর ধারায় ঝরঝরো বরিশন নেমে আমাদের ভিজিয়ে দেবে, শান্ত করবে প্রকৃতিকে। তাই দেখুন আজ সকাল থেকে সকালটা একদম একদম অন্যরকম। আর আজকে এই আপনাদের সঙ্গে স্টুডিওতে বসে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা হবে, আপনাদের মতামত ভাগ করে নেব সকলের সঙ্গে। এটাও একটা বেশ অন্যরকম অনুভূতি, কারণ আজ একটা বিশেষ দিন, আজ 11ই জুলাই, আজ বিশ্ব জনসংখ্যা দিবস, ওয়ার্ল্ড পপুলেশন ডে। আজকে যে দিনটি অর্থাৎ 11ই জুলাই, সারা বিশ্ব জুড়েই অত্যন্ত গুরুত্বের সঙ্গেই ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। দেখুন মানব সভ্যতা তো এগিয়েই চলেছে তাই না, প্রযুক্তিকে সঙ্গে নিয়ে, শুধু এগিয়ে বললে হয়তো ভুলই বলা হয়, তাই দৌড়ে চলেছে বলা যেতে পারে। হ্যাঁ, অগ্রগতি, স্থায়িত্ব আর পৃথিবীর যে সম্পদ রয়েছে তার সাথেই ক্রমবর্ধমান যে জনসংখ্যার বিষয় সেটাও কিন্তু একটা উল্লেখযোগ্য দিক। আর এর ভারসাম্যের বিষয়টা আমাদের সকলের নজরে রাখা উচিত, আর সেই বিষয়টাকে ভেবেই হয়তো আজকের এই দিন অর্থাৎ উদযাপন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস, ওয়ার্ল্ড পপুলেশন ডে আজকের দিনে 11ই জুলাই। এই আজকের দিনটি তো একটি সংখ্যার গণনার কোনো দিন নয়, প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার, স্বাস্থ্য, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজ এই বিশেষ দিনটি বিশেষভাবে পালন করা হয়। আজকে থাকবো তাই আপনাদের সঙ্গে গোটা অনুষ্ঠান জুড়েই এই বিষয় নিয়ে, আপনারা আসবেন, ওদের নির্দিষ্ট নম্বরগুলি খোলা থাকছে আপনাদের জন্য। হ্যাঁ, জানেন আপনারা সকলেই আমাদের নম্বর কী কী রয়েছে, তবু বলে দিই, 9434921300 অথবা 03482259648, এই নাম্বার দুটি খোলা থাকছে আপনাদের জন্য। আজ এই অনুষ্ঠানে আসুন, সুচিন্তিত মতামত নিয়ে ভাগ করে নিন আমাদের সঙ্গে। আজ বিশ্ব জনসংখ্যা দিবস, আর আমরা রয়েছি শুভ সকাল অনুষ্ঠানে, জনসংখ্যার ভারসাম্য আনবে সুরক্ষিত ভবিষ্যৎ, এই বিষয়ে ইতিমধ্যেই পেয়ে গিয়েছে আমাদের বন্ধুকে, শুনি তার কথা, তার মতামত আজকের বিষয় নিয়ে। নমস্কার, সঙ্গে কে আছেন? হ্যালো, হ্যালো, শ্রোতা বন্ধু রয়েছেন ফোনের ওপারে অপেক্ষা করে আছেন, যোগাযোগ হচ্ছে না, তবে হয়ে যাবে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো,
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত, বলুন কে কোথা থেকে বলছেন, শোনা যাচ্ছে তো?
1: হ্যাঁ দিদি ভাই, শোনা যাচ্ছে, আমি মারগ্রাম শুক্লাপাড়া কুমার দাস কথা বলছি।
0: বলুন,
1: আজকে ওয়ার্ল্ড পপুলেশন ডে, আজ 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, জনসংখ্যার দিক থেকে আমাদের দেশ প্রথম সারিতে, পৃথিবীর জনসংখ্যার 1/4 ভারতে। জনসংখ্যা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, তা না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। জনসংখ্যার নিয়ন্ত্রণ করার দায়িত্ব প্রত্যেকটা মানুষের। আমার পরিবার যদি ছোট্ট হয়, আমি যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারি আমার পরিবার, আর বাড়িতে যদি, পরিবারে যদি একটা বা দুটো সন্তান থাকে, আমি তাদের

0: চাহিদা পূরণ করতে পারবো, তাদেরকে ভালো স্কুলে লেখাপড়া করাতে পারবো, কিন্তু দুই বা তার অধিক যদি সন্তান হয় তাহলে কিন্তু আমি তাদের ভালোভাবে মানুষ করতে পারবো না, তাদের ভালো খাবার দিতে পারবো না, এগুলো কিন্তু পারবো না দিদি ভাই।
1: অবশ্যই, তাই আমাদের ভারসাম্যটা বজায় রাখতেই হবে। খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। কে আছেন বলুন সঙ্গে? নমস্কার। নমস্কার, সুপ্রভাত।
2: নমস্কার,
1: হ্যাঁ বলুন।
2: শ্রীনগর রফিকুল মন্ডল বলছি।
1: স্বাগত আজকের অনুষ্ঠানে। বিষয় তো শোনা হয়ে গিয়েছে নিশ্চয়ই এতক্ষণ,
2: বিশ্ব জনসংখ্যা দিবস। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দুটি, আমাদের আমরা দুজন আমাদের দুটি, এই ছিল তখন স্লোগান। আর হসপিটালে বা দেওয়াল লেখন হতো দুটো থেকে তিনটে সন্তান নিতে নিষেধ করত। সেই মুহূর্তে এমন আবশন করা হতো, তখন হসপিটালে গিয়ে কেটে অপারেশন করা হতো। সেই মুহূর্তে তারা গ্রামে
1: মানুষকে
2: জনসংখ্যা কমানোর জন্য বলতো, কিন্তু সেই মুহূর্তে হসপিটাল থেকে অনেকে পালিয়ে এসেছিল। আর এখন আমাদের জনসংখ্যা ঠিক আমাদের কমানোর জন্য বা আমাদের এই জন্য আমরা একটি সন্তান বাইচান্স দুটি কো নিচ্ছি, তাই জনসংখ্যা এখন বাড়ছে কিন্তু পরিমাণে কম। আর এই জনসংখ্যা এমন অবস্থায় আমাদের বেড়ে গেছে তা সত্যি অভাবনীয়। তাই আমাদের ভারতবর্ষে জনসংখ্যা বাড়তে বাড়তে আমরা ভবিষ্যতে বাড়ি ঘর করার মতন জায়গা ভবিষ্যতে হয়তো পাবো না, খুব খাবার তো দূরের কথা। তাই আমরা নতুন কিছু বিজ্ঞানসম্মত কিছু আলোচনা বা কিছু আবিষ্কার হচ্ছে, সেইভাবে আমরা যদি চলতে পারি তাহলে আশা করি আমরা সুখী হব এবং আমরা সমৃদ্ধ হব। এই ভাবনা আশা নিয়ে আমরা কিন্তু রেডিওর সঙ্গে প্রতিনিয়ত আছি, সেইভাবে আমরা যারা রেডিও শ্রোতা পরিবারের লোক তারা তো আমরা এই সম্বন্ধে প্রচার করেই থাকি বা রেডিও প্রচার করে থাকে। তাই আমরা আপনাদের মতামত নিয়ে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের খুব ভালো হয়। তো সে যাই হোক, আমি অনেক সঙ্গে থাকুন, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আর অবশ্যই খুব ভালো থাকুন। চলে যাই এবারে যে বার্তা আমাদের কাছে এসেছে আজকের বিষয় নিয়ে, লিখছেন সৌভিক সরকার ঢাকুরিয়া থেকে। জনসংখ্যা একটি দেশের শক্তি, তবে সেই জনসংখ্যা যদি পরিকল্পিত ও ভারসাম্যপূর্ণ না হয় তাহলে তা উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, খাদ্য, বাসস্থান ও প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। তাই জনসংখ্যার ভারসাম্য রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, প্রতিটি নাগরিকেরও সচেতন কর্তব্য। বিশ্ব জনসংখ্যা দিবস আমাদের মনে করিয়ে দেয় যে সচেতন পরিবার পরিকল্পনা, নারী শিক্ষা, মাতৃস্বাস্থ্য এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে একটি সুস্থ, সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। পরিকল্পিত জনসংখ্যায় টেকসই উন্নয়নের ভিত্তি, যা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুরক্ষিত পৃথিবী নিশ্চিত করতে পারে। তাই আসুন সচেতনতার আলো ছড়িয়ে দিন, জনসংখ্যার ভারসাম্য রক্ষায় সকলে একসঙ্গে এগিয়ে আসি। সৌভিক সরকার ঢাকুরিয়া থেকে আজকের আমাদের এই বিষয় নিয়ে জানিয়েছেন। হ্যাঁ, আজকে একটা বিশেষ দিবস, আমরা সকলেই জানি যে আজ বিশ্ব জনসংখ্যা দিবস। একটু যদি ফিরে দেখি বিশ্ব জনসংখ্যা দিবসের সূচনা, অর্থাৎ এই দিনটি উদযাপন করার সূচনা হয়েছিল 1999 সালে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির তৎকালীন যিনি গভর্নর কাউন্সিল ছিল তারাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজকের এই দিনটি অর্থাৎ 11 জুলাই পালিত হবে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে। 1987 সালের 11 জুলাইয়ের একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল, যেদিন বিশ্বের মোট জনসংখ্যা 500 কোটি বা 5 বিলিয়ন স্পর্শ করেছিল, সেই দিনটিকে 5 বিলিয়ন ডে বা 5 কোটি দিবস বলা হয়েছিল। ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে পরিবেশ, অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার উপর প্রভাব ফেলছে তা নিয়ে একটা কিন্তু উদ্বেগ সকলের মধ্যেই তৈরি হয়েছিল। আর তার ফলস্বরূপ আমরা দেখতে পাই যে জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়, যেমন আপনারাও বলেছেন আপনাদের কথার মধ্যেই উঠে এসেছে এবং আপনারা জানিয়েছেনও, আপনাদের যে মেসেজ আমরা পাচ্ছি সেখানে যে পরিবার পরিকল্পনা, লিঙ্গের সমতা, দারিদ্র দূরীকরণ আর মাতৃস্বাস্থ্য এগুলি রয়েছে, আর এই বিষয়গুলিতেই কিন্তু জনসচেতনতা

0: বৃদ্ধি একান্ত একান্ত প্রয়োজন এবং এই সমস্ত বিষয়গুলিতে সচেতন করার লক্ষ্যেই প্রতি বছর এই দিনটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে 1990 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাবের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় এই 11 জুলাই। তারিখটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করার জন্য। হ্যাঁ, আজ 11 জুলাই আমরা জানি যে আজকে ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস। আর এই বিষয়ে আজকে আমরা শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে ইতিমধ্যেই বন্ধুকে পেয়ে গিয়েছি, শুনি তার মতামত। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, বলুন।
1: শুভ সকাল।
0: হ্যাঁ, সুপ্রভাত।
1: আমি আব্দুল হাদি, বেলাইপাড়া খুরিয়া থেকে বলছি।
0: হ্যাঁ নমস্কার দাদা, বলুন।
1: আজকের তারিখ তো বিশেষ একটা তারিখ, যেদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটিকে জনসংখ্যা প্রতিরোধ দিবস হিসাবে গ্রহণ করেছিল। এর মূল কারণ ছিল যে আমাদের একটা ভারসাম্য রাখতে হবে, সৃষ্টির মধ্যে যদি ভারসাম্য না থাকে তাহলে সেটা এলোমেলো হয়ে যাবে, এলো পাথাড়ি হয়ে গেলে তার মধ্যে কোনো সুশৃঙ্খল ভাব থাকবে না। সেই কারণে তৎকালীন যে স্বাস্থ্য বিভাগ একটা সমীক্ষা করে দেখেছিল পৃথিবীতে যদি মানুষের সংখ্যা বেশি হয়ে যায়, পৃথিবীতে যে খাদ্য বা অন্যান্য যেসব পরিষেবাগুলো আছে তার সঙ্গে যদি একটা মোটামুটি সামঞ্জস্য না থাকে তাহলে কোনো কিছুই সঠিকভাবে চলবে না। সেই কারণে এই বিশেষ দিনটিকে এই জনস্বাস্থ্য প্রতিরোধ দিবস, এই জনসংখ্যা প্রতিরোধ দিবস হিসাবে গ্রহণ করেছিল। আমরা আমাদের দেশও এই দিনটিকে জনসংখ্যা প্রতিরোধ দিবস হিসাবে গ্রহণ করে বিভিন্ন রকম অনুষ্ঠান বা বিভিন্ন পরিকল্পনা করেছিলেন, যার ফলে আমাদের দেশে যে জনসংখ্যা সেই জনসংখ্যা অনেকটা স্তিমিত হয়েছিল। কিন্তু বর্তমানে সেই দিন বা সেই সংস্থার সেই যে পরিকল্পনা, সেই যে প্রচেষ্টা, সেটা কিন্তু বিলীন হতে চলেছে। এই কারণে বললাম এটা একটা সমালোচনামূলক কথা যদিও, তাহলে আমাদের এখন বর্তমানে যে খাবার উৎপাদন হচ্ছে বা বর্তমানে বাসস্থানের সংকুলন করার যে পরিকল্পনা রয়েছে তার থেকে যদি জনসংখ্যা বেশি হয়ে যায় তাহলে আমরা ঠিকভাবে চলতে পারবো না। সেই কারণে এই দিনটিকে প্রত্যেকটা মানুষের, আপনার এই তরঙ্গের মাধ্যমে যারা যারা শুনছেন তারা তো বটেই এবং যারা শুনছেন না তাদেরকে আমাদের জানিয়ে দেওয়া উচিত এবং বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে একটু সচেতন হওয়া উচিত এই দিনটিকে সুষ্ঠুভাবে আবার পরিচালনা করার জন্য। এইটুকু বললাম, ধন্যবাদ।
0: অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, সেই জন্যই হয়তো আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা। আপনারা যারা সঙ্গে আছেন তারা তো ভাগ করছেন আপনাদের মতামত সকলের সঙ্গে, এবং হয়তো যারা কোনো কারণে আজকের এই অনুষ্ঠানে থাকতে পারছেন না বা তাদের বক্তব্য, তাদের মতামত সবার সঙ্গে ভাগ করে নিতে পারছেন না, তাদের উদ্দেশ্যও আমাদের এই অনুষ্ঠান কিন্তু যে আমরা সচেতন হই, অর্থাৎ নিজে হই এবং অপরকে সচেতন করি। জনসংখ্যা বৃদ্ধি আজ আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্নের মুখে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। বর্তমান চিত্র অর্থাৎ 21 শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে দেখব বিশ্বের জনসংখ্যা কিন্তু একটা মানে অদ্ভুত গতিতে, মানে একটা অভূতপূর্ব গতিতে বৃদ্ধি পাচ্ছে। দেখুন, 2022 সালে নভেম্বর মাসে পৃথিবীর জনসংখ্যা 800 কোটির মাইল ফলক অতিক্রম করেছে। আবার পরিসংখ্যান বলছে 2030 সাল অর্থাৎ আগামী 2030 সালের মধ্যে হয়তো এটা আরও বেড়ে যাবে এবং তার পরবর্তীতে হয়তো এটা বৃদ্ধি পাবে এই ধারণাই করে নেওয়া হচ্ছে। তবে এই যে বৃদ্ধি হচ্ছে এটা বিশ্বের সব দেশে যে সমান তা কিন্তু নয়। একদিকে যেমন এশিয়া ও আফ্রিকার কিছু উন্নয়নশীল দেশগুলিতে যদি আমরা দেখি সেখানে হয়তো জনসংখ্যার হারটা বৃদ্ধি পাচ্ছে, মানে দ্রুত বাড়ছে। আবার অন্যদিকে ইউরোপ এবং দূরপ্রাচ্যের যে কিছু উন্নত দেশ সেখানে কিন্তু আবার আমরা যদি লক্ষ্য করি, মানে পরিসংখ্যান যেটা বলছে দেখা যাচ্ছে যে জন্মহার কিন্তু আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে এবং সে তুলনায় সেখানে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। তো আজকের এই যে দিনটি, যে বিষয় আজকে আপনাদের সঙ্গে কথা, বিশ্ব জনসংখ্যা দিবস আজ 11 জুলাই, তো এই প্রত্যেকটা দিন যেগুলো আমরা পালন করি বা উদযাপন

0: করি তার তো একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকেই। তো আজকের দিনটি এই যে বিশেষ একটি দিন, আমরা যদি দেখি, দেখুন কিছু পরিকল্পনা তো থাকেই বা কিছু বিষয় যেগুলোর উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সেই বিষয়গুলো আমরা নিশ্চয়ই এক এক করে আলোচনা করব। কিন্তু তার আগে শ্রোতা বন্ধু রয়েছেন, তার কাছে একটু শুনে নিই তিনি কী বলতে চাইছেন, তারপর আবারও ফিরছি। নমস্কার, সঙ্গে কে আছেন? হ্যালো।
1: হ্যাঁ হ্যালো দিদিভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন?
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল দিদিভাই। যদি হুস থাকে তাহলেই কিন্তু জনসংখ্যা আমাদের একদম ঠিক ঠিক হবে, এবং সেটা আমি চাই যে আমাদের হুসটা যেন মানুষের মধ্যে ফিরে আসে, এবং সেই হুসের মধ্যেই কিন্তু আমরা কিন্তু খুঁজে পাবো আমাদের জনসংখ্যা কিভাবে রোধ করা যাবে, কিভাবে প্রতিরোধ করা যাবে, এবং আমরা সেই প্রতিরোধের দিকে এগিয়ে গেলে আমরা কিন্তু একদিন মানে ভারতকে শ্রেষ্ঠ আসন জায়গায় নিয়ে যেতে পারবো। হ্যাঁ, এইটুকু বললাম দিদিভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের আজকের অনুষ্ঠান। এবারে যাই আপনাদের পাঠানো বার্তায়। খাগড়াকান্তনগর থেকে সুব্রত দত্ত লিখছেন, বর্তমান বিশ্বে জনসংখ্যার নিরিখে প্রথম আমাদের দেশ ভারতবর্ষ, তাই আজ বিশ্ব জনসংখ্যা দিবসে অত্যন্ত সচেতনতামূলক বিষয়, জনসংখ্যার ভারসাম্য আর সুরক্ষিত ভবিষ্যৎ। 1872 সালে স্বাধীনতা পূর্ব প্রথম জনগণনায় ভারতবর্ষের মোট লোক সংখ্যা ছিল প্রায় 24 কোটি। 1951 সালে স্বাধীন ভারতের প্রথম জনগণনায় সেই সংখ্যা বেড়ে হয় প্রায় 36 কোটির কাছাকাছি। তারপর 1911 সালের সর্বশেষ জনগণনায় জনবিস্ফোরণ ঘটে, ভারতবর্ষের জনসংখ্যা হয় প্রায় 121 কোটি। আর বর্তমানে ওয়ার্ল্ডোমিটার বলছে ভারতবর্ষের মোট জনসংখ্যা 147 কোটি ছাড়িয়ে গিয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার নিরিখে 17.8%। অথচ বিশ্বের মোট ভূমি সম্পদের মাত্র 2.4% রয়েছে ভারতবর্ষের অধিকারে। ফলস্বরূপ এই বিশাল সংখ্যক মানুষের অন্য সংস্থানেই দেশের সম্পদের সিংহভাগ খরচ হয়ে যায়, অবশ্যই যা দেশের যথাযথ অগ্রগতিকে ব্যাহত করে। তাই ইতিমধ্যেই যথেষ্ট দেরি হয়ে গেলেও এখনই জনসংখ্যার হ্রাস টানতে আমাদের বোঝা উচিত, জনসংখ্যার ভারসাম্যই কেবলমাত্র দিতে পারে আমাদের সুরক্ষিত উন্নত ভবিষ্যৎ। কান্তনগর থেকে সুব্রত দত্ত তার এই বার্তা আমাদের কাছে পাঠিয়েছিলেন। হ্যাঁ, একদমই তাই, সময় এখনও আছে, আমরা এখনও সচেতন হতে পারি এবং অপরকে সচেতন করতে পারি। আচ্ছা, চলে যাই আমি পরবর্তী যে মেসেজ এসেছে সেখানে। বিষ্ণুপুর বীরভূম থেকে রাত্রি দাস লিখছেন, জনসংখ্যার ভারসাম্য মানে সুরক্ষিত ভবিষ্যৎ, এটি শুধু একটি স্লোগান নয়, আমাদের আগামী দিনের প্রতিশ্রুতি। একটি পরিকল্পিত ও সচেতন পরিবারই পারে সুন্দর সমাজ করতে। জনসংখ্যা যখন ভারসাম্যপূর্ণ থাকে তখন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সহজ হয়। তাই আসুন সচেতন হই, দায়িত্বশীল সিদ্ধান্ত নিই এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলি। মনে রাখবেন, জনসংখ্যার ভারসাম্যই সুরক্ষিত ভবিষ্যতের প্রথম পদক্ষেপ। হ্যাঁ, ঠিকই বলেছেন রাত্রিদাস বিষ্ণুপুর বীরভূম থেকে, যে আমাদের এই জনসংখ্যা যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, অর্থাৎ এনে ফেলতে পারি, তাহলে ভবিষ্যৎ নিশ্চয়ই সুরক্ষিত। তাই জনসংখ্যার ভারসাম্যর উপর আমাদের কিন্তু নজর দিতেই হবে। আচ্ছা, আবারও যাব এই বিষয়ে কথায়, তার আগে একটু বন্ধুর কথা শুনে নি। নমস্কার, কে আছেন সঙ্গে, বলুন। হ্যালো।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: হ্যাঁ, আমি বীরভূমের দুর্গাপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি, বলুন বলুন।
1: হ্যাঁ বলছি দিদি, যে বিষয়টা আজকে দিয়েছেন, হ্যাঁ সেটা জনসংখ্যা, আজকে বিশ্ব জনসংখ্যা দিবস,
0: মানে আজকে জনসংখ্যা, আজকে এই বিষয় ছাড়া আর অন্য কোনো বিষয়ে কথা বলা যায় কি না?
1: না দিদি, না একদমই না, একদমই না, একদমই না। হ্যাঁ, তো যে জিনিসটা হচ্ছে দেখুন, আমরা তখনই সুরক্ষিত থাকবো। আসলে কোনো জিনিসটা যদি সমান ভাবে বঞ্চিত হয় না, তাহলে দেখবেন একটা পরিবারে মানে সবাই আর কি সন্তুষ্ট থাকে। তো আমাদের সেই ভারতবর্ষের জনসংখ্যাও সেরকম, যদি একটা সুষম বণ্টন করা যায়, যেমন ধরুন নারী পুরুষের অনুপাত যদি 140 কোটি দেশ এই ভারতবর্ষ, 23টা রাজ্য যেখানে, সেখানে কিছু কিছু অসম বণ্টন তো রয়েইছে, আর এই অসম বণ্টনের ফলে আমরা কিন্তু

0: হ্যাঁ সুরক্ষিত এখনো নয়, কারণ দেখুন এখনো বাল্য বিবাহের মতো সেই ঘটনাগুলো ঘটছে এই অসম জনবন্টনের ফলে, এবং নিরাপদ মাতৃত্ব সেটাও কিন্তু বিঘ্নিত হচ্ছে কোথাও না কোথাও এই অসম জনবন্টনের ফলে। তাহলে ভবিষ্যৎকে সুরক্ষিত করতে আমাদের সুষম জনবন্টনটা অবশ্যই দরকার, এবং সেই লক্ষ্যে আমাদের কিন্তু এগিয়ে যাওয়া উচিত, এবং আমরা যারা সাধারণ মানুষ তাদেরও কিছু পদক্ষেপ, সবটাই যদি আমরা সরকারের উপর চাপিয়ে দিই তাহলে কিন্তু ঠিক নয়, আমাদের সাধারণ মানুষকেও
1: সরকার বলুন প্রশাসন বলুন তারা কিন্তু বারবার আমাদের সচেতন করছেন, তাই না? কিছু দায়িত্ব তো আমাদের থেকে যায় নাগরিক হিসেবে একজন।
0: ভালো থাকবেন, এটুকুই শেয়ার করলাম, নমস্কার,
1: ভালো থাকুন, আপনারাও অনেক অনেক ধন্যবাদ। সত্যি তাই, আমাদের সচেতন হওয়া কিন্তু সবার আগে প্রয়োজন। দেখুন যে কথা বলছিলাম, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, এটা প্রথম পদক্ষেপ বলা যেতে পারে আজকের এই দিবসের জন্য। অন্যতম প্রধান লক্ষ্য হল নিরাপদ পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করা, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলো এবং যেখানে একটু অনগ্রসর যেসব জায়গাগুলো বা যেসব এলাকাগুলো, সেখানকার যে নারীরা রয়েছেন তাদের প্রজনন স্বাস্থ্য এবং অধিকারকে নিশ্চিত করা, এটা কিন্তু সবার আগে দেখতে হবে। অর্থাৎ পরিবার পরিকল্পনার উপর আমাদের সবার আগে নিয়ন্ত্রণ আনতে হবে এবং সেই দিকে আমাদের সচেতন হতে হবে। আবার দেখুন লিঙ্গ সমতার দিকে যদি আমরা দেখি, এক্ষেত্রে জনসংখ্যা নিয়ন্ত্রণের অন্যতম চাবিকাঠি হলো কিন্তু নারীর শিক্ষা আর অর্থনৈতিক স্বাবলম্বিতা। নারীরা সচেতন যদি হন তবে তারা নিজের জীবনের সিদ্ধান্ত কিন্তু নিজেরাই নিতে পারবেন এবং তারা পরোক্ষভাবে একটি সুস্থ আর ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে সহায়ক হবেন। আবার আরেকটা দিকে দেখুন যে দারিদ্রতা যদি আমরা দেখি, এটা দূরীকরণেও কিন্তু এর একটা ভূমিকা রয়েছে, কারণ অতিরিক্ত জনসংখ্যা অনেক সময় দেশের অর্থনৈতিক সম্পদের উপর একটা বাড়তি চাপ এনে দেয়। আর সেক্ষেত্রে কী হয়, আমরা দেখতেই পাচ্ছি যে কর্মসংস্থানের অভাব, খাদ্য সংকট, অপুষ্টি, এই জাতীয় সমস্যাগুলো দেখা দেয়, এবং এই জাতীয় সমস্যাগুলোকে যদি আমাদের দূর করতে হয় তবে কিন্তু অবশ্যই আর জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ জনসংখ্যায় একটা ভারসাম্য আনতে হবে। আবার দেখুন যে তরুণ প্রজন্ম রয়েছে, তাদের উন্নয়নের কথা যদি আমরা ভাবি, কারণ বিশ্বের একটা বড় অংশ তো এই তরুণ সমাজ, তাই এই প্রজন্মকে সঠিক শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থান যদি আমরা না দিতে পারি তাহলে সেক্ষেত্রেও আমরা দেখব যে একটা ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। অর্থাৎ ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ট, অর্থাৎ জনসংখ্যাজনিত যে সুবিধা, সেটা কিন্তু ভোগ করা সম্ভব হবে না। শ্রোতা মধু রয়েছেন, কি বলছেন তার কাছে যাব। আজকের যে বিষয় রয়েছে শুভ সকাল লাইফ ফোন অনুষ্ঠানে আমরা রয়েছি, জনসংখ্যার ভারসাম্য আনবে সুরক্ষিত ভবিষ্যৎ, কারণ আজ 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। আপনাদের জন্য নম্বরগুলি খোলা থাকছে 9434921300 অথবা 0348225968। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার বলুন।
2: বিশ্ব জনসংখ্যা দিবস
1: আজকে,
2: তাই এই যে বিশ্ব জনসংখ্যা দিবসে বলতে গেলে আমাদের ভারতবর্ষে বিশ্বের ছাবি দিচ্ছে বর্তমানে জনসংখ্যাতে, তাই চিনকে পাতে গেলে মনে হয়, তাই বলছি এখন যা জনসংখ্যা ভারতবর্ষে হয়েছে এই জনসংখ্যাকে কমাতে হলে কিন্তু রাজ্যের মতো সে পরিবার পরিকল্পনা কিন্তু গ্রহণ করতে হবে, প্রত্যেকটা সাধারণ মানুষকে বা সরকারকে ব্যবস্থা নিতে হবে, তা সেটা যদি নেয় তা জনসংখ্যা অনেক করতে পারে, তাই আমি বলছি জনসংখ্যা যতই বেশি হোক গোটা ভারতবর্ষে, কিন্তু ভারতবর্ষে আমরা দেখছি 1967-68 সালে তখন এমন দুর্ভিক্ষ দিয়েছে ভারতবর্ষে, মানে মানুষের খাবার হতো না এমন অবস্থা, ভাত এক সপ্তাহ দু সপ্তাহে খেতে পাইনি 1968-67 সালে, তাই আমি বলছি এখন বর্তমানে যা আমাদের উৎপাদন বা ভারতবর্ষ যা হয়েছে এতে কিন্তু মানুষ মহা সুখে আছে, এর মতো সুখ আর নেই ভারতবর্ষের লোকে, কিন্তু বিশ্বে কিন্তু ভারতবর্ষের কোনো এক নম্বরে আছে, তাই এখন মানুষ খুব ভালো আছে, আগে রাস্তায় বেরোলে

0: চাকরি দুটো মোটরসাইকেল দেখা যেত না, এখন পেট্রোলের যা দাম, জিনিসপত্রের যা দাম, প্রচুর বাড়ি ঘর, মানে যেমন মানুষ সংখ্যা বাড়ছে তেমন উৎপাদন হচ্ছে, আর সেখানে মানুষের ইনকামের সোর্স সব বেশি আছে। তাই এই তো বললাম দিদি ভাই, বর্তমানে মানুষ খুব মহাসুখ আছে আমার ভারতবর্ষের, এর মতো আর কোনো রাষ্ট্রে মানে এরকম ভালো নেই।
1: আচ্ছা এবার চলে যাই আমি আপনাদের পাঠানো আজকের বিষয় নিয়ে, যে বার্তা পাঠিয়েছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে, একটু সুদীর্ঘ। আচ্ছা আমি চেষ্টা করছি, আসলে আমাদের ইচ্ছে থাকে তো যে সকলের সঙ্গে কথা বলার, এবং সকলে যা আমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়েছেন আপনাদের মতামত সেগুলো পড়ার। 2026 সালের 11 জুলাই আজকের দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। 2026 সালে জনসংখ্যার প্রতিপাদ্য বিষয় হল তরুণ তরুণীদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন আজ ও ভবিষ্যতের জন্য। এই সমীক্ষায় 18 থেকে 39 বছর বয়সের বছরের 104,000 বেশি ইন্টারনেট সংযুক্ত তরুণ তরুণীদের মতামত তুলে ধরা হয়েছে, তাদের লাইফ, তাদের লাইক, ডিসলাইক এবং ভবিষ্যতে তরুণীরা কী চায়, সম্পর্ক, প্রেতিত্ব, মাতৃত্ব সম্পর্কে তাদের সিদ্ধান্ত কী প্রভাবিত করে, তাদের পথে কী বাধা হয়ে দাঁড়াচ্ছে, এই বিষয়ে একটি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস সমীক্ষা তুলে ধরা হয়েছে। আমরা ভারতীয় নাগরিক আর আমাদের কর্তব্য হল এই জনবিস্ফোরণকে নিয়ন্ত্রণ করা। হাম দো হামারে দো, এই স্বীকারোক্তি যদি কার্যকরী রূপে পালন করি তবে জনসংখ্যা বৃদ্ধিতে হ্রাস পেতে পারে। জনসংখ্যা কতটা তখনই বুঝতে পারি যখন ট্রেনে বাসে হই হুল্লোড় করে লোক কাঁধে ব্যাগ নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে, আর সিট না পেলে তো কথাই নেই, মেলার ভিড়ে মিছিলের ভিড়ে নিজেকে সামলে চলতে হয়। তাই তো নীল গ্রহের বুকে আজ নেমেছে আঁধার, অট্টালিকার ভিড়ে হারিয়ে গেছে মাঠের বিস্তার, জীবনের জয় গানে বাড়ছে শুধু মানুষের ঢল, জলে টান পড়েছে কমেছে উর্বরতার কৃষিভূমি, ভবিষ্যতের ক্যানভাস আর যেন এক অদ্ভুত কষ্টে। ছোট পরিবার থেকে সুখ এই হোক আমাদের পণ, তবেই তো মানব জাতি পাবে এক সুন্দর ও শান্তির জয়। সমস্ত শ্রোতা বন্ধুদের, বিশেষ করে তরুণ তরুণীদের প্রতি, নতুন ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি আমার আহ্বান এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরলাম। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে জানিয়েছিলেন, খুব সুন্দর তার এই বার্তা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এইবার যে প্রতিপাদ্য, আমি যাচ্ছিলামই সেই কথায়, তো জাগে আপনার বার্তার মাধ্যমে সেটা উঠে এলো। তরুণ তরুণীদের উদ্দেশ্যেই এবারের জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য। শ্রোতা বন্ধু রয়েছেন, একটু তার কাছে যাই, তারপরে আবারও আসছি ফিরে এই বিষয়ের কথায়। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন সঙ্গে কে? হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন।
2: জনসংখ্যা দিবস থাকবে, এই যে আমাদের পৃথিবীতে যে 800 কোটিরও বেশি জনসংখ্যা ছাড়িয়ে গিয়েছে, তা এই যে অতিরিক্ত জনসংখ্যা সেটা কিন্তু আমাদের পৃথিবীর মানুষদের একটা চ্যালেঞ্জ হওয়া উচিত। কারণ অতিরিক্ত জনসংখ্যা হয়ে গেলে আমাদের কৃষি জমি ঠিক মতো হবে না, তাতে যে খাদ্য সেই খাদ্যটা সংকুলন হওয়া খুব বেশি হয়ে যাবে বেশি জনসংখ্যা হলে, জ্বালানি সেটাও কমে আসবে, তারপরে পরিবেশ দূষণ সেটাও অতিরিক্ত হয়ে যাবে, তারপরে ঘর বাড়ি এইগুলো থাকার যে সমস্ত জায়গা সেগুলো কমে যাবে, আর যে জনসংখ্যা হয়ে গেলে বন জঙ্গল এগুলো আমাদেরকে কেটে ফেলতে হবে, সুতরাং জীব জগতের যে ভারসাম্য সেগুলো রক্ষা করাও একটা সংকট হয়ে আসবে। তারপরে এই যে শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিন্তু আস্তে আস্তে মানুষের পক্ষে একটা বিপজ্জনক হয়ে যাবে, তাই জন্য আমাদের জনসংখ্যাকে ভারসাম্য রাখতে হবে। আমাদের যে পৃথিবীর যে সমস্ত প্রকৃতি এবং খাদ্য ঠিকানো করে সমস্ত কিছু একটা ভারসাম্য রক্ষা করে, সেই রক্ষা প্রয়োজনের জন্য আমাদের যে স্বাস্থ্য বিভাগ রাত থেকে বিভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে, বিভিন্ন পরিকল্পনা করে, যেমন পরিবার পরিকল্পনা, মাতৃ স্বাস্থ্য নিয়ে কিছু মন্ত্রণ, এইসব গুলো যে মানে প্রয়োজন রয়েছে সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেককেই ভাবতে হবে, এবং সেই ভাবনার জন্য কিন্তু
1: জনসংখ্যা নিয়ন্ত্রণ

0: এর জন্য বা এই জনসংখ্যায় ভারসাম্য আনার জন্য, কিন্তু আমাদের সচেতন হতে হবে, তাই না? ঠিক তাই, খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, শ্রোতা বন্ধুর কাছে আমরা তার বার্তায় উঠে এসেছিল যে কথা, সে কথা আবার বলা যে এবছর অর্থাৎ 2026 বিশ্ব জনসংখ্যা দিবসের যে মূল প্রতিপাদ্য রয়েছে বা যেটাকে আমরা থিম বলি আর কি, ওই সেই তরুণদের জন্যই, অর্থাৎ তরুণদের আশা ও আকাঙ্ক্ষা উপলব্ধি করা আজ এবং ভবিষ্যতের জন্য, এবছর তারা বেছে নিয়েছেন এই বিষয়টিকে, অর্থাৎ রিয়েলাইজিং দ্য হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস অফ ইয়াং পিপল টুডে অ্যান্ড ফর ফিউচার। আমরা যদি দেখি তাহলে দেখব যে এটার মূল উদ্দেশ্য হলো আজকের যে তরুণ প্রজন্ম, তরুণ তরুণী যারা রয়েছেন, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা এবং পরিবার সম্পর্কে সচেতন করা, আর তাহলেই হয়তো একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সুরক্ষিত ভবিষ্যৎ তারাও আমাদের কাছে তুলে ধরতে পারবেন, উপহার দিতে পারবেন। চলে যাই শ্রোতা বন্ধুর বার্তায়। শুভ সকাল, সকলে সুস্বাস্থ্য কামনা করে তার সংক্ষিপ্ত বক্তব্য আমাদের কাছে পাঠিয়েছেন আধারমানিক থেকে মহাদেব। লিখছেন, অতিরিক্ত জনসংখ্যা মানে খাদ্য, জল, শিক্ষা, চাকরির ওপর চাপ, কিন্তু পরিকল্পিত ছোট পরিবার মানে সুরক্ষিত ভবিষ্যৎ। জনসংখ্যার ভারসাম্য রাখলে প্রতিটি শিশু পাবে শিক্ষা, স্বাস্থ্য আর সম্মান, দেশও হবে সমৃদ্ধ। প্রিয় রেডিও প্রেমী বন্ধুগণ, আসুন সচেতন হই, ছোট পরিবার, সুখী পরিবার, এটাই সুরক্ষিত ভবিষ্যতের চাবি। আধারবাণী থেকে মহাদেব মণ্ডল লিখেছেন। আচ্ছা, এরপরে আমি চলে যাই খুরশেদ আলী মণ্ডল তালপুকুল হারিভাগা মুর্শিদাবাদ থেকে। লিখছেন, শুভ সকাল মানসী দিদি ভাই, প্রথমে আমার ভালোবাসা নেবেন, আশা করি ভালো আছেন। আজকে শুভ সকালের বিষয় হলো বিশ্ব জনসংখ্যা দিবস নিয়ে। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় 800 কোটি, দেশের দশের উন্নতির জন্য আমাদের উচিত জনসংখ্যা নিয়ন্ত্রণে আনা। ছোট পরিবার আমাদের কাছে বর্তমানে অনেক ভালো, মুখ দিয়েছেন যিনি হার দেবেন তিনি, এই কথায় মগ্ন হলেই শান্তি চলে আসবে। তাই আমরা যাতে জনসংখ্যার হার দমনে আনতে পারি সেই ব্যবস্থা করতে হবে। পৃথিবীর জনসংখ্যা যেভাবে বাড়ছে, আগামী দিনে এই ধারা বজায় থাকলে সকলের ক্ষতি এবং পৃথিবীর অন্ধকারে নিমজ্জিত হবে। ভালো থাকবেন। খুরশেদ আলী মণ্ডল তালপুকুর হারিভাগা মুর্শিদাবাদ থেকে আজকের বিষয় নিয়ে তার কথা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। অনেক ধন্যবাদ, খুব খুব ভালো থাকুন আপনারা সকলে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো,
1: বিষয়
0: ভিত্তিক কথা শুনবো, বলুন।
1: হ্যাঁ দিদি, এই একটার বেশি সন্তান তো নেওয়া ঠিক হবে না, তো তার মধ্যে একটু সমস্যা দিদি, অল্প বয়সে যদি কোনো মা বোনের বিয়ে হয় তাহলে তার থেকে সমস্যা আর কিছুই নাই, তাদের তার মধ্যে অনাকিত মানে সন্তান বেশি হয়ে যায়, দুটো তিনটে সন্তান হয়ে যায়।
0: আচ্ছা, এই প্রসঙ্গে বলি, অল্প বয়সে আমরা বিয়ে দেব কেন? আমরা তো জানি কখন বিয়ে দেওয়া উচিত, তাই না?
1: এটা সচেতনতার প্রচুর অভাব দিদি, এটা সচেতনতার প্রচুর অভাব। আর একটা জিনিস সকলের উদ্দেশ্যে আমি বলছি, অনুরোধ যে পড়ুয়া মানে যে ছেলে কিশোরী তাকে মোবাইল যদি না দেওয়া হয়, আমার মনে হয় তাহলে এই বাল্য বিবাহটা বরোধ করা যায় একদম, যদি মোবাইল অ্যালার্ট করতে হবে।
0: বাল্য বিবাহ নিয়ে আমরা আরো কোনোদিন আলোচনা করব, আজকে যে বিষয়
1: এটা মানুষের সচেতন প্রচুর অভাব আছে মানুষের, যে আমরা জিত দিয়েছেন যিনি আর দেবেন তিনি ঠিক আছে, কিন্তু তার নয়, পরিকল্পিত পরিবার যদি থাকে সুখে হয় হ্যাঁ জীবন, এই এইটা মানুষের মাথায় রাখতে হবে যে আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, কিন্তু সেই দুধে ভাতে থাকতে গেলে আমাকে আমার আয় বুঝে ব্যয় করতে হবে, আমার 10 টাকা আয় আমি ব্যয় করবো 5 টাকা 15 টাকা, তখন আমার 5 টাকা ঘাটতে হবে।
0: হ্যাঁ, আমরা তাহলে একটা সুনিয়ন্ত্রিত পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যাকে নিয়ন্ত্রণে আনবো,
1: সকলের যেন কাম্য হোক, সকলের কাম্য হোক, তাই
0: যে সচেতন অপরকেও সচেতন করুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের আজকের অনুষ্ঠান। আচ্ছা, আবার আসবো আপনাদের সাথে কথায়, তার আগে একটু জানিয়ে রাখি, ওই যে সকালে থেকেই তো দেখছি, সকাল কেন, গত রাত থেকেই তো অঝোর ধারায় বৃষ্টি, একটু আবহাওয়ার খবরটা আমি জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হয়েছে এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন যে জেলার বিক্ষিপ্ত অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের

সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে যে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে এবং সেই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে আগামী কয়েকদিন। তাহলে এটা একটা স্বস্তির খবর আমরা বলতে পারি। আর এই মেঘ বৃষ্টির কথা বলতে বলতে মনে হচ্ছে না একটু গান শুনে নিই, তাই না? তো আজকে মেঘলা দিনে একটা মেঘের গানই হোক।

0: শ্রোতা বন্ধু রয়েছেন, যাব তার কাছে, কি বলছেন তিনি একটু শুনে নি। নমস্কার, আজকের বিষয় আমরা জনসংখ্যা দিবস, আজ বিশ্ব জনসংখ্যা দিবস, সেই বিষয়ে আজ শ্রোতা বন্ধুর কথা শুনবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো বলুন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে না? যোগাযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, আবারও হয়তো যোগাযোগ হবে। শ্রোতা বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, পরবর্তী শ্রোতা বন্ধুর কাছে আমি যাব। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: নমস্কার, শুভ সকাল দিদি ভাই।
0: হুম বলুন।
1: হ্যাঁ, আমি বাহিরি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: বলুন।
1: হ্যাঁ দেখুন, সত্যি তাই, আর জনসংখ্যা দিবস তো এই দিবসে আমরা যেভাবে দেখছি, তবে এখন জনসংখ্যা আগের তুলনায় অনেকটাই মানে মানুষ সচেতন হয়েছে। হ্যাঁ, আগের থেকে এখন মানুষ সচেতন এবং পরিবার পরিকল্পনার একটা ব্যবস্থা কিন্তু পরিবার থেকেই কিন্তু নেওয়া হচ্ছে, সেখানে জনসংখ্যাটা আস্তে আস্তে অনেকটাই

0: কমে যাচ্ছে বা কমে যাওয়াটাই দরকার, তা না হলে আমাদের কিন্তু ভারসাম্য বজায় থাকবে না। হ্যাঁ, এই যে একটা খাদ্যের ব্যাপার থাকে, তো সেই খাদ্যের সংকট কিন্তু এক সময় দেখা দিতে পারে, তাই আমাদেরকে সচেতন হতে হবে এবং প্রত্যেককে নাগরিককে এই ব্যাপারে মানে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এইটুকুনি বললাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
1: হ্যাঁ বলুন। হ্যালো।
0: হ্যাঁ হ্যালো।
1: হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
0: হ্যাঁ দেখুন, হ্যাঁ তো আমাদের এটাই কাজ হবে যে আমরা পরিবার পরিকল্পনার ব্যবস্থা নেব এবং জনসংখ্যা বৃদ্ধির হারটা কমালে এই ভারসাম্যটা আমাদের বজায় থাকবে এবং খাদ্যের যে সংকট সেটা আমাদের পরবর্তীতে দেখা দেবে।
1: হ্যাঁ, আমাদের সচেতন হতে হবে, এটাই কিন্তু প্রধান কথা, তাই না? আজকে আজকের এই দিবসে খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আবারও ফিরছি আজকের বিষয় নিয়ে। তার আগে একটু কাজের কথা। দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস NBEMS দরখাস্ত আহ্বান করছে। ডেপুটি ডিরেক্টর মেডিকেল, জুনিয়র প্রোগ্রামার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, স্টেনোগ্রাফার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এই পদগুলির জন্য শূন্য পদ রয়েছে 53টি। যারা আগ্রহী তারা অবশ্যই আবেদন করবেন অনলাইনে। গত 7 জুলাই থেকে অনলাইনে আবেদন করা শুরু হয়েছে এবং চলবে আগামী 31 জুলাই 2026 পর্যন্ত। বিস্তারিত বিবরণের জন্য আপনারা দেখতে পারেন 4 জুলাই থেকে 10 জুলাই 2026 এমপ্লয়মেন্ট নিউজ অথবা এই ওয়েবসাইটটি আমি জানিয়ে দিই, www.natboard.edu.in। আবারও বলছি, www.natboard.edu.in। এই ওয়েবসাইটে গেলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন আর অবশ্যই আগামী 31 জুলাই 2026 মধ্যেই অনলাইনে আবেদন করবেন। ভারতের জনসংখ্যা বিশ্বের নিরিখে আমরা যদি দেখি যে এক্ষেত্রেও কিন্তু একটা সম্ভাবনা, একটা চ্যালেঞ্জ আমাদের কাছে এসেছে, তাই না? আজকের দিনে ভারত শুধু একটি তো প্রাচীন সভ্যতার দেশ আর নয়, বরং পৃথিবীর বুকে সবচেয়ে জনবহুল রাষ্ট্র। 2023 সালে চীনকে অতিক্রম করার পরেই 2026 সালের মাঝামাঝি সময়ে জাতিসংঘ ও বিভিন্ন পরিসংখ্যানের যে তথ্য আমরা পেয়েছি সেখানে আমরা দেখছি ভারতের জনসংখ্যা প্রায় 147.6 কোটিতে পৌঁছে গেছে। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 17.8% মানুষের বাস এই দেশে। তাই ভারতের এই বিশাল জনপরিসংখ্যানের ভেতরের গঠন, এর বৈচিত্র্য এবং এটি দেশের অর্থনীতি ও সমাজে কি প্রভাব ফেলছে সেটা আমরা বুঝতেই পারছি, তাই না? তো এজন্য আমাদের এই যে আজকের বিষয়ে রয়েছে যে ভারসাম্য আনতে হবে কিন্তু জনসংখ্যার মধ্যে, অর্থাৎ যে বিষয়গুলি আমি আগেই বললাম, যেগুলি যে পরিবার পরিকল্পনা, নারীদের এগিয়ে আসতে হবে এই বিষয়ে, আর এবার যে থিম নেওয়া হয়েছে অর্থাৎ তরুণ তরুণদের জন্য, তাদেরকেও বিশেষভাবে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। আচ্ছা, এবারে চলে যাই গৌরব রায়ের পাঠানো বার্তায়। গৌরব রায় চন্দনা রায় বহরমপুর থেকে লিখছেন, নমস্কার, শুভ সকাল। হ্যাঁ নমস্কার। জনসংখ্যার ভারসাম্য, নিরাপদ ভবিষ্যৎ কেবল একটি স্লোগান নয়, এটি একটি টেকসই উন্নয়নের ভিত্তি। সচেতনতা, দায়িত্বশীলতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে পারি যেখানে প্রতিটি মানুষ সুস্থ, শিক্ষিত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। বিশ্ব জনসংখ্যা দিবসের মূল বার্তা হোক পরিকল্পিত জনসংখ্যা, সমৃদ্ধ দেশ, নিরাপদ ভবিষ্যৎ। অনেক অনেক ধন্যবাদ। গৌরব রায় চন্দনা রায় বহরমপুর থেকে লিখেছিলেন। এবারে চলে যাব রীনা রায় মণ্ডল গোড়াবাজার বহরমপুর থেকে লিখছেন, জনসংখ্যার ভারসাম্য আনবে সুরক্ষিত ভবিষ্যৎ। অতুল প্রসাদ সেন ভারতবর্ষের স্বাধীনতার আগে লিখেছিলেন 33 কোটি মোরা নহিক বুখীন। বর্তমান ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 150 কোটি। ভারতবর্ষের জনসংখ্যার স্ট্যাটিস্টিক্স দেখলে দেখা যায় 1981 থেকে 2021 সাল অবধি

0: জনসংখ্যার বৃদ্ধির হার সব থেকে বেশি ছিল। পরবর্তী সময় জনসংখ্যা ভারতবর্ষে বৃদ্ধি পেলেও আগের মতো নয়, তাই একথা বলতে হয় সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে বা সচেতনতাকে ধরে রাখতে হবে। শুধু সরকারি আইন নয়, শিক্ষা আনবে সচেতনতা। শিক্ষা এবং সচেতনতা ছড়িয়ে পড়ুক সকলের মাঝে, তবেই জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকবে সুরক্ষিত ভবিষ্যৎ। শ্রোতা বন্ধু রয়েছেন, দেখি আজকের বিষয় নিয়ে তার কি মতামত তিনি আমাদের সামনে তুলে ধরছেন। হ্যালো, কে আছেন সঙ্গে? হ্যালো, না কোনো কারণে যোগাযোগ করে উঠতে পারছি না, মানে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আচ্ছা আমি দেখছি আবারও। হ্যাঁ বলুন, কে আছেন সঙ্গে, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন কথা থেকে?
1: আচ্ছা এই যে গণ বিস্ফোরণ আজকে স্মরণ করতে হচ্ছে আপনার 11 জুলাই বিশ্ব। আচ্ছা দাদা, অশিক্ষা অশিক্ষা অসচেতনতার জন্য অল্প বয়সে বিয়ে হচ্ছে, অল্প বয়সে মাতৃত্ব, এইভাবে কিন্তু দুর্বল জনসংখ্যা একটা গড়ে উঠছে। জনসংখ্যা জনসম্পদে কিন্তু পরিণত হচ্ছে না। এর জন্য সুশিক্ষিত অপরের তোলার দরকার এবং দুটির বেশি যাতে সন্তান না হয় সেই ব্যবস্থা করা দরকার, যাতে শক্তিশালী একটা জনসংখ্যা পাওয়া যায়।
0: হ্যাঁ একদমই তাই, আমাদের সচেতন হতে হবে এই বিষয়ে, অর্থাৎ জনসংখ্যাকে কিভাবে নিয়ন্ত্রণ করবো সেই বিষয় নিয়ে। নমস্কার, সঙ্গে থাকুন, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো বলুন।
2: আমার সম্পদ একটি বা দুটির সন্তানে বেশি দিবেন না, কারণ এই যে বাজার ছেলে সুশিক্ষিত করতে হবে, সেই জন্ম দিলেই তো হবে না।
0: একদমই তাই, ওই যে আমি প্রথমেই বলেছি না,
2: সবার কাছে হবে না, ছোট পরিবার সুখী পরিবার, সবাই একটি বা দুটি সন্তান নেন।
0: সব দিক বিবেচনা করলেই আমরা দেখতে পাবো যে কিভাবে জনসংখ্যাকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি এবং তার ভারসাম্য রাখতে পারি। খুব ভালো থাকুন আপনারা সকলে, অনেক অনেক ধন্যবাদ। চলে যাই, এবারে পাঠিয়েছেন আমাদের কাছে আজকের বিষয় নিয়ে তার বার্তা রজত বিশ্বাস নদিয়া থেকে। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা শুধু সংখ্যার হিসাব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ আর আমাদের ভবিষ্যৎ। একটি সুস্থ ও শিক্ষিত সচেতন সমাজ গড়ে তুলতে জনসংখ্যাকে সম্পদে পরিণত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যদি নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই, পরিবারের পরিকল্পনায় গুরুত্ব দিই, ছেলে মেয়ে সবার জন্য সমান শিক্ষা নিশ্চিত করি এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করি, তাহলে বাড়তি জনসংখ্যাও দেশের শক্তিতে পরিণত হতে পারে। রজত বিশ্বাস পাঠিয়েছিলেন এই বার্তা আমাদের কাছে, অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, তার কাছে যাব। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো নমস্কার, হ্যাঁ সুপ্রভাত, সুপ্রভাত বলুন বলুন। দাদা বলুন,
4: জনসংখ্যার ভারসাম্য আমাদেরকে সচেতন হতে হবে। হ্যাঁ, সুরক্ষিত করতে গেলে, ভবিষ্যৎ মানে তাকাতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে, কারণ একটি বেশি দুটি না নিয়াই ঠিক। কারণ মনের মতন করে মানুষ করতে গেলে, ভবিষ্যৎ ছেলে মেয়ে তৈরি করতে গেলে নিজেকে সব থেকে আমাদেরকে সচেতন হতে হবে, তবেই কিন্তু আমাদের

0: জীবনের ভবিষ্যৎ গড়ে উঠবে, তাই তো?
1: একদমই তাই। নমস্কার, খুব ভালো লাগলো, ভালো থাকুন সকলে, আর সচেতন করুন সবাইকে, তবে হয়তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটার সার্থকতা। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
2: শুভ সকাল।
1: হ্যাঁ সুপ্রভাত, কে কোথা থেকে বলছেন শুনে নিন।
2: বীরভূম থেকে চন্দ্রমোহন সিংহ।
1: নমস্কার, বলুন।
2: জনসংখ্যার ভারসাম্য রক্ষায় সুরক্ষিত ভবিষ্যৎ, ভারতবর্ষের জনসংখ্যা বাড়তে থাকলে সবকিছুতে টান পড়ে, পুকুর গড়ে ফেললেও মানুষের পেট ভরছে না, বিস্ময়ের বিষয়। অথচ কিছুই নয়, বৈষম্য ঘুচে গেলে সব সমস্যা মিটে যায়। জনসংখ্যার বিকাশ নয়, মানব সম্পদের উন্নয়ন হলে স্বদেশ সমৃদ্ধ হয়, ভারসাম্য রক্ষিত হলে সুরক্ষিত এবং স্বচ্ছ সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠে। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
1: অনেক ধন্যবাদ। বিশ্ব জনসংখ্যা দিবস, এটা যে এই যে প্রতি বছর পালিত হয়, তবে এটা কি শুধু একটি বার্ষিক উৎসব নাকি? না, এই দিনটি যে পালন করা হয় তার উদ্দেশ্য তো রয়েছে। এই যে ক্রমবর্ধমান জনসংখ্যা, সমাজ, জাতি, পরিবেশের উপরে যে প্রভাব, সেই সম্পর্কেই কিন্তু মানুষকে সচেতন করা আর এই বার্তা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য, আর কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় সেই ক্ষেত্রে জনসাধারণকে যাতে শিক্ষিত করে তোলা যায়। জনস্বার্থ রক্ষা, পরিবার পরিকল্পনা এবং তার উপকারিতা, লিঙ্গ সমতা, দারিদ্র, মাতৃস্বাস্থ্য, মানবাধিকার ইত্যাদির মতো জনসংখ্যা সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কেই জনগণকে শিক্ষিত করার উদ্দেশ্যেই কিন্তু এই 1987 সালের বিশ্বে জনসংখ্যা যখন 500 কোটিতে পৌঁছেছিল তখনই এই দিনটির অবতারণা হয়েছিল, এবং অর্থাৎ বলতে পারি আমরা সূচনা হয়েছিল, এবং তারপর থেকেই এই দিনটি পালিত হয়ে আসছে আজকের দিনে 11 জুলাই। এবছর 2026 সালে আমরা বলেছি যে যে প্রতিপাদ্য রাখা হয়েছে তরুণদের জন্য, অর্থাৎ তরুণদের আশা আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন আজ এবং ভবিষ্যতের জন্য, সেটাই এবছরের থিম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে থিমটা এবছর রয়েছে, তাহলে সেক্ষেত্রে আজকের যারা তরুণ রয়েছে তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের পরিবার সম্পর্কে সচেতন করা বা পরিবারের জন্য সকল তরুণ তরুণীদের সচেতন সিদ্ধান্ত নেওয়া, এই দিকেই কিন্তু আলোকপাত করার চেষ্টা হয়েছে। আবার দেখুন, গত বছর অর্থাৎ 2025 সালে আমরা যদি দেখি, সেক্ষেত্রেও সেই তরুণদের ক্ষমতায়নকেই জোর দেওয়া হয়েছিল থিমের ওপর, অর্থাৎ একটি ন্যায্য আশাবাদী বিশ্বে তরুণদেরকে তাদের পছন্দের পরিবার গঠনের ক্ষমতায়ন করার বিষয়ে। আবার 2024 সালে কিন্তু কাউকে পেছনে না ফেলে প্রত্যেককে গণনা করার ক্ষেত্রে দিয়েছিল। এইভাবেই আমরা দেখছি যে আবার লিঙ্গ সমতার কথা 2023 সালে বলা হয়েছিল, অর্থাৎ আমাদের বিশ্বের অসীম সম্ভাবনাকে বিকশিত করতে নারীদের কণ্ঠস্বরকে তুলে হোক। তো বিশ্বে সকলের জন্যই একটা স্থিতিশীল ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যেই, সেই জন্যই হয়তো জনসংখ্যার এই নিয়ন্ত্রণ, আর এই জনসংখ্যা নিয়ন্ত্রণই কিন্তু আনতে পারে একটা সুরক্ষিত ভবিষ্যৎ। ফিরছি এক্ষুনি আপনাদের সাথে আপনাদের কথায়, তার আগে একটা বিজ্ঞাপন বিরতি।
3: পিএম জয়, আব গরিবকে জয় বন গই।

0: আচমকা দিবস তো বিশ্বে যেভাবে জনবিস্ফোরণ ঘটছে আর কি ক্রমান্বয়ে ক্রমান্বয়ে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এতে করে পৃথিবীর যে ভারসাম্য জনসংখ্যার ভারসাম্য নষ্ট হচ্ছে, নষ্ট হবে আরো এমন ভাবে নষ্ট হবে।
1: আচ্ছা, আজকের এই যে বিষয় আমরা তো জানছি জনসংখ্যা বাড়ছে, আপনি কি বার্তা দিতে চাইবেন আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, কি বলবেন?
0: বার্তা দিতে চাইছি এই যে আমরা যারা সাধারণ মানুষ তাদের উচিত যে পরিবার পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের যে সংসার সেই সংসারকে পরিচালিত করতে হবে। তার কারণ হচ্ছে একটি সন্তান মানে বাল্য বিবাহ তো বন্ধ করতেই হবে, সেখানে পরিবারে একটি সন্তান আমার মতে একটি সন্তান সেখানে না হলেও দুটি সন্তান অতি যথেষ্ট। তো অর্থাৎ আগে যেভাবে আমাদের মানে চিন্তার বাইরে অর্থাৎ অশিক্ষার অন্ধকারে আমরা নিবন্ধিত,
1: প্রথমেই সচেতন করে তুলতে হবে, শিক্ষিত করে তুলতে হবে, তাই না? দেখুন সময় একদম শেষের দিকে, মানে আপনার আপনার কথা থেকে এটাই আমরা বুঝতে পারছি যে একটা যে বার্তা আমরা দিতে চাই প্রথমে সেটা হলো পরিবার পরিকল্পনার দিকে জোর দিতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলেই হয়তো হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আমরা আমরা ইতিমধ্যেই আমরা বলে ফেলেছি, তাই না, যে নারী শিক্ষার প্রয়োজন, পরিবার পরিকল্পনার প্রয়োজন। খুব ভালো থাকুন, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন। হ্যাঁ, শেষে একটা রয়েছে মেসেজ আমাদের কাছে, আমি একটু পড়ে নিই। নমস্কার দিদিভাই, খাগড়া থেকে নমিতা রায় বলছেন, শুভ সকাল, আজকের দিনটা বিশ্ব জনসংখ্যা দিবস, সেই উপলক্ষে বলতে গেলে জনসংখ্যা নিয়ন্ত্রণ না করলে আজ আমরা বাস করার, চাষ করার জমি জায়গা, গাছপালা লাগানোর জায়গা পেতাম না, অনেকটাই কমে যেত, মানুষের বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে পড়তো। জনসংখ্যা নিয়ন্ত্রণ করে চললে প্রত্যেক পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, প্রত্যেক ছেলে মেয়ে শিক্ষিত হবে, গরিবি ঘুচে যাবে, তাই সকল মানুষকে সচেতন হতে হবে, নমিতা রায় বহরমপুর থেকে লিখেছিলেন তার এই কথা। অর্থাৎ আজকের যে বিষয় সেই বিষয় নিয়ে, সত্যিই তাই। দেখুন জনসংখ্যা ও পরিবেশের সম্পর্ক, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবেশের মানুষের সংখ্যা, আমরা দেখছি তো যে যত মানুষের সংখ্যা বাড়ছে, বাসস্থান কৃষিকাজের জন্য বনভূমি ধ্বংস করা হচ্ছে, আবার দেখুন সেজন্য কার্বন নিঃসরণ মানে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আবার বৈশ্বিক যে উষ্ণায়ন, জলবায়ুর যে পরিবর্তন সেটাও হচ্ছে, বিপর্যয় দেখা দিচ্ছে, নদী দূষণ, প্লাস্টিক বর্জ্যের আধিক্য, ভূগর্ভস্থ জলের মাত্রাধিক্য ব্যবহার হচ্ছে, আমাদের একটা চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আর এর জন্য কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবেশের সংরক্ষণ তাই একে অপরের পরিপূরক, অর্থাৎ পরিবেশকে সংরক্ষিত করব এবং একই সঙ্গে জনসংখ্যাও নিয়ন্ত্রণ করব, তাতে ভারসাম্য আনব। দেখুন আমরা পরিশেষে এটাই বলতে পারি যে জনসংখ্যা তো কোনো অভিশাপ নয়, যদি তাকে সঠিক শিক্ষা আর প্রশিক্ষণের মাধ্যমে আমরা মানব সম্পদে রূপান্তরিত করতে পারি বা পরিণত করতে পারি তাহলে কখনোই সেটা অভিশাপ নয়, বরং আমাদের কাছে সেটা আশীর্বাদ। তাই আজকের এই দিনে অর্থাৎ 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে পৃথিবীর সম্পদ সীমিত কিন্তু আমাদের দায়িত্ব অসীম। শুধু জনসংখ্যা কমানো বা বাড়ানোই তো আজকের দিনটার উদ্দেশ্য নয়, বরং প্রতিটি মানুষ যাতে একটা সুন্দর, সুস্থ এবং মর্যাদা ও সম্মানজনক জীবনযাপন করতে পারি সেটা নিশ্চিত করাই আজকের দিনের উদ্দেশ্য, এবং এটাই হলো মূল অঙ্গীকার। সবাইকে অনেক ধন্যবাদ যারা সঙ্গে থাকলেন, আর হয়তো সুযোগ হলো না আজকে বিষয়ে কথা বলার, তাদের জন্য আমার ধন্যবাদ রইল, কারণ আপনারা সকলে আমাদের সঙ্গে ছিলেন। খুব ভালো থাকবেন সকলে, আজ শেষ করছি, সঙ্গে ছিলাম আমি মানসী, আমার সঙ্গে কারিগরি সহায়তায় ছিলেন অমিতাভ চট্টোপাধ্যায়। সকলে খুব ভালো থাকুন। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন দিল্লি কেন্দ্রের হিন্দি ইংরেজি সংবাদ।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে কনকলতা। प्रधानमंत्री नरेंद्र मोदी और न्यूजीलैंड के प्रधानमंत्री क्रिस्टोफर लक्सन के बीच आज ऑकलैंड में द्विपक्षीय वार्ता हुई। इसके बाद दोनों देशों के बीच रक्षा, पशुपालन और डेयरी, पर्यटन, खेल तथा आपदा प्रबंधन से जुड़े 5 महत्वपूर्ण समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए गए। वार्ता के दौरान प्रधानमंत्री मोदी ने कहा कि 40 वर्ष बाद

0: जानी मानी लेखिका और निर्देशिका सीमा कपूर से एक मुलाकात।
1: क्या होता है जब राइटर एक चीज लिखता है तो उसका एक ख्वाब होता है कि इसको मैं जीवंत कैसे करूं। अब इसको कलाकारों के साथ पीछे के पेड़, जंगल, पहाड़, झरने, इनको जीवंत करना है आपको, तो फिर आप निर्देशक बनना चाहते हैं। और
2: এতক্ষণ আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান রেলে করে আপনাদের শোনানো হচ্ছিল আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনবেন।
3: আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
2: আকাশবাণী কলকাতা, এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে সুতপা চট্টোপাধ্যায়।

বিশ্বায়নের যুগে যখন চারপাশের এই নানাবিধ কোলাহল, বিভিন্ন গণমাধ্যমেরও কোলাহল, পাশাপাশি আমাদের বাস্তব জীবনের নানান রকম যে পর্যায়, সেই সবগুলোকে ভেদ করে যে আমরা খুব নিবিষ্ট হয়ে কোনো নিভৃতে একান্তে কোনো গান নিজের মধ্যে উপলব্ধি করব, এই যে আকাঙ্ক্ষা, এই যে একটা নৈঃশব্দের প্রার্থনা, একটা হাহাকার, কেমন যেন এভাবেই আমাদের কেটে যায় দিনের পর দিন, রাতের পর রাত। আমাদের চেতন থেকে দিনে দিনে সরে যায় এভাবেই কত গান, কত বাণী, কত সুর। তারপর হঠাৎ কোনো এক বিক্ষিপ্ত মুহূর্তে একেবারে সম্পূর্ণ ভিন্ন বেমানান এক পরিবেশেই হয়তো হঠাৎ করে ভেসে আসে বহুদিন সরে যাওয়া সেই গানের কোনো একটি চরণ বা তার সুর। আসামাত্র মন কেমন যেন আমাদের উচ্চাটন হয়ে ওঠে, তখন ওই যে একটি চরণ, ওই যে একটু সুরের ঝলক, তখন মনে হয় এই সম্পূর্ণ গান তার কাছে যেন খুব একান্তে পৌঁছে যেতে ইচ্ছে করে, কিছুটা সময়ের জন্য, কিছুটা মুহূর্তের জন্য। এমন বহু গান আমি জানি আপনাদের মধ্যেও আছে, আপনাদেরও তেমন তেমন অবকাশ পেলে সেই সব গানের মধ্যে ডুবে যেতে ইচ্ছে করে। আজ একটু আগেই যে গান শুনলাম, সেই গানও তেমনই একটি গান, যে গানের মধ্যে আমাদের ডুবে যেতে ইচ্ছে করে। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গান। এবারে আরও একটি গান, শিল্পী সুচিত্রা মিত্র।

পূজা পর্যায়ের গানের দিকে যদি আমরা একটু নজর করি, তাহলে এই পূজা পর্যায়ের গানগুলোর কোনো কোনোটি যেন একেবারে আকুল হাহাকারের মতো কখনো কখনো ফিরে আসে আমাদের চেতনায়, একেবারে হঠাৎ করে ফিরে আসে। হ্যাঁ, এরকম আরও অনেক গানই আসে, শুধু পূজা পর্যায়েই নয়, কিন্তু আমি পূজা পর্যায়ে আলাদা করে একটু উল্লেখ করলাম। আবার এমনও হয় যে একেবারে আলাদা অচেনা একটা কোনো প্রেক্ষিতে বা শিল্পের অন্য কোনো একটা মাধ্যম, তার সঙ্গেও এই বিষয়টাকে একটু আলাদা করে উল্লেখ করতে হয় যে রবীন্দ্রসঙ্গীতের গানের একেবারে অন্যরকম ব্যবহার হচ্ছে, একেবারে আলাদা একটা অর্থ নিয়ে আসছে, একটা যা একেবারেই অভাবিত ছিল, একটা অন্য তাৎপর্য নিয়ে আসছে দর্শকের মনে, শ্রোতার মনে, বা আগে এই গানটি যিনি গেয়েছেন বা পড়েছেন বা শুনেছেন সবার মনেই বদলে যায় কীরকম করে। তখন সেই বহু শোনা, বহুবার বহুদিনের জানাশোনা যে গানের সঙ্গে, সেই গানের সমস্ত পুরনো অর্থ, পুরনো ভাব সব কিছু বদলে গিয়ে কেমন যেন নতুন হয়ে ওঠে। আসলে রবীন্দ্রসঙ্গীতের এই যে ব্যাপ্তি, এই জন্যই তো তার আবেদন এমন বারে বারে বদলে যেতে পারে প্রেক্ষিতের সঙ্গে, জীবনের বদলের সঙ্গে সঙ্গে, অভিজ্ঞতা যখন বাড়তে থাকে বা জীবন বোধ আমাদের

পরিবর্তন হয়, তখন তার সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি কীভাবে কীভাবে বদলে যায়। আর বদলে যেতে পারে বলেই তো রবীন্দ্রসঙ্গীত এখনও এত সজীব, এত নতুন, এত প্রাণের। এবারে আমরা পরপর দুটি গান শুনব। প্রথম গানের শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, তার পরের গানের শিল্পী ফিরোজা বেগম। অনুষ্ঠান শুরু করেছি আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানে, তারপর শুনেছি সুচিত্রা মিত্র। এবারে দ্বিজেন মুখোপাধ্যায়, তারপর ফিরোজা বেগম।

221313422 221313422 দিদি 1313422 খোলা আছে আপনাদের জন্য। আমাদের এক বন্ধু আছেন, তার সঙ্গে একবার একটু কথা বলে নিই।

0: নমস্কার, সুপ্রভাত।
1: হ্যাঁ, আমি কাঠি থেকে বলছি, নীলাঞ্জন দত্ত।
0: নীলাঞ্জন দত্ত,
1: আপনার পরিচালনা খুব ভালো লেগেছে। পুরোনো দিনের যে চারজন রবীন্দ্রসঙ্গীতের শিল্পীর গান বাজালেন, সবাই কিন্তু মৃত। যাই হোক, এদেরকে কিন্তু আমরা এখনো পর্যন্ত ফলো করে চলেছি। যেমন হেমন্ত মুখার্জি না থাকলে রবীন্দ্রসঙ্গীতকে মানে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার পক্ষে অসুবিধে ছিল। তবে রবীন্দ্রসঙ্গীত তো আমাদের কাছে শুধু সঙ্গীত নয়, রবীন্দ্রসঙ্গীত একটা উন্নততর জীবন চর্চা। আমি এই বয়সে এসে বুঝেছি যে রবীন্দ্রনাথের সান্নিধ্য না হলে আমাদের জীবনে অনেক কিছু জানবো না, বা আমাদের পরবর্তী জীবনের যে আশা আকাঙ্ক্ষা সব কিছুই এই রবীন্দ্রনাথের কাছে আমরা ভরসা করেই থাকবো। ধন্যবাদ দিদি,
0: অনেক ধন্যবাদ। আপনাদের অপেক্ষায়। নমস্কার, সুপ্রভাত।
2: নমস্কার, আমি সাক্ষী থেকে বলছি।
0: কি বলছেন?
2: আমি কালীপদ দিনদা।
0: বলুন দাদা।
2: আমি হচ্ছি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনেছি দিদি।
0: আজ অনুষ্ঠান শুরুই করেছি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া রবীন্দ্রসঙ্গীতে।

0: নমস্কার, সুপ্রভাত।
1: হ্যাঁ দিদি নমস্কার, আমি সমুদ্রগড় থেকে মানিক বসাক বলছি।
0: বলুন দাদা।
1: বলছি আজকে আপনি যে অনুষ্ঠানটা শুরু করেছেন, যে গানগুলো আমাদের বারবার ইচ্ছে হয় বা মনে দাগ কেটে যাওয়ার মতো, এবার আমাদের তো বয়স হচ্ছে, আমরা হয়তো আগে 10 বছর আগের যে গানটা শুনেছি সেই 10 বছর পরেও যেটা শুনছি, আমাদের মানে যে দিন দিন পাল্টে পাল্টে যাচ্ছে, এই গানের জাদুগুলো আমাদের কিন্তু এমন ভাবে আকৃষ্ট করে রেখেছে, আমরা কিছুতেই ছাড়তে পারছি না, আমাদের জীবনকে অঙ্গাঙ্গী ভাবে জড়িত আছে।

0: আর আমি একটা গানের কথাই বলবো, ইমিরো অবগুণ্ঠনে কে তুমি। রাখছি দিদি, নমস্কার,
1: অনেক ধন্যবাদ। এমন বহু বহু গান আছে যে গানের কাছে আমাদের বাড়ি বাড়ি ফিরতে ইচ্ছে করে, ইচ্ছে করে একান্তে নিভৃতে খুব নিবিষ্ট চিত্তে সেই গানের ভেতরে একেবারে ডুব দিতে। কেমন যেন একটা অসহায় হয়ে যাই সে গানের বাণী, সে গানের সুরের কাছে। কেমন এক নিরুপায় উচ্চারণ তখন আমাদের মনের ভেতরে গুনগুন করতে থাকে, যেন মনে হয় এই গানের কাছেই আমার অবধারিত আশ্রয়। যেমন এই গান, সুরহারা প্রাণ বিষম বাধা, সেই তো আধি সেই তো বাধা, গান ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে। এবারের গানের শিল্পী পীযূষ কান্তি সরকার।

কুড়হারা প্রাণ বিষম বাধা, সেই তো আঁধি সেই তো ধাঁধা। ভাবতে বসলে কিরকম যেন সত্যি একেবারে কোন যে ধাঁধার মধ্যে জড়িয়ে যাই, সে ধাঁধা থেকে যেন আর নিজেদের মুক্ত করতে পারি না।

এবার একটি গানের উল্লেখ করি। এ গানটি আমরা শুনব রমা মণ্ডলের কণ্ঠে, আজি যে রজনী যায়। গানটির ওই যে এবারের মতো বসন্ত গত জীবনে এই অংশটি যখন একটু নজর করি, নিজেদের মধ্যে ভাবতে যাই যে এবারের মতো বসন্ত গত জীবনে, এই গানে কবি আসলে আমরা কোন বিষয়টাকে ভাবব, যে এবারের মতো এটি প্রধান কথা নাকি বসন্ত? এ গান আমাদের বসন্তের কথা বলে নাকি আমাদের জীবনের কথা বলছে? কাকে ভাবব, যে এবারের মতো বসন্ত গত জীবনে কোন অংশটা এই বাক্যে প্রধান? জীবনের রঙিন দিনগুলো বরাবরের মতো শেষ হয়ে গেল এমন একটা আক্ষেপ থেকেই এই চরণকে বারে বারে গাওয়া। আবার গাইতে গাইতে কখনো মনে হয় না যে আচ্ছা এবারের মতো বসন্ত গত জীবনে নাকি এবারের মতো বসন্ত আগত জীবনে? কেমন চমক লাগে না যে গত সেই শব্দের জায়গায় যদি আমরা একটু সামান্য আযোগ করে আগত করে দিই, কতখানি ভাবনায় পার্থক্য হয়ে যায়। আর এখানেই রবীন্দ্রসঙ্গীত অনন্য। রবীন্দ্রসঙ্গীতে যে তার যে গানের চরণ, তাতে যে শব্দ, সেই শব্দগুলো যত ছোটই হোক না কেন, কোনোভাবেও তাকে একটি শব্দকেও উপেক্ষা করে ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। সামান্য একটা শব্দের হেরফেরে কেমনভাবে বদলে যায় গানের শীর্ষবিন্দু, অনুভবের শীর্ষবিন্দু।

অসম্ভব সতর্কতা নিয়ে এই গানের শ্রবণ যেন জরুরি হয়ে পড়ে, বা এই গান গাওয়ার কথা মনে মনে রাখা কথা আমাদের। এমন সতর্কতা নিয়ে সবসময় কি আমরা সব গান শুনি বা শোনা সম্ভব হয়? হয়তো হয় না, কিন্তু প্রত্যাশা বা প্রস্তুতিটা কিন্তু এমনই হওয়া দরকার। আসলে এই সতর্কতা থাকলে তবেই এত এত বছর ধরে আমরা ঠিক যেভাবে বয়ে যাচ্ছে রবীন্দ্রসঙ্গীত আমাদের মধ্যে আজও একই রকমভাবে, সেভাবেই আগামী আরও অনেক অনেক দিন, অনেক অনেক বছর এভাবেই প্রবাহিত হতে থাকবে। তবে দেখুন, একটি গান সে তো শুধু বাণী নির্ভর নয়, তাতে তো সুরেরও খেয়া বয়ে যাচ্ছে। কিন্তু শুধুমাত্র কথার বিন্যাস, শব্দের বিন্যাসের দিক থেকে একটি গান তাকে নিজের অনুভবের কোন জায়গায়, কোন অবস্থানে, কোন গভীরতার বিন্দুতে আমরা রাখছি বা সে পৌঁছে যাচ্ছে, এটা নিয়ে ভাবনা চিন্তা করা, এটা কি সত্যিই খুব কাজের কথা? কেউ কেউ তো নিশ্চয়ই ভুলে কুঁচকবেন। আসলে একটি গান তার যে তার নির্মাণ, সেই নির্মাণের যাবতীয় ইতিহাস থেকে তাকে যদি একেবারে আলাদা করে নিয়ে শুধু তার কথা বা বাণীর নিরিখে আমরা একটু ভাবতে যাই, এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক। আসলে দেখুন যে যেমন শিল্পকর্ম তেমনি তার ইতিহাসের জ্ঞান বা নির্মাণ মুহূর্ত, এই সব কিছু

একজন সঙ্গীত রসিকের কাছে আশা করে যে শিল্পের সেই রস তার আস্বাদনের একেবারে চূড়ান্ত মুহূর্তকে ছুঁয়ে যেতে। সেই চূড়ান্ত মুহূর্ত সত্যি সত্যি কোনো কোনো গানে খুঁজে পেতে গিয়ে আমরা ওই যে বললাম যে একেবারে ধাঁধায় পড়ে যাই, সত্যি তাই। এবারে বলেছি যে গান শুনব, সে গান শুনবার ক্ষেত্রে নিশ্চিত কারুর কারুর এই জায়গাটা হয়, কোথায় সেই চূড়ান্ত বিন্দু, একেবারে মুখ্যম সেই মুহূর্ত।

এবারে যে গান শুনব, এ গান বহুবার বহুবার আমরা শুনেছি, কিন্তু শুনতে শুনতে মনে হয় যেন এই গানের নির্মাণ একমাত্র রবীন্দ্রনাথের গানের ভুবনেই এর সন্ধান পাওয়া সম্ভব। একদিকে দেওয়ার কথা, একদিকে নেওয়ার কথা। দেওয়া আর নেওয়ার অনুরোধ তাকে মাত্র চার লাইনের মধ্যে রবীন্দ্রনাথ এই গানে ভাষা দিয়েছেন। আর সুর আর গভীরতা, তার যে বিস্তার, সে তো অতুলনীয়। প্রথম দুটো লাইন শুনলে মনে হয়, মানে যখন আমরা শুনি বা পড়ি, তখন সামান্যতম কোনো ইঙ্গিতও কিন্তু এই পরের দুটি লাইনের জন্য, শেষের দুটি লাইনের জন্য তার কোনো ইঙ্গিত প্রথম দুটি লাইনে পাওয়া যায় না। যেন একটা কোথায় একটা চমক লাগে। বসন্তের অনেক অনেক গান আছে, তার মধ্যে এই গানটির যে ব্যঞ্জনা বা আবেদন, তা যে কতটা গভীর প্রসারী, তা যারাই এই গান শুনেছেন তারা নিশ্চিতভাবেই উপলব্ধি করেছেন। প্রথমে আবেদন হচ্ছে কিসের? দিয়ে যাওয়ার। এবং পরে দ্বিতীয় আবেদন কি? না নিয়ে যাওয়ার। এবং কিভাবে নিয়ে যাওয়া? বেদনা হতে বেদনে। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনুন এই গান।

ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি, মোর ডানা নাই আছে এক ঠাই, সে কথা যে যাই পাশরি, আমি উন্মনা হে হে সুদূর, আমি উদাসী, কক্ষে আমার রুদ্ধ দুয়ার, সে কথা যে যাও পাশরি, দিন চলে যায় আমি আনমনে, তারই আশা চেয়ে থাকি বাতায়নে, ওগো প্রাণী মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী। বারে বারে একই চরণ, গানের যে মর্মবাণী তার একেবারে চূড়ান্ত বা গভীর স্তরটিকে ছুঁয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই। কিন্তু কেন যেন এই গান শুনতে শুনতে বা গুনগুনিয়ে গাইতে গাইতে মনে হয় জীবনের যে মর্মবাণী সে আড়াল খুঁজে নিতে চাইছে রবীন্দ্রনাথের গানের কথায়, এই গানের সুরে। এই গানের চরণ গড়ে উঠেছে যেসব শব্দের বিন্যাসে, বারবার নিজের মধ্যে উচ্চারণ করতে করতে কানে ভেসে আসছে নিজের মধ্যে, সেই সব শব্দের যে কী ব্যাপ্তি, তার যে কত রকম ব্যঞ্জনা, তার যে কত অর্থ, কত তাৎপর্য আমাদের উপলব্ধিতে চারিয়ে যায়, চেতনা অনুভূতির সব স্তর ডিঙিয়ে একেবারে শিরায় শিরায়, স্নায়ুতে স্নায়ুতে বয়ে যায় একেবারে অবাধে। এই যে অনুভব, এ যেন কাউকে বোঝানো যায় না, কাউকে বলা যায় না, নিজের উপলব্ধিতে বা নিজের স্মৃতিতেই শুধু রাখার এ গান কখনো কখনো একেবারে হঠাৎ তা ভেসে ওঠে, একেবারে জলের উপরে ভেসে থাকার মতো করে। দেবব্রত বিশ্বাস।

একটি গান আমরা শুনব সুমিত্রা সেনের কণ্ঠে, আমার জলিনে আলো অন্ধকারে দাও না সাড়া কিতাই বারে বারে, দাও না সাড়া কিতাই বারে বারে। প্রেম পর্যায়ের একটি গান, কথা আর সুরের মধ্যে মিশে আছে একটা অদ্ভুত রকম বিষাদ এবং বিচ্ছেদের ছায়া। এর আগেই আমরা যে গানটা শুনলাম সুদূর বিপুল, এর যে বিস্তার তার বদলে একেবারে যেন ব্যক্তিগত কথা, একেবারে আমার কথা, আপনার কথা, আমার পাশের মানুষটির কথা, যেন খুব গোপন ব্যক্তিগত, তাকে কারোর সামনে প্রকাশে আনা যায় না। এই গানের প্রতিটি শব্দ থেকেই একেবারে যন্ত্রণা, বিচ্ছেদ, আকাঙ্ক্ষা বা ব্যথা কাতরতাই ভিন্ন ভিন্ন মাত্রায় প্রকাশ পাচ্ছে, এবং সেটাই আমাদের শ্রবণে আছে বরাবরের মতো এবং বলা যায় জীবনভর। এই গান একেবারে যেন ক্ষয়হীন, লয়হীন। শুনি একটু আরেকবার নতুন করে সুমিত্রা সেনের কণ্ঠে।

এবারে আমরা এমন একটি গান শুনবো যে গান আমরা যে কতবার শুনেছি, কত কত কতবার শুনেছি, এবং এত প্রিয়, এত ভালো লাগার এই গান আমাদের। এবং এই গানে বিচিত্র পর্যায়ের একটি গান, একটি খুব আকর্ষণীয়, একটা কী একটা অচেনা আকর্ষণ যেন এই গান আমাদের তার একটা ইঙ্গিত দেয়। একটি কালো মেয়ে তার প্রতি আকর্ষণ, এবং খুব স্বাভাবিক, প্রাণবন্ত, প্রাকৃতিক। এই গানের তৃতীয় স্তবকে একটু কান রাখুন। আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে। একেবারে খুব নিভৃত, নিরালার, একেবারে খুব একটা গোপন একটা স্বীকৃতি। আবার দেখুন চতুর্থ স্তবকে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে, এর যে একটা গভীর অনুভব। আবার আপনি শেষ স্তবকে একটু চলে যান, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। এই যে তিনটি পর্যবেক্ষণ আমি বললাম, এই তিনটি পর্যবেক্ষণের মধ্যে কোনটিকে আপনি বলবেন যে হ্যাঁ, একেবারে গানের এটিই আমার অনুভবের শীর্ষবিন্দু, এখানেই আমি একেবারে চূড়ান্তভাবে পাচ্ছি এই গানকে? না, বেছে নিতে হবে এমন কোনো আবশ্যকতা নেই যে হ্যাঁ নিতে আপনাকে হবেই, কখনোই নয়। তবু এই গানের মানে চরণগুলো গাইলে মন ভরে থাকে, খুব বিরল, অসম্ভব সুন্দর এবং খুব সহজ একটা অনুভূতিতে। এবং এই প্রশ্নে প্রথম বলি, দ্বিতীয় বলি, তৃতীয় বলি, এক একজন এক একটা রকম বলবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্থাৎ আমার পানে দেখলে কি না চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে। আর দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করলাম সেটি হচ্ছে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। আবার শেষ ওই যে দৃশ্যকল্পটা, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কাকে আপনি একটু এগিয়ে রাখবেন, কোন স্বীকারোক্তির দিকে আপনার মন একটু বেশি হেলে পড়ে? শুনুন, শুনতে শুনতে ভাবুন। এটি আমাদের আজকের শেষ গান, শুনব শান্তিদেব ঘোষের কণ্ঠে।

চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো

ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো পাশে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ উদে বাতাস।

খালের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠে মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চে আমি জানি, আর জানে সেই মেয়ে।

আষাঢ় মাসে নামে তামাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়, আকাশবাণী কলকাতা। শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী এবং সৈকত গুপ্তা।

0: আর জানে
1: এই দুপাশের পাহাড় কি জানে সেইটা আমি ঠিক জানি না, তবে এই যে বেশ কিছুদিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একটা সুন্দর মনোরম ওয়েদার সৈকত, এই সময়টা কিন্তু আমার সত্যি মনে হয় একটু যদি পাহাড়ে যেতে পারতাম।
2: দেখো, পাহাড়ে যেতে পারলে পাহাড় কি জানে আর কি না জানে সেটাও হয়তো জেনে যাওয়া যেত,
1: একদম।
2: কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে পাহাড় কি জানে না জানে জানি না, কিন্তু বন্ধুরা কিন্তু জানে যে আজকে সিনেস্কোপের আড্ডায় যুবাণীর দুই বন্ধু সৈকত আর সম্পূর্ণা কিন্তু রয়েছে তাদের সঙ্গে,
1: একদম। আর আজকে আমরা আড্ডা দেব, গানটা শুনেই তোমরা বুঝতে পেরেছো যেখানে আমরা গানটা থামালাম, যে আজকে সিনেস্কোপে এমন সব সিনেমা নিয়ে আড্ডা হবে, গল্প হবে, যেসব সিনেমায় আমরা পাহাড়ের দৃশ্য দেখতে পেয়েছি। আর তোমাদের জন্য বন্ধুরা, তোমাদেরও যদি এরকম কোনো পাহাড়ের সিনের কথা মনে পড়ে, কোনো সিনেমার কথা মনে পড়ে, তোমরা আমাদের জানাতেই পারো, সেটা আমাদের ফেসবুকে কমেন্ট করে জানাতে পারো, এছাড়া আমাদের ফোন করতে পারো, আমাদের ফোন লাইন খোলা রয়েছে,
2: আমাদের ফোন নম্বর 2213-1342। তবে অবশ্যই আগে কিন্তু 033 বসাতে হবে,
1: একদম। তাহলে তোমরা ফোন করে অথবা কমেন্ট করে আমাদের জানিয়ে দাও যে তোমাদের পছন্দের সিনেমার নাম, যেখানে পাহাড়ের সিন রয়েছে, আর সঙ্গে কেন প্রিয় সেটাও জানাতে পারো,
2: কেন প্রিয় সেটাও জানাতে পারো। তবে দেখো, আজকে এই যে পাহাড়ের বুকে অনুষ্ঠান আমরা করছি, মানে করছি স্টুডিওতে, কিন্তু
1: আমরা
2: রয়েছি পাহাড়ের বুকে, এবং সেইখানে সেই কথা বলতে বলতে সেই ছবিগুলোর কথাই আমরা বলবো যেগুলোতে অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি পাহাড়ও কিন্তু একটা
1: মেইন ক্যারেক্টার
2: রয়েছে।

0: গানে গানে যে গানটা দিয়ে শুরু হলো, অর্থাৎ গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, যেমন তোমার কথাটা আমাদের বন্ধুদের কাছে অলরেডি পৌঁছে
1: পৌঁছে গেছে,
0: যে আমরা আজকে সেই সমস্ত সিনেমার কথা বলছি যেখানে আমরা পাহাড়কে পাচ্ছি লিড ক্যারেক্টার।
1: আর শুরুতেই যখন এই গানটা দিয়ে শুরু করলাম, তো ধূমকেতুর কথা না বললে কিন্তু হবে না।
0: না, ধূমকেতুর কথা বলতেই হবে, অর্থাৎ ধূমকেতু বুঝতেই পারছো মানে বহু প্রতীক্ষিত একটা ছবি ছিল, মানে আমাদের আমরা কিশোর থেকে যুবক হয়ে গিয়েছি,
1: সিনেমাটা তারপরে এসেছে, 10 বছর তারপরে এসেছে,
0: মানে এত দিন অপেক্ষা করার পর তারপর আলটিমেটলি গিয়ে আমাদের উইশটা ফুলফিল হয়েছে।
1: একদম একদম। আর দেব আর শুভশ্রীকে এত দিন পর একসঙ্গে পেয়ে মানে আমার তো আলাদাই ভালো লেগেছে, আর সেখানে যখন পাহাড় রয়েছে আমার অন্যতম প্রিয় জায়গা বলা যেতে পারে।
0: এবং তুমি যদি খেয়াল করো তাহলে বুঝবে যে এই মানে গোটা সিনেমাটা জুড়ে শুধু যে মানে একটা বিপ্লব দেখানো হয়েছে তা নয়, শুধু যে একটা পরিবারের মানে এক দম্পতির মধ্যে যে মনোমালিন্য বা তাদের মধ্যে যে মানে সম্পর্কের টানা পড়ে, শুধু সেটুকু নয়,
1: মানে সমগ্র দিকটা পাহাড়টাকে বেসিক্যালি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক। এবং প্রত্যেক কটা সেই র লোকেশনে গিয়ে একদম সেই চা বাগানের মধ্যে বলো বা চা বাগানের যে লড়াই সেই কথা বলো, সেগুলো কিন্তু প্রপার একদম ভিজুয়ালাইজ হয়েছে এই দৃশ্যগুলো।
0: একদমই তাই। এবং তুমি ভেবে দেখো না সেখানকার মানুষদের জীবনযাপন, এই রোজ সকালের মর্নিং ওয়াক,
1: হ্যাঁ,
0: এবং সেখানে যখন অদ্ভুত ভাবে একজন ছেলের সঙ্গে তার বাবার দেখা হচ্ছে,
1: দেখা হচ্ছে, এবং সেখানে দেবের যে ছদ্মবেশ সেটার কথা আলাদা করে বলতে হয়।
0: একদম, মানে ওই মানে কোথাও যেন মনে হচ্ছিল যে এক মানে অতি প্রাচীন পাহাড়ের সঙ্গে তারই মানে তার থেকেই বেড়ে ওঠা আরেকটা
1: পাহাড়ের সঙ্গে আলাপ হচ্ছে, দেখা হচ্ছে, এবং দুজনের সেই বন্ধুত্ব অন্যভাবে, কিন্তু বাবা ছেলের বন্ধুত্ব আমরা দেখতে পেয়েছি, সঙ্গে রুদ্রনীলের কথা না বললে নয়,
0: একদম
1: অসাধারণ অভিনয়, মানে ওইভাবে যে অভিনয় ফুটিয়ে তোলা যায় সত্যি, মানে রুদ্রনীলকে না দেখলে বোধহয় বিশ্বাস করা যায় না,
0: সিরিয়াসলি, মানে এত এত ভালো একজন অভিনেতা, এবং মানে সেখানে দাঁড়িয়ে তুমি ভেবে দেখো না আজ থেকে কত বছর আগে শুট হয়ে যাওয়া, প্রায় 14-15 বছর অলরেডি আমরা এখন বলতে পারি।
1: একদম। আর সেখানে সেটা আজকে যখন রিলিজ করছে সেটা আজকের সঙ্গে অনেকটা প্রাসঙ্গিক, এবং সেটাকে আমরা রিলেট করতে পারছি এখনের সঙ্গে, এইটা মানে
0: একদমই তাই। আর দেখো রুদ্রনীলের কথা যখন তখন আরো একটি সিনেমার নাম বলতেই হয়, তবে অবশ্যই এখানে রুদ্রনীলের পাশাপাশি সঙ্গে রয়েছে সোহম এবং আদি, ছবির নাম নিশ্চয়ই ধরে ফেলছো, আমার আর মনে হয় বলার অপেক্ষা নেই।
1: নিপাট মজার একটা মানে ছবি সিনেমা, যেখানে শ্রাবন্তী রয়েছে, নিমি রয়েছে, কাঠমুন্ডু আলাদা করে বলার কোনো জায়গাই রাখে না, কাঠমুন্ডুর কথা এবার আমরা বলবো, কারণ কাঠমুন্ডুতে আমরা পাহাড়ের সিন কিন্তু পেয়েছি, মানে নেপালের সেই অংশগুলো কিন্তু আমরা পেয়েছি।
0: একদম। আর এই তিন বন্ধু অর্থাৎ সোহম, রুদ্রনীল আর আবির, তারা জীবনের একঘেয়েমি থেকে বাঁচতে পালিয়ে যায় নেপালের পাহাড়ে।
1: একদম।
0: আর সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগ দেয় শ্রাবন্তী আর মিমি।
1: হ্যাঁ, এই যে মানে সিনেমাটা দেখলেই কি মনে হয় জানো তো, আমার এক্ষুনি ব্যাকপ্যাক করি, পরে একদম বেরিয়ে যাই, আমিও চলে যাই,
0: চলো বেরিয়ে পড়ি, তার সঙ্গে পাহাড়ের সিন গুলোতে যদি তুমি দেখো, তুমি কিন্তু চোখ বুঝে ওখানে দাঁড়িয়ে জাস্ট অনুভব করতে পারো,
1: মনে হবে আমি মানে সিনেমা হলে বা বাড়িতে বসে যদি তুমি দেখো, মনে হবে না আমার এবার ঠান্ডা ঠান্ডা লাগছে, আমিও ঠিক সেই জায়গাটায় রয়েছি রুদ্রনীল আবির সোহমের সঙ্গে, শ্রাবন্তী মিমির সঙ্গে, এবং তুমি সেই জায়গাটা অদ্ভুত ভাবে এনজয় করবে। আর সেই যে পাহাড়ি রাস্তায় জিপে করে গান গাইতে গাইতে যাওয়া বন্ধুদের সঙ্গে, মানে গল্পের মধ্যে প্রেম, তার সঙ্গে অদ্ভুত কমেডি টাইমিং, যেটা কিন্তু মানে আমরা সাধারণত বাংলা সিনেমায় খুব একটা বেশি দেখতে পাই না, এত সুন্দর কমেডি টাইমিং, সেটাও কিন্তু আমরা এই সিনেমায় পেয়েছি।
0: আর এই যে তুমি বলছিলে বন্ধুদের সঙ্গে জিপে করে ঘুরতে বেরোনো, বন্ধুদের সঙ্গে জিপে করে ঘুরতে বেরোলে কি মাস্ট বলতো?
1: গান।
0: একদম তাই। তাহলে বন্ধুদের সঙ্গে যখন ঘুরতে বেরিয়েছি আমরা, পাহাড়ে যাচ্ছি, তাহলে গান তো একটা হতেই হবে না?
1: হোক।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: ফিরে এলাম আবারও আজকের সিনেস্কোপের আড্ডায়, সঙ্গে রয়েছি সৈকত আর সম্পূর্ণা। তবে দেখো, এই যে গানটা আমরা শুনলাম, গানে এই যে রোদের কারসাজি মেঘের সঙ্গে যে রোদের বন্ধুত্ব পাহাড়ে গেলে যেগুলো আমরা পাই, যেগুলো আমরা অনুভব করতে পারি, তো সেইগুলোর ক্ষেত্রে মানে এগুলো একটা আলাদা ইমোশন ক্যারি করে না?
2: আর এই ইমোশনের কথা যখন এলো সৈকত, তখন সোয়েটার সিনেমাটার কথা কিন্তু আলাদা করে বলতে হবে।
1: একদম
2: একদম ইমোশনে ভরপুর, তার সঙ্গে একটা সুন্দর গল্প রয়েছে, এবং সেই সিনেমার কথা এবার আসবো। তবে তার আগে তোমাদের আরেকবার বলে দিই, আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0332213132 এই নাম্বারে। এছাড়া আমরা এখন লাইভেও রয়েছি, ফেসবুক লাইভে। তোমরা সেখানে

0: করতে পারো আমাদের সঙ্গে, আর কমেন্ট করে জানাতে পারো তোমাদের মনের পছন্দের এমন কোন সিনেমা যেখানে তোমরা পাহাড়ের দৃশ্য দেখেছো, কেন সেই সিনেমাটা ভালো লেগেছে সেটাও তোমরা জানাতে পারো। আর আপাতত বন্ধু রয়েছে ফোন লাইনে, কথা বলে নি চলো।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো হ্যালো বন্ধুর সঙ্গে যোগাযোগ করা গেল না।
0: ঠিক আছে, আমরা আবারও যোগাযোগ করব, কিন্তু আমরা আবার ফিরে আসি আমাদের সেই সোয়েটারের কথায়।
1: তো সোয়েটারের কথায় দেখো, সোয়েটারে মানে যেমন আমরা মানে আমরা বলতে পারি সোয়েটার থেকে আমরা ঈশা সাহাকে মানে অন্যরকম ভাবে আবিষ্কার করেছি।
0: সত্যি মানে প্রজাপতি বিস্কুট, তারপরে সোয়েটার, এই দুটো জায়গায় সোয়েটারে বিশেষ করে আমি বলবো ঈশা সাহার যে অনবদ্য অভিনয়
1: মানে অদ্ভুত সুন্দর। এবং মানে কিভাবে তুমি ভেবে দেখো একজন মেয়ে মানে তার জীবনে যে আমি অবহেলিতই বলবো,
0: সত্যি
1: তো অবহেলিত একটা জীবন থেকে কিভাবে তার ঘুরে দাঁড়ানো, এবং সেটা পুরোটা একটা মিষ্টি ভাবে একটা সোয়েটার
0: গল্প। আর ঠিক সোয়েটার যেভাবে একটা ঠান্ডায় গরম উষ্ণতা দেয়, ঠিক এই সিনেমাটাও তোমার ওই কটা ঘন্টা তোমার মনে হবে তোমাকে একটা ওই গরম উষ্ণ চাদরে ঢেকে রেখেছে। আর এখানে আমরা ঈশা সাহার কথা বললাম, ঠিক একইভাবে জুন মালিয়া, শ্রীলেখা মিত্র, এদের কথা তো বলতেই হবে আলাদা করে। আর এই যে গল্পের শুরুটা সৈকত, যেখানে বলা হচ্ছে যে বিয়ে করতে গেলে শর্ত কি, সোয়েটার বুনতে জানতে হবে,
1: সোয়েটার বুনতে জানতে হবে,
0: এটা আমি যখন প্রথম দেখেছিলাম না আমি বলেছি এটা কোনো শর্ত হতে পারে?
1: হ্যাঁ মানে অদ্ভুত রকম না। তবে দেখো এখান থেকে কিন্তু বোঝা যায় যে এখনো মানে কিছু ছোট ছোট পরিবারে কিছু ছোট ছোট ইমোশন, কিছু ছোট ছোট রিচুয়াল কেমন ভাবে ক্যারি করছে
0: একদম। তার সঙ্গে আমরা এখানে আরেকটা দিক যেটা দেখতে পারি যে ঈশা সাহার নিজস্ব একটা পরিচয় গড়ে উঠছে আস্তে আস্তে, নিজেকে স্বাবলম্বী করে তোলার যে একটা প্রয়াস সেটাও কিন্তু আমরা এই সিনেমাতে দেখতে পাচ্ছি।
1: একদমই তাই। আর দেখো সোয়েটারের কথা বলতে বলতেই আমাদের ফোন লাইনে কিন্তু একজন বন্ধু চলে আসছে, শুনবো বন্ধু কি বলছে।
0: হ্যালো, না
1: না বন্ধুকে ফোন লাইনে পাওয়া যায়নি, কিন্তু যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আমাদের পরবর্তী সিনেমার কথা, পরবর্তী যে ছবির কথা আমরা বলবো।
0: এবার পরবর্তী সিনেমায় চলে আসি। পর্ণিতা চক্রবর্তী কমেন্ট করছেন কিশমিশ, নিশ্চয়ই কিশমিশের কথায় আসবো, আপনি সঙ্গে থাকুন, আর কথা তো হবে,
1: কথা তো হতেই থাকবে, কিশমিশের কথা আমরা আসবো। তবে দেখো তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে পাহাড়ের কথা যখন বলছি, দেখো একটু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার মাঝে মধ্যে করতে ইচ্ছে করে না আমাদের?
0: হ্যাঁ অ্যাডভেঞ্চার করতে ইচ্ছে করেই তো। আচ্ছা বন্ধু যখন কিশমিশের কথা বললো তখন কিশমিশেই যাওয়া যাক, বন্ধুর মনের ইচ্ছেটা একটু পূর্ণ হয়ে যাবে
1: বলছো?
0: একদম চলো।
1: বেশ ঠিক আছে, তাহলে বন্ধু যখন বলছে তাই তাহলে তাই করি। কিশমিশের কথায় কিশমিশ, কিশমিশ এমন একটা ছবি, এখানে আমরা একটু আগে ঈশা সাহার কথা বললাম যেখানে আমরা ঈশা সাহাকে অন্যরকম ভাবে আবিষ্কার করেছি, আর কিশমিশ এমন একটা ছবি যেখানে আমরা দেবকে অন্যরকম ভাবে আবিষ্কার করেছি।
0: এতগুলো বছর পরে দেবকে ওরকম রোম্যান্টিক একটা চকলেট বয়েরও মতো ভাবে আমরা পাবো আবার, এটা কিন্তু ভাবতে পারিনি আমি।
1: এক্স্যাক্টলি তাই। এবং তার সঙ্গে ভেবে দেখো ওই রকম ভাবে অভিনয়, হ্যাঁ অবশ্যই তার সঙ্গে মানে সাপোর্টিং এ যিনি ছিলেন তিনিও খুব ভালো, এবং তিনি কাছের মানুষ হওয়াতে
0: আরো বেশি করে হয়তো জিনিসটা
1: ভালো করে ফুটে উঠেছে। তবে যেটা বিষয় সেটা হচ্ছে দেবকে দেখে না মানে দেবের অভিনয় এখানে মানে নো ডাউট একদম প্রশংসনীয়।
0: আর সেখানে আমরা একটু আগে কমেডি টাইম এর কথা বলছিলাম সৈকত, খরাজ শুরুটাই যে সিনেমার অসম্ভব ভালো, ওই শুরুটা যদি কেউ মিস করে দেয় মানে অদ্ভুত জিনিস, পুরো বইটাই তুমি মিস করে গেছো। তো পাহাড়ের সিন তো আছেই, তার সঙ্গে এত সুন্দর কমেডি, এত সুন্দর অভিনয় সবার, কমলেশ্বর বাবু সেখানে, রুক্মিণী মৈত্র, আর সবচেয়ে বড় কথা আমার আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে ক্যারেক্টারটার নাম টিনটিন।
1: টিনটিন বাহ, মানে তুমি ভাবো মানে ওই রকম মানে আমরা যদি দেখি চেহারাটা দেখি লম্বা ছেলে সুঠাম চেহারা তার নাম টিনটিন, মানে কি অদ্ভুত কন্ট্রাডিকশন।
0: তার সঙ্গে চিংড়ি ইলিশের একটা গন্ধ, তো এই যে একটা মিষ্টি গল্প মানে অদ্ভুত ভাবে সেই কলকাতা থেকে পাহাড়ের জার্নিটা, পাহাড়ের কলেজে পড়তে যাওয়ার যে বিষয়টা, এবং সেই পাহাড়ের সিনগুলো বিশেষ করে আমার এখনো মনে আছে। আমি কিশমিশ বেরোনোর পরই পাহাড়ে যাই, তো ওই পাহাড়ের স্টেশনে বসে না আমার ঠিক মনে হচ্ছিল ওই সিনটার কথা যেখানে কমলেশ্বর বাবু এবং দেব বসে রয়েছে পাশাপাশি, এবং ওই পুরনো ফ্ল্যাশব্যাকের সিনগুলো স্টেশনকে এই সিনেমাটায় অদ্ভুত ভাবে মেটাফোরাইজ করা হয়েছে। আর ডায়লগের কথা তো আলাদা করে কিছু বলার নেই,
1: ডায়লগের কথা আলাদা করে কিছু বলার নেই। আর তার পাশাপাশি আরো একটা বিষয় নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নেই, সেটা অনবদ্য, সেটা হচ্ছে এই ছবির গান।
0: একদম, গানগুলো তো খুব মিষ্টি, মানে আমি এখনো গুনগুন গুনগুন করে যাই। আর

0: একটু আগে ডায়লগের কথা বলছিলাম, রুক্মিণীর সেই ডায়লগটা ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। আর এই যে আমরা তোমাদের এত ভালোবাসি সেটাও তো আমরা বলি না, তোমরাও আমাদের ভালোবাসো সেটাও আমরা বলি না। তো একটা কিন্তু ঠিক সত্যি কথাটা, ভালোবাসি না বলেও ভালোবাসা যায়।
1: সত্যি কথা, ভালোবাসি না বলেও ভালোবাসা যায়, তেমনি কি বলে ডাকবো না বুঝতে পারলেও কিন্তু ডেকে ফেলা যায়।
0: একদম,

0: আচ্ছা, আমরা তোমাদের কি বলবো সেটা তো আমরা মানে একদম ঠিক করে ফেলেছি, আর তোমরা আমাদের ফোন করে কি বলবে সেটাও তোমরা বলে ফেলো। 03322131342 নাম্বার তো খোলাই রয়েছে, আর বন্ধু এসে গেছে সঙ্গে, কথা বলে নি। হ্যালো, হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
1: আমি অর্পিতা দত্ত বলছি, কাটোয়া থেকে।
0: বলো।
1: আমার পাহাড় প্রচন্ড ভালো লাগে, তো আমি কিশমিশ সিনেমার অবশেষে গানটা শুনতে চাই, ওটা আমার খুব পছন্দের গান।
0: আচ্ছা, কিশমিশের একটা গান তো আমরা আপাতত শুনে ফেললাম, ঠিক আছে, আমরা দেখছি যদি বন্ধুর আবদার রাখা যায় আমরা নিশ্চয়ই চেষ্টা করব। কিশমিশের কথা আমরা বলে ফেললাম, তো এবার বরং পরের সিনেমায় চলে আসি, কি বলো সৈকত?
2: হ্যাঁ, আমরা পরের সিনেমায় চলে আসি। আমরা এর পর যে ছবির কথা বলবো, এখানেও আমরা কিন্তু পাহাড়ের রেফারেন্স পাচ্ছি, এবং শুধু রেফারেন্স পাচ্ছি বলবো না, পাহাড়কে এখানে আমরা বেশ
0: ভালোভাবে দেখতে পাচ্ছি। যদি আমি সময় সিনেমার সময়টাকে আমি 100 ধরে নিই, তাহলে 50-50 একটা কিন্তু পাহাড়ের সময় আর বাকিটা অন্য সময়। তো এই পাহাড়ের যে সময়টা, সেখানে কিন্তু আমরা কলেজ লাইফের একটা গল্প দেখতে পাচ্ছি, আর তার সঙ্গে একটু আগে যে আমরা বলছিলাম যে পাহাড় মানে

0: মিস্ট্রি, তো সেই মিস্ট্রিও কিন্তু রয়েছে কিছুটা সিনেমাটার মধ্যে। আর অভিনয়ে যারা রয়েছেন কথা আলাদা করে বলতে হবে না।
1: হ্যাঁ, অভিনয় রয়েছে অঙ্কুশ আর শুভশ্রী,
0: একদম।
1: এবারে এই সিনেমায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে, যেমন সম্পূর্ণা বলছিল কলেজের সিনগুলো, এবং এইখানে যেটা বিষয় সেটা হচ্ছে সিনেমার মানে এত বড় ক্যানভাসে পাহাড়কে দেখানো, এটা কিন্তু সত্যি
0: সত্যি কথা,
1: সত্যি একটা বড় বিষয়। এবং
0: মানে কলেজ পাহাড়ে গিয়ে একটা কলেজের সেটআপ করা, সেখানে অত স্টুডেন্ট মানে কতগুলো জুনিয়র আর্টিস্ট লাগছে, সেখানে এতজন মানে ভালো ভালো অভিনেতা রয়েছে, সেখানে আমরা বিক্রমের নাম মানে বলতেই হবে, যেখানে বিক্রম এত ভালো অভিনয় করেছে সিনেমাটায়, যে শুভশ্রী আর অঙ্কুশের পাশাপাশি কোথাও গিয়ে বিক্রম আলাদা করে ছাপ রেখে গেছে।
1: একদমই তাই, মানে একই সঙ্গে দেখো কলেজের প্রেম, তার সঙ্গে ফ্যামিলি ড্রামা, এবং তার মানে সবকিছুর পাশাপাশি পাহাড়ি লোকেশন, মানে কি বলবো, মানে একটা অদ্ভুত একটা
0: সেই হিন্দি সিনেমাগুলো দেখি, একটা কলেজের সিন, ঠিক সেরকম একটা ওই রকম লুক ঠিক আমরা পেয়েছি এই সিনেমাটায়। আর তার সঙ্গে অঙ্কুশের অভিনয় তো বলতেই হবে, শুভশ্রীর অভিনয়, তার সঙ্গে এই সিনেমার গান, মানে ওই এই যে টিউনটা তখন কতজনের কলার টিউন বা রিংটোন ছিল আমি বলে বোঝাতে পারবো না।
1: তোমারও ছিল কি, মানে তুমি এত এক্সাইটেড হয়ে, তুমি যে
0: আমার ফোন ছিল না, মানে আমি রাস্তা দিয়ে ধরে যাচ্ছি,
1: কারোর ফোন
0: একটা জায়গায় শুনলাম, তার পাশে একটি, আবার আমি ওইটাই শুনছি,
1: ডিডি ডিডি ডিটা কি, আমি বুঝতে পারছি না।
0: আমি শুধু চেয়েছি তোমার যে ইন্টারলুপটা রয়েছে ওই সুগুর মানে টিউনটা,
1: বেশ বুঝতে পারছি না, সম্পূর্ণ কেমন নস্টালজিক হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। তবে এই সিনেমাটা নিয়ে আর বেশি কিছু আমরা বলবো না, তবে যেটা করব সেটা হচ্ছে এরপর আমরা একটা অন্য সিনেমা নিয়ে কথা বলবো। তবে এই সিনেমাটা নিয়ে যদি আমরা বেশি বলে দিই তাহলে কিন্তু আর ছবিটা দেখার মজা থাকবে না, সব গল্প বলে দেওয়া হয়ে যাবে
0: সত্যি।
1: তো আর বেশি কিছু বলছো
0: না, কিন্তু চটপট দেখে নাও সিনেমাটা,
1: অবশ্যই চটপট দেখে নাও। আর এই মুহূর্তে পরের সিনেমায় আমরা যাব, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতি নেবো, বিজ্ঞাপনে বিরতির পর আবার ফিরছি আজকে সিনেস্কোপের আড্ডায়, কোথাও যেও না, শুনতে থাকো।
2: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.nihfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: চলো তাহলে আমরা অন এয়ার যাবো, যাবো বলতে বলতে অন এয়ার চলেও এসেছি। আর তার সঙ্গে সঙ্গে আমরা বলছিলাম যে আরেকটা ছবির কথা এবার আমরা বলবো, সেই ছবিটা হচ্ছে এবার টনিক। মানে এই যে এতক্ষণের আড্ডা, এতক্ষণের গল্প, সেই গল্প মানে দেখো আমাদের আমাদের জীবনে বন্ধুর মতো আরেকটা কি লাগে বলতো,
0: অ্যাডভেঞ্চার।
1: অ্যাডভেঞ্চার লাগে, যে
0: অ্যাডভেঞ্চার ছাড়া আমাদের জীবন কখনো সম্পূর্ণ নয়।
1: হ্যাঁ, আর এই অ্যাডভেঞ্চারগুলোই টনিক হয়ে কাজ করে আমাদের সঙ্গে,
0: একদম। আর তোমরা আমাদের কাছে টনিক হয়ে কাজ করো। বন্ধু রয়েছে ফোন লাইনে, কথা বলে নি। হ্যালো হ্যালো,
3: নমস্কার, আমি পাহাড়ের সিনে যদি বলা হয় তাহলে কিন্তু দার্জিলিং রামদাওয়াতে একটা খুব ভালো সিনেমা বলে
0: দিচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই,
1: বেশ
0: সঙ্গে থাকো বন্ধু,
1: অবশ্যই। মানে দেখো আমরা না গুনে শেষ করতে পারবো না,
0: এত সিনেমা রয়েছে,
1: ছবি রয়েছে। তবে যে মুহূর্তে আমরা টনিকের কথা বলছি, টনিকের যে অ্যাডভেঞ্চারের গল্প, এবং তুমি দেখো ওখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো
0: বয়সে মানে ওরকম ভাবে অভিনয়, তার সঙ্গে রিভার রাফটিং, এত ভালো অ্যাডভেঞ্চার করছেন, মানে কি বলবো আমি।
1: আমি খালি ভাবছি মানে ওই সময় দাঁড়িয়ে প্রোডাকশন কন্ট্রোলার যিনি ছিলেন বা গোটা প্রোডাকশনে যতজন ছিলেন তাদের কি অবস্থা, মানে মানে আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা অলরেডি এখন রিভার রাফটিং করতে ভয় পাবে, বা মানে যে কোনো মানে আমরা পাহাড়ে যেখানে
0: উপস্থিত রয়েছে দেব,
1: হ্যাঁ
0: মানে অদ্ভুত কম্বিনেশন, দেব পরাণ বন্দ্যোপাধ্যায় সঙ্গে, মানে এই যে কম্বিনেশনটা, এই যে গল্পটা, সেটা কিন্তু আলাদা করে মনে থেকে যাওয়ার মতো একটা গল্প,
1: অবশ্যই তাই। এবং এই এই গল্পে আমরা অন্তত আর কিছু না বুঝি এটুকু বুঝতে পারি যে পাহাড়ে গিয়ে নতুন করে জীবন শুরু করা যায়, জীবনের অনেকটা পেরিয়ে গেছে মানেই কিন্তু এমনটা নয়
0: যে সবটা শেষ হয়ে গেল,
1: শেষ হয়ে গেছে।

0: স্টার্ট করা যায় একদম
1: করে রিস্টার্ট
0: একদম। আর সেখানে আমরা পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম, দেবের কথা বললাম, শকুন্তলা বড়ুয়াও কিন্তু অসাধারণ। মানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে সেখানে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পাহাড় যাওয়া, এই বয়সে সেটাও আবার সেখানে রিভার রাফটিং এবং বাঞ্জি জাম্পিং, সেগুলো দেখে কিন্তু তোমার মনে হয় না আমিও চলে যাই পাহাড়, কবে যাবো।
1: এক্স্যাক্টলি। আর এই সমস্ত কিছু করতে করতে না, এই যে রোজকারের যে একঘেয়েমি, একঘেয়েমি থেকে বেরিয়ে এই যে তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি, এই আড্ডাটা আমাদের কাছে কিরকম ভাবে কাজ করে জানো?
0: ঠিক টনিকের মতো।
1: এক্স্যাক্টলি।

0: ঠিক যেমনটা বলছিলাম যে তোমাদের সঙ্গে আড্ডাটা আমাদের কাছে কিন্তু এরকম টনিকের মতোই কাজ করে, সেই টনিক যেন মানে আমরা আশা করি সেই টনিক যেন সবসময় লটারি জিতে যায়, সেই টনিক যেন এক সঙ্গেই আমাদের সঙ্গে থাকে
1: একদম,
0: আর সেই রকমই টনিকের মতো আমাদের সঙ্গে কাজ করে কি, আমাদের সঙ্গে কাজ করে
1: আমাদের বন্ধু।
0: কে রয়েছে ফোন লাইনে শুনবো?
1: হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ
2: আমার বলতে আমাদের এইখানে কিন্তু এই শ্রাবণ মাসে একটা খুব ভালো পাহাড়ে সবাই বেড়াতে আছে, শুশুনিয়া পাহাড় ছোট্ট খাটো
0: অবশ্যই শুনতে পারতাম এবং এই গল্পগুলো নিয়ে আমরা হয়তো আরো বিস্তারিত আলোচনা করতাম, কিন্তু আজকে আমরা রয়েছি সিনেস্কোপের আড্ডায়। তাই সিনেস্কোপের আড্ডায় যদি আমরা একটু ছবি নিয়েই কথা বলি, সিনেমা নিয়েই কথা বলি, তাহলে বোধহয় বেশি ভালো হয়।
1: একদম,
0: তো আমরা এরপর দেখো সিনেমা নিয়ে কথা বলছি, সিনেমার পাশাপাশি এই মুহূর্তে সিনেমার প্রতিদ্বন্দ্বী যদি আমরা বলি যেটা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ওটিটিতে ওয়েব সিরিজের কথা আমরা বলতে পারি, তো এই মুহূর্তে দাঁড়িয়ে এমন মানে অনেকগুলো ওয়েব সিরিজ হয়ে গিয়েছে, বাংলা ওয়েব সিরিজ হয়ে গিয়েছে, যেখানে কিন্তু পাহাড় মানে ভরে ভরে আছে, ভরে ভরে আছে পাহাড়
1: সত্যি।
0: তো সেরকমই একটা সিরিজের কথা দিয়ে যদি আমরা শুরু করি সেটা হচ্ছে কুহেলি। কুহেলি দিয়ে কিন্তু আমরা শুরু করতে পারি। তা এবার এটা মানে একেবারে ডার্ক ইন্টেন্স একটা ফ্যামিলি ক্রাইম থ্রিলার বলতে পারি, যেখানে রক্তের সম্পর্ক আর তার সঙ্গে মিলেমিশে রয়েছে পুরনো শত্রুতা।
1: একদম, আর এই যে সিরিজটা এটা যেমন মানে থ্রিলার আমরা বলতেই পারি, ঠিক সেইভাবে ফ্যামিলি ড্রামাও কিন্তু আমরা বলতে পারি। আর সেখানে একটু আগে আমরা বলছিলাম যে পাহাড় কিন্তু খুব ভালো অভিনেতা, এই পাহাড়টা কিন্তু এখানে মেন টপিক। আর আমার মনে হয় সবচেয়ে বেশি মাথা ঠান্ডা থাকে, ওই রহস্যের জট খুলতেও সুবিধা আর ঘোটালাটা পাকাতেও সুবিধা,
0: রহস্যের জট খুলতেও সুবিধা, রহস্য পাকাতেও
1: সুবিধা।
0: মানে এরকম ভালো মানে কি বলবো ডেফিনেশন আমরা পাইনি, এটা এই ডেফিনেশনটার জন্য সম্পূর্ণ একটা হাততালি ডিজার্ভ করে।
1: এরকম ভাবে বলো না, মানে
0: পাহাড় শুনলেও হয়তো খুশি হয়েছে তোমরা। তুমি কি জানো তুমি কত লোককে আইডিয়া দিয়ে দিলে, যারা কোনো ভালো কেস সলভ করতে গেছে তারা হয়তো পাহাড়ে চলে যাবে।
1: হ্যাঁ, এটা কিন্তু ভালো আইডিয়া। আর বন্ধু রয়েছে ফোন লাইনে, চলো কথা বলে নি।
0: হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার
0: নমস্কার, কে বলছো কোথা থেকে?
3: আমি লালগোলা মুর্শিদাবাদের লালগোলা থেকে ভোলানাথ হালদার কথা বলছি। সেই ওয়েব সিরিজের যে সিনেমার নামটা বললে, সিনেমাটা কিন্তু হেভি।
1: আচ্ছা
0: আচ্ছা, তোমার দেখা হয়েছে?
3: হ্যাঁ, আগে দেখেছিলাম তোমার অনেকদিন আগে, তোমার পাহাড়ের সিনগুলোর জন্য বেস্ট।
1: মানে কোন চিন্তা করার কিছু বিষয়ই নেই, আমরা কুহেলিতে আবার ফিরে আসি। কুহেলিতে মানে কুহেলিতে ছিলাম, যেখানে মার্ডার বলো বা কোল্ড ব্লাডেড একটা চিন্তা ভাবনা প্ল্যান আমরা দেখতে পাচ্ছি। আর মানে এত সুন্দর ভাবে গল্পটা এগিয়েছে সৈকত, যেখানে কিন্তু আগে এক একটা থ্রিলার হয় না যে পরে কি হচ্ছে আমরা প্লট বুঝে যাই, এটা কিন্তু তুমি প্লট বুঝতে পারবে না,
0: এটা প্লট বুঝতে পারবো না। এবং এই প্লট মানে প্লট বুঝতে না পেরেও মানে তুমি কন্টিনিউয়াস তুমি সিট ছেড়ে উঠতে পারবে না
1: সত্যি, মানে ওই টান টান উত্তেজনাটা তোমার মধ্যে থাকবে। আর এর পরে আরেকটা ওয়েব সিরিজের কথায় চলে যাই, মার্ডার ইন দা হিলস, যেখানে অঞ্জন দত্তকে আমরা দেখতে পেয়েছি।
0: আহা, মানে মানে ওনার মতো একজন অভিনেতা, এবং মানে অবশ্যই ওনাকে বসছেন অভিনেতাই বলা চলে, মানে শুধু অভিনেতা বললে আবার ওনাকে কম বলা হয়।
1: এত গুণী মানে এই সিরিজটা কিন্তু আমরা অনেকগুলো অভিনেতা অভিনেত্রীদের একসঙ্গে পেয়েছি, যেমন আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে, যদি বলি শুভ মানে পুলিশ অফিসার শুভঙ্করকে পেয়েছি, একটা টিচার শীলা চরিত্রকে আমরা পেয়েছি, এছাড়া তার প্রেমিক সাংবাদিক অমিতাভকে পেয়েছি, যেটার অভিনয় করেছেন আমাদের খুব প্রিয় একজন অভিনেতা, আমরা সবাই তাকে চিনি। তো সেই বিষয়ে আসবো অভিনেতা আমাদের কথায় আসবো, আরেকটা যে ক্যারেক্টার যেটা মেইন ক্যারেক্টার এই সিরিজের সেটা হচ্ছে বব।
0: তোমরা গিয়ে দেখে ফেলো,
1: একদম ইনসিস্ট করছি তোমরা দেখে ফেলো। আর আরেকটা যেটা বলার কথা, নীল দত্তর সিঙ্গিং বলো, কম্পোজিশন বলো, ব্যাকিং ব্যাক স্কোর বলো, মানে অসাধারণ অসাধারণ। তো এই ওয়েব সিরিজটা কিন্তু মাস্ট ওয়াচ। আর এরপরে আরেকটা ওয়েব সিরিজ রয়েছে হোমস্টে মার্ডার্স, মানে এটা আমরা বলছি না পাহাড় মানে থ্রিলার ক্রাইম,
0: আমরা ভালো করে ফুটিয়ে তুলতে পারি আমাদের মনে, ভালো করে ফুটে
1: একদম। আর এই যে হোমস্টে মার্ডার্স এর কথা বললাম সৈকত, এই মানে ওয়েব সিরিজটা দেখলে কিছু ক্ষেত্রে হয়তো মনে হবে আমাদের প্লটটা বড্ড চেনা, মানে আগাথা ক্রিস্টির আমরা যদি বিখ্যাত দ্য মাউস ট্র্যাপ দেখি নাটকটা বা সেই ফ্র্যাঞ্চাইজির কোনো ছবি দেখি, তো সেই অনেকটা সেই প্লটে কিন্তু এই অংশ রয়েছে। তো সেইটাকে নিয়ে এগিয়ে যাবে এই সিনেমা, যেখানে সায়ন্তন নামে একটা ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো, এবং একটা ওই লুডো খেলা আসলে কিন্তু একটা অদ্ভুত বিষয় রয়েছে এই সিরিজটায়। এরপরে যদি আমরা অন্য কোনো ওয়েব সিরিজে যাই, সেটা কালিম্পং ক্রাইমস হতে পারে। কালিম্পং ক্রাইমস এর মানে ওই যে কুয়াশা, পাহাড়ের যে কুয়াশাকেও যে একটা মেটাফরাইজ করা যায়, সেটা কিন্তু এই ওয়েব সিরিজটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। মানে একটা হাড় হিম করা গল্প কালিম্পং ক্রাইমস। আর সেখানে তিস্তা নদী, তিস্তা নদী রয়েছে, সেখানে আমরা হিরো হিরোইনের গল্প দেখতে পাচ্ছি, ক্রাইম দেখতে পাচ্ছি, তার সঙ্গে সেটার যে সলভ রয়েছে, ক্রাইম সলভ, সেইগুলো তো রয়েছে। মানে একটা জমজমাট কিন্তু ওয়েব সিরিজ গুলো এইগুলো যেগুলো আমরা বললাম, মানে আমার তো দেখা হয়ে গেছে, এছাড়া আরো ওয়েব সিরিজ রয়েছে, এগুলো কিন্তু মেন প্লট, মাস্ট ওয়াচ,
0: এগুলো মাস্ট ওয়াচ। এবং দেখো আমরা বাংলা ছবি নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, বাংলা সিরিজ নিয়ে কথা বললাম, তবে এবার একটু বলিউডের দিকে যাবো না, তাহলে তো ঠিক হবে না বিষয়টা। তাই
1: বলিউডের কথা বললে আমার প্রথমেই মনে পড়বে কেদারনাথ।
0: কেদারনাথ, আহা আমরা পেয়েছি

0: পেয়েছি আমরা,
1: এবং সেই অভিনয়ের মধ্যে দিয়েও কিভাবে, আর এত সুন্দর সুন্দর গান রয়েছে, এত সুন্দর সুন্দর সিন, মানে কেদারনাথে ওঠা এবং সেখান থেকে যখন ওই রকম একটা ডিজাস্টার হলো, অত বড় একটা দুর্যোগ, সেইখান থেকে মানে ওভারঅল পুরো বিষয়টা না, মানে এখনো আমাদের কাছে খুব গায়ে কাটা দেওয়ার মতো, খুব নস্টালজিক ইভেন এখন যদি বলি। তবে যাই হোক, মানে বেশি
0: সিনেমায় চলে যাই,
1: ইমোশনাল হয়ে থাকি মনে ভালো লাগে,
0: একদম পাগলের কথা বলছি, ইমোশনাল তো হবই। এরপর আমরা বড় হাইওয়ের কথা বলি, ইমতিয়াজ আলীর হাইওয়ে, মানে আলিয়া ভাট,
1: ইমতিয়াজ আলীর সিনেমা, মানুষের দিন কাটছে কিভাবে, মানুষের মানুষ আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করছে কিভাবে, নিজের মানে অতীতের কথা মনে করছে, তার সঙ্গে বা প্রেজেন্টের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, সবটা সবটা কিন্তু মানে ফুটে উঠছে
0: একদম। আর এর পরে আমি আরেকটা সিনেমার কথা বলবো সৈকত, যেটা হচ্ছে বন্ধুত্বকে প্রপার যদি কেউ ডিফাইন করতে পারে সেটা হচ্ছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি।
1: এটা শুধু তুমি মানে এটা কি বলবো, শুধু বন্ধুত্ব না, বন্ধুত্ব, মজা, হুল্লোড়, এই সব কিছুকে ডিফাইন করতে পারে,
0: মানে নয়না, বানি, অদিতি, কোনো ক্যারেক্টার বাদ দেওয়া যাবে না,
1: কোনো ক্যারেক্টার বাদ যাবে না,
0: গল্প তো মানে সত্যি কথা কিছু বলার নেই আর।
1: এবং সেখানে মানে আমাদের আর কি বলবো, মানে পাহাড়ে যাওয়ার সময় আমাদের যে টিউনটা সারাক্ষণ চলছে, মানে তুমি একটু ডিটিং ডিটিং করে করো
0: না, এটা ডিটিং আর করব না,
1: মানে ইলাহির যে মিউজিকটা সেটা মানে ওটা যেন পাহাড়ের একটা সিকটিউন হয়ে গেছে,
0: সত্যি পাহাড় গেলে এই গানটা শুনতেই হবে, ওই যখন উঠবে পাহাড়ে ওই ওই সময়টা এই গানটা মাস্ট।
1: এবং এই নিয়ে যে কত রিল আর কত কিছু এগিয়ে গেল,
0: আর এরপরে কি জাবি মিত্রের কথা বলবো,
1: এবং সেখানে দেখো তুমি, এখানে আমরা যেমন ট্রেনের সিন পাচ্ছি, এখানে আমরা বিভিন্ন জায়গায় নিজেদের
0: একদম, তার সঙ্গে পাহাড়ের কথা বলতে গেলে গানটার কথা বলতেই হবে,
1: বলতেই হবে। কিন্তু দেখো মানে ব্যাপারটা হচ্ছে ওইভাবে যে একটা সম্পর্ক তৈরি হয় এবং তার পেছনে পাহাড়ের একটা ভূমিকা রয়েছে, যেখান থেকে মানে তাদের দুজনের মধ্যে আবার সম্পর্কটা ভালো করে বিল্ড আপ হচ্ছে অনেক রকম সমস্যা হতে হতে। কিন্তু এবার দেখো এত কিছুর পরেও মানে আমরা যতই বলিউডে চলে যাই, যতই আমরা ওয়েব সিরিজে চলে যাই, বাংলা ছবিতে কিন্তু আমাদের ফিরে আসতেই হয়
0: একদম। আর সেখানে পাহাড়কে যেভাবে ডিফাইন করা হয় আমাদের অন্য কোথাও করা হয় না,
1: সত্যি তাই। তাহলে বেশি কথা বলবো না, তবে কোন সিনেমার কথা বলছি সেটা বরং তোমাদেরকে বুঝিয়ে দিই, তবে মুখে নয় গানে গানে।

0: ভালোবাসা বাসি কাছে আসা আসি সবটাই তো তোমাদের সঙ্গে। তোমরাই যে বন্ধুরা এতক্ষণ এতটা সময় আমাদের সঙ্গ দাও সেটাই তো মেনার। এই গানটার কথা বললাম মানেই সিনেমা প্রধানের কথা তো বলেই ফেললাম আমরা, আর এর পরে আমরা বলবো শুধু তোমারই জন্য সিনেমার কথা। দেখো সৈকত, পাহাড়ের রোম্যান্স অ্যাডভেঞ্চার থ্রিলারের কথা তো হলো, এবার একটু বিরহ বা এই বিষয়টায় আসবো না, মানে সেখানে বিষাদাসগুপ্ত শুধু তোমারই জন্য কিন্তু এপিক বলা চলে, মানে লাভ স্কোয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি শোভন শ্রাবন্তী দেবনিমি, আর পাহাড়ের দৃশ্য কিন্তু আমরা শোভন এই শোভন আর শ্রাবন্তীর মধ্যেই দেখতে পাচ্ছি, যেটা পাহাড়ের দৃশ্য চা বাগানের মধ্যে হেঁটে যাচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি ছাতা সঙ্গে স্টেশন সাইকেল চালিয়ে প্রেম, এই সবটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে কোথাও দিয়ে রিলেশনটাকেও ডিফাইন করে দিচ্ছিল যে দুজনের রিলেশনটা কি রকম কোন লেভেলে রয়েছে, একটা মিষ্টি সম্পর্ক যে পাহাড়কে ঘিরে গড়ে উঠেছে সেটা কিন্তু এই সিনেমাটা দেখেই বোঝা যায়।
1: হ্যাঁ, এবং তার পাশাপাশি আরো একটা বিষয় কিন্তু রয়েছে, এই মুহূর্তে চলছে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, আর প্রতিদিন কিন্তু আমরা থাকছি ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে তোমাদের জন্য। সেই রকমই আজকে স্বপ্নময় রয়েছে আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে থেকে, শুনবো স্বপ্নময় কি বলছে।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ,
3: মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে, হয়তো বেলজিয়াম সমর্থকদের কাছে এটাই একটা সান্ত্বনা ধ্বনি হয়ে রয়ে যাবে আজকের ম্যাচের পর, কেননা যেভাবে বেলজিয়াম স্পেনের কাছে 2-1 গোলে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল তা কিন্তু সত্যি একটা ব্যথা দিয়ে যাবে আপামর বেলজিয়াম সমর্থকদের মনে। আমি স্বপ্নময় আজ আবারও হাজির তোমাদের সামনে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। শুরুটা হয়েছিল 30 মিনিটে, ফ্যাবিন রুইস 1-0 গোলে স্পেনকে এগিয়ে দেয়, ড্যানি অলমোর শট, কুর্তোয়া সেভ করার পর রিবাউন্ড থেকে গোল করেন ফ্যাবিন রুইস। 41 মিনিটে বেলজিয়াম ইকুয়ালাইজ করে, চার্লস ডিকেলাটারে ইমোতি কাস্তাগনের ক্রস এবং সেখান থেকে হেড করে কিন্তু 1-1 করে, তবে শেষ রক্ষা হয়নি। 88 মিনিটে মাইকেল মেরিনো কিন্তু কোটি কোটি বেলজিয়াম সমর্থকদের স্বপ্নভঙ্গ করে। স্পেন যদি এখন অবধি দেখো 5 ম্যাচে 5টা জয়, এখন অবধি অপরাজিত, এবং 649 মিনিট পরে তাদের দল কিন্তু প্রথমবারের জন্য গোল খেলো। অপরদিকে বেলজিয়াম দল রাউন্ড অফ 16 ইউএসএকে 4-1 হারিয়ে কিন্তু তারা কিন্তু ছিল আত্মবিশ্বাসের তুঙ্গে, তবে এই ম্যাচে কিন্তু সেভাবে তারা দাগ কাটতে পারেনি, এবং মেরিনো সুপার সাব রাউন্ড অফ 16 আমরা পর্তুগালের বিপক্ষে তাকে গোল করতে দেখেছি, এবং এই ম্যাচেও যেভাবে তিনি 88 মিনিটে উইনারটা গোল করলেন তা কিন্তু সত্যি প্রশংসনীয়। তবে হ্যাঁ, 71 মিনিটে কুর্তোয়া যে ইঞ্জুরিটা হয় সেখানে হ্যামস্ট্রিং এর চোটের কারণে তাকে মাঠের বাইরে যেতে হয়, এবং তার বিরুদ্ধে নামা ল্যামেন্স কিন্তু 88 মিনিটে ভুল করে এবং সেখান থেকেই কিন্তু গোলটা হয়, এবং পজিশনাল ফুটবল স্পেনের হাতে 68% বল পজিশন ছিল এবং গোটা ম্যাচে 665 খানা পাস খেলেছে তারা, অর্থাৎ অসামান্য একটা পারফরমেন্স। এবং কোচ যে গ্যাম্বলটা নিয়েছিলেন যে পেট্রিকে বসিয়ে ফ্যাবিন রুইজকে স্টার্ট করিয়েছিল, সেই ফ্যাবিন রুইজই কিন্তু প্রথম গোলটা করে ম্যাচে স্পেনকে এগিয়ে দেয়, এবং ডেফিনেটলি তুমি যদি গোটা দলটাকে দেখো, গোটা দলটা কিন্তু একটা ওয়েল অয়েলড মেশিনের মতো ফুটবল খেলেছে, এবং বেলজিয়ামের খেলার মধ্যে কোথাও যেন সেই ধাক্কাটা সেই স্পিডটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি, এবং গতকালের ম্যাচের পর কিন্তু অনেক বছর পরে সেমিফাইনালে কিন্তু স্পেন নিজেদের জায়গা করে নিয়েছে। এখন দেখার বিষয় সেমিফাইনালে স্পেন কিভাবে তাদের পারফরমেন্স দেয় ফ্রান্সের বিপক্ষে। এবারে চলে আসি আজকের যে ম্যাচটা হতে চলেছে সেটা নিয়ে, আজকের কিন্তু মুখোমুখি হতে চলেছে নরওয়ে এবং ইংল্যান্ড, দুটো দলই

0: সিস্টেম দল এবং নরওয়ে কিন্তু তাদের রাউন্ড অফ সিক্সটিন ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জিতে কিন্তু আত্মবিশ্বাসে তুঙ্গে থাকবে। এবং অর্লিং হল্যান্ড আসলে এমন একটা প্লেয়ার যে কোনো পজিশন থেকে যে কোনো মুহূর্তে গোল করতে পারে। এবং লাস্ট ম্যাচে আমি দেখছিলাম, লাস্ট ম্যাচে গোটা ম্যাচে কেবলমাত্র 40টা টাচ ছিল এবং সেখানে কিন্তু দুটো গোল করে নরওয়েকে কিন্তু 2-1 গোলে জয়টা কিন্তু এনে দিয়েছিলেন এই অর্লিং হল্যান্ডই। তবে বাকি কিন্তু যোগ্য সংগত করার মতো প্লেয়ারও কিন্তু এই নরওয়ে দলে রয়েছে। অপরদিকে ইংল্যান্ড দলটাকে তুমি যদি দেখো, ইংল্যান্ড দলের সর্বশ্রেষ্ঠ জেনারেশন হয়তো এটাই, হ্যারি কেইন, জুড বেলিংহাম, বুকায়ো সাকাদের মতো প্লেয়াররা কিন্তু ইংল্যান্ড দলে উপস্থিত রয়েছেন এবং রিসেন্ট টাইমসে তারা কিন্তু বেশ ভালো ফুটবল খেলছেন। এবং এই বছরের বিশ্বকাপে আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় যে বিশ্বকাপ জেতার জন্য অন্যতম হট ফেভারিট তুমি কোন দলকে রাখবে, তাহলে সেটা ডেফিনেটলি ইংল্যান্ড। কেননা ধারে ভারে অনেক দিক থেকেই কিন্তু ইংল্যান্ড দলটাকে অনেক ওয়েল ব্যালেন্সড দল লাগছে। এবং ইংল্যান্ড দলের যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে ইংল্যান্ড দলের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যে কোয়ার্ডিনেশন সেটা এত ওয়েল ডান যে ডেফিনেটলি অপোজিশনের কাছে কিন্তু একটা বেশ চাপের বিষয় সৃষ্টি করবে যখন ইংল্যান্ড মাঠে নামবে। এবং ইংল্যান্ড তুমি যদি 1998 সালে ইংল্যান্ড যেভাবে খেলতো এবং আজকে ইংল্যান্ড যেভাবে খেলছে তাদের খেলার মধ্যে কিন্তু একটা বিবর্তন এসেছে। আসলে এর আগে ইংল্যান্ডের দল কিন্তু অভ্যস্ত ছিল লং পাস ডিরেক্ট ফুটবলে, কিন্তু এখন কিন্তু কিছুটা আমরা শর্ট পাসিং গেম দেখতে পারি, কিছুটা স্লো ফুটবল স্টার্ট করে ইংল্যান্ড এবং সেখান থেকে কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে তারা আক্রমণে যায়। অপরদিকে যদি তোমরা নরওয়ের খেলার স্টাইল দেখো, নরওয়ে কিন্তু লাস্ট ম্যাচের মতো আজকের ম্যাচেও হয়তো কিছুটা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল তারা কিন্তু উপহার দেওয়ার চেষ্টা করবে এবং হ্যালান্ডকে লোন স্ট্রাইকার হিসেবে টার্গেটম্যান হিসেবে ব্যবহার করা হবে। এবং হ্যালান্ড গোটা মাঠে কিন্তু খুব একটা নড়াচড়া করেন না, সেই জায়গাটাতেই অপেক্ষা করেন, তবে কাজের কাজটা কিন্তু হ্যালান্ডের থেকে ভালো কেউ করতে পারেন। এবং এখন অব্দি বিশ্বকাপে যেই ফর্মে হ্যালান্ড রয়েছেন তা কিন্তু ইংল্যান্ডের ডিফেন্ডারদের জন্য নিঃসন্দেহে একটা চিন্তার কারণ হয়ে উঠতে পারে। আমি স্বপ্নময় বিদায় নিচ্ছি, এখন ফিরিয়ে দেব স্টুডিওয়ে। এনজয় করতে থাকো বিশ্বকাপ, কারণ বিশ্বকাপ আনে নতুন স্বপ্নের ভোর।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: রেফারির হুইসেল মানে ফাইনাল হুইসেল পড়তে আর বেশি দিন বাকি নেই, কারণ অলরেডি দেখতে দেখতে চোখের সামনে সেমিফাইনাল এগিয়ে এলো। আজকে লাস্ট দুটো কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়ে গেলেই তারপরে সেমিফাইনাল, তারপরে ফাইনাল, অর্থাৎ মানে ফিফা ওয়ার্ল্ড কাপও প্রায় শেষের দিকে চলে এলো আর তার সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু আজকের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি,
3: একদম শেষের দিকে চলে এসেছি। আর আজকে তোমাদের সঙ্গে ছিলাম সম্পূর্ণা আর সৈকত, কথা বলছিলাম এমন কিছু সিনেমা নিয়ে যেই সব সিনেমার কিন্তু আমরা দেখতে পেয়েছি পাহাড়কে একটা চরিত্র হিসেবে, মানে পাহাড়ের বেশ কিছু দৃশ্য কিন্তু আমরা পেয়েছি।
2: একদমই, আর আবার কথা হবে অন্য কোনো দিন, কারণ আজকে ঘড়ির কাঁটা বলছে, এবার বলতে হবে টাটা।
3: হ্যাঁ, আর আগামী কাল ঠিক এই সময়ে একুশে সাহিত্য নিয়ে থাকবে
2: সৈকত এবং চয়নিকা।
3: হ্যাঁ,
2: এবং তার সঙ্গে সঙ্গে মানে আমি নিজের নামই কেমন নিজে বলে ফেললাম বলো,
3: খুব মজা লাগলো বলো
2: না, মানে মানে ব্যাপারটা আর কি ওই আর কি। তবে হ্যাঁ, তবে যেটা বিষয় সেটা হচ্ছে যে হ্যাঁ আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, মানে কালকেই কথা হবে।
3: হ্যাঁ, আর যেতে যেতে এই যে তোমাদের একটু আগে শুধু তোমারই জন্য কথা বললাম, শুধু তোমারই জন্য সিনেমা থেকে অরিজিৎ সিং আর শালমলি খোগলি কথা কণ্ঠে রয়েছে এই গানটা, চলো টাটা।
2: তাহলে গানে গানেই বলছি টাটা, আর হ্যাঁ অবশ্যই যুববাণী কিন্তু কানে দেখো।

0: শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপনের পর আবারও আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন স্বাদের অনুষ্ঠানে ফেরা।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: বৃষ্টি উপেক্ষা করে সকাল সকাল বেরিয়ে পড়েছি, ঘুরতে ঘুরতে এসেছি কালুয়া বৃন্দাবন গ্রামে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার দেবরা ব্লকের ডুয়া 10-এর 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। গ্রামটি চির সবুজ, মাথা দোলাচ্ছে নানা রকম গাছপালা, চোখে পড়ল জল টলটল পুকুর, ছোট বড় বাড়ি, বিভিন্ন দেবদেবীর মন্দির। ঘুরতে ঘুরতে মনে হলো ছবির মতো সুন্দর কালুয়া বৃন্দাবন গ্রামটি সম্পর্কে জানতে পারলে বেশ হয়। কথা বললাম কয়েকজন গ্রামবাসীর সঙ্গে, তাদের জানালাম মনের কথা। খুশি তারা, বসা হলো একটি জায়গায়, শুরু হলো কথাবার্তা। গ্রামের ঐতিহ্য, পরিচিতি ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে বললেন ভীমচরণ মালি।
3: কালুয়া বৃন্দাবন এই নামটি দুটি বিশেষ পদের সমষ্টি, তাই আমার মনে হয় প্রথম শব্দটি একজন ব্যক্তির, যাহার ভালো নাম ছিল কালাচাঁদ, ডাক নামে তাকে কালু বলা হতো। পরে সেই কালু থেকে কালুয়া শব্দটি উৎপত্তি হয়েছে। এবং বৃন্দাবন একটি বিশিষ্ট স্থানের নাম, যাহা শ্রীকৃষ্ণের লীলাভূমি হিসাবে ভারতবর্ষ তথা বিশ্বের সর্বত্র খ্যাত। আমার মনে হয় কালাচাঁদ নাম ব্যক্তিটির সাবালককালে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে পরে প্রজব্রজে বৃন্দাবন ভ্রমণে যান, পরে সেখান থেকে এই গ্রামে ফিরে আসেন এবং বৃন্দাবন ফেরত বৈষ্ণব হিসাবে এলাকাবাসীর কাছে খ্যাতি অর্জন করেন।

ইংরেজ আমলের মধ্যকাল নাগাদ কালাচাঁদ থেকে কালু, কালু থেকে কালুয়া, কালুয়া বৃন্দাবন ফেরত থেকে এসেছিলেন বলে তাই জন্য বৃন্দাবন নাম এবং স্থানের সমষ্টি মিলন ঘটিয়ে আমাদের গ্রামের নামটি

0: বিশ্বের বেশিরভাগ জীবন জীবিকা আমাদের, আমরা গ্রামটি কৃষি নির্ভরশীল, সকলে কৃষিকাজের উপর নির্ভরশীল। বিভিন্ন রকমের মূল হচ্ছে ধান চাষ এবং ফুল চাষ, সবজি চাষ, এরই উপরে আমরা কৃষি নির্ভর হিসেবে আমরা বসবাস করছি। পরিবেশ খুব সুন্দর, আমাদের গ্রামের দক্ষিণ দিক দিয়ে একটি ব্রিজ রাস্তা সড়ক রয়েছে বর্তমানে নতুন, সেইখান দিয়ে প্রচুর লোকের যাতায়াত হয়। সমস্ত সবুজে ভরা এই গ্রাম, চাষবাসের জন্য সবসময় দুটো করে চাষ হয় বলে সবসময় আমরা সবুজ দেখতে পাই। মন্দির, স্কুল, সমস্ত পরিবেশ নিয়েই আমরা বসবাস করছি। আমাদের যাতায়াতের ব্যাপারটা প্রথম হচ্ছে সাইকেল, মোটর সাইকেল, এবং এখন বর্তমানে যে টোটো হয়েছে সেই টোটো দিয়েই যাতায়াতের ব্যবস্থা রয়েছে। রেল স্টেশন সামনেই আমাদের বালিচক, পশ্চিমে এবং পূর্বে রয়েছে রাধানপুর, এবং মধ্যিখানে রয়েছে ডুমার রেল স্টেশন, সেখানে আমরা যাতায়াত করি দূর দূরান্তে যাওয়ার জন্য। রাস্তাঘাট বেশিরভাগ রাস্তাই মাটির এবং বর্তমানে ঢালাই রাস্তা, এই দুটি প্রকারের রাস্তার উপর দিয়েই আমরা যাতায়াত করি।
1: জানতে চাইলাম শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। জিতেন খাড়া বললেন,
2: আমাদের এই কালুয়া বৃন্দাবন গ্রামে 100 বছরেরও বেশি একটি প্রাইমারি স্কুল বর্তমানে রহিয়াছে। সেখান থেকে আমাদের ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষা লাভ করার পর আমাদের পশ্চিমে ঝাঁঝিয়া এবং পূর্বে প্রসং হাই স্কুল রহিয়াছে, সেইখানে গিয়ে তাদেরকে পঞ্চম শ্রেণী থেকে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে হয়। তারপর উচ্চশিক্ষা লাভের জন্য আমাদের দক্ষিণে মালিগ্রাম কলেজ, পূর্বে পাঁশকুড়া বনমালী কলেজ, আমাদের দেবরা ক্ষুদিরাম কলেজ, সেখানে পড়াশোনা করতে হয়। এবং আমাদের এই গ্রাম্য পরিবেশের উপর প্রায় 95% ছেলে মেয়ে শিক্ষা লাভ করে। আমার গ্রামে পরবর্তীকালে একটি ICDS বা মায়েদের জন্য স্কুল স্থাপিত হয়েছে। সেই স্কুল থেকে সরকারি সহযোগিতায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনতার খাদ্য এবং ছোট ছোট ছেলে মেয়েদের সেখান থেকে শিক্ষালাভ চলছে। বর্তমানে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যেভাবে আসু আমাদের যেসব জিনিসের প্রয়োজন আছে সেগুলো কিন্তু আমরা পাই না, কারণ আমাদের এলাকায় সবাই শ্রমের মাধ্যম দিয়ে থাকে। এখানে কোনো উকিল কিংবা ব্যারিস্টার এইসব কিন্তু তৈরি হয়নি আমাদের গ্রাম থেকে। নারী শিক্ষার হার আমাদের ছেলেদের চেয়ে বর্তমানে নারী শিক্ষার হার আমাদের কিন্তু বেশি। বর্তমানে পার্সেন্টেজ ধরা যায় যদি 95%-এর মধ্যে 95% মহিলা। আর আমাদের এই এলাকায় অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য আমাদেরকে বেশিরভাগ ছেলে মেয়েদের কিন্তু কাজকর্মের জন্য অন্যত্র যেতে হয়।
3: এমন জ্বালা হাই রে এমন জ্বালা।
1: লোকগান শোনালেন স্বপন কুমার খাড়া।

মনের মানুষ রইল দূরে মানে না যৌবনে, মনের মানুষ রইল দূরে মানে না যৌবনে। এমন জ্বালা হায় হায় এমন জ্বালা সইতে নারী মানব জীবনে। আরে নারী ছিল বেহুলা সতী আরও ছিল সাবিত্রী, আরে নারী ছিল।

নেই জগৎপতি খুশি হলেন মনে, এমন জ্বালা আইরে এমন জ্বালা সইতে নারী মানব জীবনে, আমার মনের মানুষ রইল দূরে মানে না যৌবনে, মনের মানুষ রইল দূরে মানে না যৌবনে, এমন জ্বালা হায় হায় এমন জ্বালা সইতে না।

0: বিভিন্ন দেবদেবীর পুজো হয় এই গ্রামে। সুনাম আছে সংস্কৃতি চর্চারও, জানালেন বিজয় কৃষ্ণ বেরা।
1: আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামই প্রায় সংস্কৃতি মনস্ক। তো আমাদের গ্রামে একটি প্রাচীন শীতলা মন্দির আছে, বলতে গেলে গ্রামের প্রতিষ্ঠা যেদিন সেদিন থেকেই এখানকার শীতলা মন্দির, তৎসহ শিব, মনসা, এই সমস্ত দেবদেবী, হরি, এই সমস্ত দেবদেবীর মূর্তি এবং নিত্য পূজা চলে। এবং বৎসরান্তে একটি 5-7 দিন ধরে 100 সপ্তাহব্যাপী একটি অনুষ্ঠান হয়। সেখানে পূজা সম্পর্কীয় যাত্রা, গান এই সমস্ত অনুষ্ঠিত হয় এবং নরনারায়ণ সেবারও ব্যবস্থা থাকে এবং নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাটকও হয়। বিশেষ করে মায়ের পূজার সময় শীতলা, মায়ের পূজার সময় শীতলার গান এবং হরিনাম সংকীর্তন এবং মনসা পূজার সময় মনসার গান, পালা, এই সমস্ত অনুষ্ঠিত হয়। এখানে গ্রামে একটি সংঘ আছে, সেখানে বৎসরান্তে একবার কোজাগরী লক্ষ্মী পূজা হয় এবং সেখানে গান, যাত্রাপালা এরকম নানাবিধ হয়। তার সঙ্গে বেশিরভাগ ওরা সম্বৎসর জনসেবামূলক অনুষ্ঠান করে, যেমন ধরুন রক্তদান শিবির, প্রতিযোগিতামূলক খেলাধুলা, তারপর লোকশিক্ষা, স্বাস্থ্য সম্পর্কে আলোচনা, চক্ষু বা স্বাস্থ্য শিবির করে, এই সমস্ত করে। বিশেষ করে এদের যে অনুষ্ঠানটি হয় সেটি হচ্ছে রক্তদান শিবির, সম্বৎসরে 2-3 বার হয় এরা রক্তদান শিবির করে। আমাদের গ্রামে কোনো দুর্গাপুজো হয়নি। এখানে গ্রামের দুর্গাপুজো বলতে স্থানীয় একটি রাধামোহনপুর আছে, রাধামোহনপুর স্টেশন সংলগ্ন আধা শহর বলতে গেলে, ওখানে একটু দুর্গাপূজা হয়। তারপর আমাদের পাশের গ্রাম ঝাঁঝিয়াতে সেখানে একটু দুর্গাপুজো হয়, বা পাশের গ্রাম মিরপুর, যশোরাজপুর মিলে ওখানে কিছু দুর্গাপুজো হয়, প্রতিমা পুজো। মেলা বলতে আমাদের এই কোজাবুরি লক্ষ্মী পূজাকে উদ্দেশ্য করে একটি ওই প্রাইমারি স্কুলের গ্রাউন্ডে ছোটোখাটো মেলা হয়, ওখানে নাগর দোলাটোলা এই সমস্ত কিছু আসে। ইদানিং মোটামুটি 5-7 দিন ধরে খুব ভালোই জাঁকজমকপূর্ণ অবস্থাতেই থাকে। এখানে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার মধ্যে নাচ গান প্রতিযোগিতা, কুইজ কনটেস্ট, খেলাধুলা কনটেস্ট এই সমস্ত হয়। তা আমাদের গ্রাম এবং পাশের গ্রাম থেকে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা নাচ গানে অংশ নেয়, খেলাধুলাতেও অংশ নেয়। এখানে কোনো নাচ গান শেখানোর স্কুল নেই, তবে পাশ থেকে কিছু ছেলে মেয়ে এসে আমাদের গ্রামে ওই প্রাইমারি স্কুলে নাচ গান শেখার একটা ব্যবস্থা করে, ওখান থেকে শিক্ষা লাভ করে।
0: গান শোনালেন তাপস সামন্ত।

0: কি রকম চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন গ্রামবাসীরা, অশোক সামন্ত জানালেন।
1: আমরা জানি স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য যেখানে ভালো সেখানে সম্পদ ভালো থাকে। তো আমাদের গ্রামে কোনো স্বাস্থ্য হসপিটাল বা কিছু নেই। আমাদের গ্রাম, বিশেষ করে আমাদের গ্রাম থেকে কিন্তু অনেক MBBS ডাক্তার বা DMS অনেক তৈরি হয়েছে, কিন্তু তারা বিভিন্ন কাজের মাধ্যমে তারা বাইরে প্রতিষ্ঠা লাভ করেছেন। বেশিরভাগ আমাদের এই পাশের হসপিটাল, পশম হসপিটাল এবং স্থানীয় যে আমাদের ডেবরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে যে চিকিৎসা বেশিরভাগ করানো হয়। তারপর কোয়াক ডাক্তাররা আছেন, তারা চিকিৎসা করেন। আমাদের আমাদের যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম বাচ্চাদের সব কিছু হয় আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পশম হাসপাতাল থেকে। তার প্রায় 99% ভ্যাকসিনেশন আমাদের প্রত্যেকেই প্রায় কমপ্লিট করেছেন। প্রতি অঞ্চলে একটা করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকার কথা। আমাদের গ্রামে যদি একটা প্রাইমারি হেলথ সেন্টার বা প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র থাকে, তাহলে আমাদের গ্রামবাসীর অনেক উপকার হয়। পানীয় জল আমাদের এখানেও আছে, সামনে যে প্রাইমারি স্কুল আছেন ওখানেও পানীয় জল ব্যবস্থা আছে, পানীয় জলের। আর আমাদের গ্রামে যে মন্দিরের পানীয় জল ব্যবস্থা আছে। বিদ্যুৎ আমাদের গ্রামের পাশেই, গ্রামে ঝাঞ্জিয়া

0: ওখানে বিদ্যুৎ সাবস্টেশন আছে, ওখান থেকে বিদ্যুৎ সাপ্লাই মোটামুটি আগের চেয়ে অনেক উন্নত। বিদ্যুৎ দোকান আমাদের গ্রামের সামনেই রাস্তার ধারে ভুসিমাল দোকান আছে বা মনোহরি দোকান আছে সামনাসামনি অঞ্চলের কাছে। অবসর সময় বেশিরভাগ কেউ গান বাজনা করে কাটায়, কেউ শিক্ষা বিভিন্ন রকম আলোচনা করে বা ওই করে সময় কাটায়।
1: গ্রামের কৃষিকাজ সম্পর্কে বললেন রতন খাঁড়া।
2: আমার গ্রাম হচ্ছে কালো বৃন্দাবন এবং আমি এই কৃষিকার্যের সঙ্গে যুক্ত এবং আমাদের পূর্বপুরুষ থেকে এখানেই শুধু আমন চাষের ব্যবস্থা ছিল। দ্বিতীয় খরিফ মরশুমের যে চাষ এটা আমাদের ছিল না, তবে এই ইদানিংকালে এখন আমাদের এখন এই রবি চাষটা হচ্ছে এবং তার সঙ্গে আমাদের গাঁদা ফুল এবং রজনী ফুল এবং আপনার এই কিছু সবজি চাষের মাধ্যমে আমরা জীবিকা নির্বাহ করে থাকি। এখানে সেরকম চাকরিজীবী মানুষ নেই বা সেরকম কোনো কিছু কাজ করারও এখানে নেই, ওই জন্য আমাদের সমস্ত ছেলেমেয়েরা এখন প্রায় বাইরেই থাকে। হ্যাঁ, সামান্য কিছু মানুষ এখানে শুধু কৃষিকাজের সঙ্গে যুক্ত, এছাড়া আমাদের কোনো বিকল্প ব্যবস্থা নেই। সবজি হয় আমাদের ঝিঙ্গা আর আপনার ভেন্ডি চাষ হয়, হ্যাঁ বরবটি শশা উচ্ছে এই সমস্ত চাষ হয় আর কি। ফলের মধ্যে এখানে সেরকম কিছু ব্যবস্থা নেই। আমটা পাওয়া যাবে, কাঁঠাল আম, আনারস, পেয়ারা এই সমস্ত।
1: তার কণ্ঠে শুনলাম গানও।

0: প্রত্যেকে প্রায় মানে আমার জ্ঞান থেকেই দেখছি আমাদের গ্রামটা খেলাধুলার দিক থেকে একটা বিশেষ নাম আছে, এখনও সেই ঐতিহ্য বয়ে চলছে। ছেলেরাই খেলতে যেত, বিভিন্ন জায়গায় প্রাইজ ট্রফি আনছে। প্রত্যেক বছর আমাদের এই স্কুল মাঠে দুবার তিনবার একটা ঢালাই বল খেলা খোলা হয়, ওখানে প্রাইজও দেওয়া হয় এবং বিভিন্ন জায়গা পাঁশকুড়া বলুন খড়গপুর বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে দলগুলো আসে খেলতে। বছরে একবার কি দুবার ওই খেলা প্রতিযোগিতাটা হয়, ওটাই দেখে এবং ওটাতেই অংশগ্রহণ করে।
1: শুনলাম গান স্বপন সেনির কণ্ঠে।

শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপনী বিরতি, এবং বিরতির পর আবারও আকাশবাণী কলকাতা কেন্দ্রের নানা অনুষ্ঠানে ফেরা। বিজ্ঞাপনী বিরতি।

ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই

0: খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অভিবিন চট্টোপাধ্যায়। 15 জন মৎস্যজীবী সহ পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারটির খোঁজ পাওয়া গেছে। সেটিকে উদ্ধার করার জন্য শঙ্করপুর থেকে রওনা দিয়েছে একাধিক ট্রলার। মৎস্যজীবীরা কেমন আছেন সে সংক্রান্ত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এখবর জানিয়েছেন শঙ্করপুর ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়েক। ফের বারুইপুরে গিয়ে আজ নির্যাতিতার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি যান গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। ইন্দ্রজিতের দাদার হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। ওই এলাকায় একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন তিনি। এদিকে বারুইপুরের মৃত্যু, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আরও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 38। ধৃতদের আজই বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার পুলিশ তোলাবাজি, হুমকি ও মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী সাগর গায়নকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রের দাবি, ধৃত সাগর গায়ন গ্রেপ্তার হওয়া তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ঘনিষ্ঠ। গোপন সূত্রে খবর পেয়ে বেহালা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে একটি 7mm পিস্তল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার যোগ রয়েছে বলেও অভিযোগ। আজ তাকে আদালতে পেশ করা হচ্ছে। 86 বছরের বৃদ্ধকে মারধর করে মেরে ফেলার দায়ে ছেলে ও নাতিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমান আদালত। এছাড়াও সাজাপ্রাপ্তদের 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাস কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমানের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রাজেশ তামাং, সরাইটিকারের বাসিন্দা ফাল্গুনী দত্ত ও তার ছেলে অনিরুদ্ধ দত্তর বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে গত 1 এপ্রিল থেকে এই রাজ্যসহ অন্য রাজ্যের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যে 10 টাকা করে অতিরিক্ত কমিশন পাবেন বলে জানানো হয়েছে বলে খাদ্য সরবরাহ দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যে 95 টাকা করে কমিশন পান। বাঁকুড়া জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি স্বস্তি দিয়েছে জেলার কৃষকদের। আষাঢ় মাসে শুরু থেকে জেলায় তেমন বৃষ্টি না হওয়ায় এবার বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে গত 2 দিন লাগাতার বৃষ্টির জেরে জমিতে চাষের কাজ শুরু করেছেন কৃষকরা। এদিকে অবিরাম বৃষ্টিতে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে নেমে এসেছে চরম বিপর্যয়। ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় চাষিদের। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের সব জেলারই বেশিরভাগ জায়গায়। সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায়। ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পূর্ব বর্ধমানের দু একটি জায়গায়। বজ্রগর্ভ মেঘ সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের সব জেলারই কিছু কিছু জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আধুনিক গান, শিল্পী শচীন দেব বর্মণ।

তোর চোখের জ্বালা বুঝিনি রাতে লাগে।

0: শুনছেন আধুনিক গান শিল্পী শচীন দেব বর্মন।
1: প্রেম জমুনায় হয় তোকে

ভাঙলো বুঝি লাজের বাধা একটি পলকে, পড়লো ধরা পড়লো ধরা মনের কথা আখির ঝলকে, লাগলো চমক রঙের খেলায়।

0: আধুনিক গান শুনলেন শচীন দেব বর্মনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
0: এখন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি।

অনুষ্ঠানের শুরুতেই শ্যামল বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান, কথা প্রিয় চট্টোপাধ্যায়, সুর লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়।

রবীন বন্দ্যোপাধ্যায় এবং ভারতী কর চৌধুরী, দ্বৈতকণ্ঠে এবারের গান। গান লিখেছেন শ্যামল গুপ্ত, সুর হিমাংশু বিশ্বাস।

সবশেষে হৈমন্তী শুক্লা এবং দীপঙ্কর চট্টোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে গাওয়া গান রুবি বাগচির কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত ও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে আগামী দিনে ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত খসড়া বিল পর্যালোচনায় নয় সদস্যের কমিটি গঠনে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বকাপ ফুটবলে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে স্পেন, তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ড নরওয়ের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, আগামী চার বছরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বাড়াতে রূপরেখা গড়ে তোলা এবং ভারতীয় নৌবাহিনী ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর মধ্যে লজিস্টিক্যাল সহায়তা বিনিময়। উভয় নেতা মুক্ত, অবাধ ও বিকাশশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যে নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন। এজন্য সামুদ্রিক নিরাপত্তা আলোচনা শুরু করার প্রস্তাবও দেওয়া হয়েছে। নীতি নির্ভর আন্তর্জাতিক সীমান্ত, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পক্ষেও সওয়াল করেছেন তারা। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকের আগে তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তার এই শপথ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে উঠবে। শ্রী মোদি বলেন, ভবিষ্যৎ সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুই দেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুই দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1: আজ হমনে ইন্ডো প্যাসিফিক মে ম্যারিটাইম কোঅপারেশন কে লিয়ে এক ফ্রেমওয়ার্ক পর সহমতি বনাই হ্যায়। বাইলেটারাল নেভাল এক্সারসাইজ, লজিস্টিক সাপোর্ট অর হাইড্রোগ্রাফি মে সহযোগ সে হামারা আপসি তালমেল বড়েগা।
0: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রী মোদীর সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন একথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত নিউজিল্যান্ড কৌশলগত অংশীদার 2030 পথ নির্দেশিকা অনুমোদন করেছেন।
2: Is the decision by the two prime ministers to raise the relationship to a strategic partnership. They also decided that this goal of a more strategic relationship would be approached systematically, for which they decided that there would be a roadmap to take us forward the next couple of years. This roadmap has been summarized, in fact, in a document which has been

0: released, along with the joint statement that the two prime ministers are issuing, the conclusion of their talks.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই স্পার্ক 89 পৌঁছেছেন, সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ইতিমধ্যে এই অনুষ্ঠানে 10,000 ভারতীয় যোগ দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রথাগত প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রযুক্তির উন্নতির মাধ্যমে ভারত একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে। তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তির ব্যবহার হতে পারে, তবে শেষ পর্যন্ত জাতীয় সংকল্প, সাহসী সৈনিক এবং সক্ষম সামরিক শক্তির জোরেই সেই যুদ্ধ জয় আসবে। প্রযুক্তি এবং প্রথাগত সামরিক শক্তি একে অপরের পরিপূরক এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে দেশ উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। বিশাখাপত্তনমে ইস্টার্ন ফ্লিট প্রজেক্ট 17 এর আওতাধীন ষষ্ঠ দেশীয় স্টিলথ ফ্রিগেট INS মহেন্দ্রগিরি কমিশনিং বা নৌবাহিনীতে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন। নীতি আয়োগ ভারতের পারমাণবিক শক্তি কাঠামো সামগ্রী সংস্কারমূলক উদ্যোগ সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা শান্তি আইন 2025-এর বাস্তবায়ন বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে গতকাল একটি আলোচনা সভার আয়োজন করে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই সভায় সরকার, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা একত্রিত হয়ে যুগান্তকারী আইনের কার্যপদ্ধতি বা পরিচালন কাঠামো নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুব সমাজকে গ্রন্থাগারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করে শ্রী শাহ বলেন, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ছিলেন স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট চিন্তাবিদ এবং জাতীয় নেতা। দেশ গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্রী শাহ বই পড়ার উপর জোর দিয়ে বলেন, দেশ এবং দেশের মানুষকে জানতে বই পড়া অত্যন্ত প্রয়োজন।
2: জয়প্রকাশ নারায়ণ आजादी के आंदोलन के एक प्रमुख और प्रखर सेनानी थे। समाजवादी कांग्रेस की स्थापना की, विनोबा भावे के अनुयायी बने, भूदान यज्ञ के साथ जुड़े और सर्वोदय विचारधारा को देश के गांव गांव में फैलाने का काम किया। जेपी विदेशी विचारों को जरूर पढ़े, मगर धरातल पर जीने वाला वो भारतीय व्यक्ति, जब इस देश पर इंदिरा जी की सत्ता पिपासा ने इमरजेंसी डाल दी, जेपी ने डट कर विरोध किया।
1: केंद्रीय सड़क परिवहन मंत्री नितिन गडकरी आज महाराष्ट्र नागपुरे अनुष्ठित তৃতীয় ব্রিক্স পরিবহন মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী গড়করি জানান, বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সড়ক, রেল, বিমান ও নৌ পরিবহন ক্ষেত্রে কিভাবে কার্বন নিরপেক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায় তা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআই নিউজ কলকাতাতে। রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি সংস্থান সম্বলিত খসড়া বিল পর্যালোচনা কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্মন্ত নারিয়াল, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিং প্রমুখ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে জানান, এই কমিটি তৈরি করা হয়ে গেছে, এরপর তারা অভিন্ন দেওয়ানিবিধির খসড়া বিল তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থমন্ত্রক জানিয়েছে, ইরানের অর্থ সহায়তাকারী আলী আনসারির ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। ব্রিটেন এর আগে এই আনসারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লা গুইয়ারা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,740 জন। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে গতরাতে

স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ানা রুইচ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটারিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত ও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে আগামী দিনে ভারত আরো শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। ফের বারুইপুরে গিয়ে আজ নির্যাতিতার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই নারকীয় ঘটনার তদন্তে নির্যাতিতার পরিবার যেভাবে সহায়তা করছেন তা সাধুবাদযোগ্য বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। সরাসরি মুখ্যমন্ত্রীর নজরদারিতে ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী ওই অঞ্চলে একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যান তিনি। ইন্দ্রজিতের দাদার হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। এদিকে বারুইপুরে মৃত্যু, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে ওই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 38। ধৃতদের আজই বারুইপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। অভিন্ন দেওয়ানিবিধির সংস্থান সম্বলিত খসড়া বিল পর্যালোচনায় কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিং প্রমুখ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে একথা জানিয়েছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে সংযুক্ত হতে না পারা নাগরিকদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা উদ্যোগে 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল মুর্শিদাবাদের রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বস্তিতে বহু পরিবার। কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে গত 1 এপ্রিল থেকে এই রাজ্যসহ অন্য রাজ্যের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যের 10 টাকা করে অতিরিক্ত কমিশন পাবেন বলে জানানো হয়েছে বলে খাদ্য ও সরবরাহ দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যে 95 টাকা করে কমিশন পান। 15 জন মৎস্যজীবী সহ পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারটির খোঁজ পাওয়া গেছে। সেটিকে উদ্ধার করার জন্য শঙ্করপুর থেকে রওনা দিয়েছে একাধিক ট্রলার। মৎস্যজীবীরা কেমন আছেন সে সংক্রান্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। এ খবর জানিয়েছেন শঙ্করপুর ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়েক। মেট্রো রেলের কাজের জন্য চিংড়িঘাটা উড়ালপুল গতকাল রাত 8টা থেকে বন্ধ রাখা হয়েছে। সোমবার 13 জুলাই সকাল 8টা পর্যন্ত তা বন্ধ থাকবে বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই সময় এই অংশ দিয়ে কোনোরকম যান চলাচল করবে না। উত্তরমুখী গাড়িগুলি এই সময়কালে বেলেঘাটা মেইন রোড ও EM বাইপাস ক্রসিং হয়ে চলাচল করবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে জুলাইয়ের প্রথম সপ্তাহেই উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু পরে তা স্থগিত রাখা হয়। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন সীমান্তে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 11:30 থেকে মোট 360 মিনিট ট্র্যাফিক ব্লক থাকবে। এই কারণে আজ হাওড়া থেকে একটি হাওড়া ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। এছাড়াও আগামীকাল ব্যান্ডেল থেকে 4টি এবং হাওড়া থেকে 3টি লোকাল বাতিল করা হয়েছে। এছাড়া আগামীকাল 63501 হাওড়া বর্ধমান মেমু কর্ড লাইনে চলবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতিবছর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, মাতৃস্বাস্থ্য

0: দারিদ্র্যজনিত সমস্যা ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত নানান বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রসার ঘটানো দিনটি পালনের অন্যতম লক্ষ্য। 1979 সালে রাষ্ট্রসংঘ উন্নয়ন কর্মসূচি 11 জুলাই দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে ঘোষণা করে। দিনটি উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। এই বছরের জনসংখ্যা দিবসের মূল ভাবনা হল বর্তমান এবং ভবিষ্যতের লক্ষ্যে যুব সমাজের আশা এবং আকাঙ্ক্ষা উপলব্ধি। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের শেষ খেলায় আজ ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। সাদাম্পটনের ইউটিলিটি বোলে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
3: देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं, अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
4: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
5: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.nihfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
6: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম দমদম, নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: এখন মহিলা মহল উপস্থাপনায় লাকি বণিক।

মহিলা মহলে আবারও চলে এলাম আপনাদের চিঠি নিয়ে বন্ধু। আজ এক কলমে দুই নারী। আশা করি আপনারা ভালো আছেন আর অপেক্ষায় আছেন যে যারা চিঠি পাঠিয়েছেন ভাবছেন যে আপনাদের চিঠি আজ পড়ব কি না। হ্যাঁ, তবে চিঠির সংখ্যা কিন্তু বেশি নেই বন্ধু, কারণ এটা বুঝতে পারি যে একটা উপন্যাস পড়ে তারপরে সেটাকে লেখা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আশা করছি পরের যে চিঠির দিনগুলো রয়েছে সেখানে আপনাদের চিঠি যারা পাঠাননি নিশ্চয় চলে আসবে। তবে আজকে যে কটা চিঠি আছে পড়েই ফেলি। প্রথম চিঠি লিখেছেন রানী ভবানী।

মিত্র, জয়পুরা দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। আজকের একনমি দুই নারীর চিঠির বিষয় মানিক বন্দ্যোপাধ্যায় অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবলী চরিত্র নিয়ে আপনি লিখেছেন। মহিলা মহল। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অহিংসা উপন্যাসে মাধবীলতা চরিত্র আলোচনায় প্রথমেই বলি, মাধবীলতা কম বয়সে সহজ সরল স্বভাবের মিষ্টি মেয়ে। মহিগড়ের রাজার ছেলে নারায়ণ তাকে বিয়ে করার আশ্বাস দিলে সে তার সঙ্গে ঘর বাঁধার স্বপ্নে বিভোর হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে, কিন্তু নারায়ণ তাকে বিয়ে না করে অনাথ আশ্রমে রেখে যায়। সে আশ্রমে তার জীবনে অনেক ঘটনা ঘটে চলে। প্রথমত আশ্রমের গুরুজি সদানন্দ ভণ্ড, সে কামনা বাসনার ঊর্ধ্বে উঠতে পারেনি, তাই প্রথম দিন থেকে সে মাধবীলতাকে কামনা করে। কিন্তু সদানন্দের শিষ্য মহেশের ছেলে বিভূতির সঙ্গে মাধবীলতার বিয়ে হলে আপাত দৃষ্টিতে তাকে সুখী মনে হলেও সে সুখ টেকে না। সদানন্দের চক্রান্তে বিভূতি মৃত্যুবরণ করে। পরে মহেশের ইচ্ছানুসারে মাধবীলতাকে নিয়ে সদানন্দ আশ্রম ছেড়ে অনির্দিষ্ট পথে যাত্রা করে। ভাঙা করার বিচিত্র অনুভূতি মাধবীলতা চরিত্রে লেখক অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। অপরদিকে রত্নাবলী, মাধবীলতার মতো কোমল স্বভাবের নয়, সে শক্ত স্বভাবের মেয়ে। নিজের হাতে গড়া ভরা সংসারে তার জায়গা না হওয়ায় সে এই অনাথ আশ্রমে এসে ওঠে। রত্নাবলী মনটা একটু সন্দিগ্ধ, সে জীবনে অনেক পোর খাওয়া একজন নারী, তাই সে কাউকে হঠাৎ বিশ্বাস করে না। তাই মাধবীলতা বিয়ের পর সদানন্দের সঙ্গে দেখা করতে এলে সে তাকে তিরস্কার করে বলে, ঘরে যদি মন না বসে তবে ঘরের বউ সাজতে যাওয়া কেন। আসলে রত্নাবলী আশ্রমের গুরুজিকে চিনতে পেরেছিল, সে একজন ভণ্ড মুখোশধারী যে কামনা বাসনার ঊর্ধ্বে উঠতে পারেনি। এভাবে দুটি নারী চরিত্র লেখক অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। মহিলা মহলে সবাইকে বৃষ্টির রিমঝিম শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করছি। লিখেছেন রানী ভবানী মিশ্র, জয়পুরা দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে।

চলে যাই পরের চিঠিতে। শর্মিষ্ঠা মধুক গ্রাম ডাকঘর খণ্ডঘোষ পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, বিপিন আর সদানন্দ ছোটবেলা থেকেই বন্ধু। বিপিনের তদারকি ও সদানন্দের সাধু ভাবনায় প্রতিষ্ঠিত হয়েছে একটি আশ্রম। রাজামশাইয়ের ছেলে নারায়ণ বিয়ের জন্য ঘর থেকে মাধবীলতাকে বিয়ে করে আনলেও শেষ পর্যন্ত তাকে বিয়ে করতে রাজি না হয়ে তাকে সদানন্দের আশ্রমে দিয়ে যায়। বিপিনই তখন তার দায়িত্ব নেয়। মাধবীলতা স্বল্প বয়সী, বিপিন তাকে মাধবী ও সদানন্দ তাকে মাধু নামে ডাকে। সদানন্দের প্রেমের প্রতি সে কতটুকু সাড়া দিতে পেরেছিল তা বোঝা না গেলেও তার শ্রদ্ধা ও ভয় মিশ্রিত আবেগের বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে তাদের সম্পর্কে ধরন পাল্টে যায়। সদাকে সে আর ভয় পেত না, তার বদলে তাকে সে ঘৃণা করতে শুরু করে। মাধবীলতার আদর্শ ছিল বিবেক সম্পন্ন, সেই কারণে আশ্রমের সমস্ত কিছুই তার বেখাপা লাগে, কাজের মধ্যে সে সুখ খুঁজে পায়। নারীসুলভ কিছু গুণ তার মধ্যে ছিল যা তার চাহনি, সেটা দেখি শেষবার সদানন্দ তাকে ধর্ষণ করতে পারেনি। দিনের বেলায় সে বিভূতিকেও দেহদান করত। অপরদিকে রত্নাবতী বলি ছিল এক আশ্রম বালিকা, সে ছিল খুবই উৎসুক এবং তার মধ্যে সাহসিকতার প্রভাব স্পষ্ট। তাছাড়াও দায়িত্ব নিয়ে কাউকে দেখে রাখার স্বভাবটিও তার মধ্যে ছিল। আশ্রমে যে নীতিগত নিষ্পাপবোধ যা তার মধ্যে একেবারেই ছিল না, সে কারণে সে শশধরের সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি মাধবীলতা চরিত্রটি এমন বিবেকবান হওয়া সত্ত্বেও সে যখন যাকে পায় তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। অপরদিকে রত্নাবতী দাস

দায়িত্বশীল ও সাহসী হলেও তার মধ্যে নীতিবোধের বড়ই অভাব। বৃষ্টির শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। শর্মিষ্ঠা মোদক, গ্রাম ডাকঘর খণ্ডঘোষ, জেলা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন।

প্রিয় দুপুর সাথী মহিলা মহল, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধা নমস্কার জানাই আর বলি, আবার এসেছে আশার আকাশছে, কিংবা চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে। হ্যাঁ, এই চিঠিটি জয়তীনন্দ আচার্য ধর্মদাস পার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। এবার মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংস উপন্যাসের মাধবীলতা রত্নাবলী চরিত্র নীতিকে তিনি কি লিখেছেন পড়ে শোনায়। মাধবীলতা কোমল, সংযত, আত্মত্যাগী, সংসারের সুখ শান্তিতে প্রাধান্য দিয়ে সে নিজের অনুভূতিকে বারবার চাপা দেয়। তার নীরবতা দুর্বলতার পরিচয় নয়, বরং ভালোবাসা ও দায়িত্ববোধের প্রকাশ। অন্যদিকে রত্নাবলী অনেক বেশি আত্মসচেতন, দৃঢ়চেতা ও প্রতিবাদী। সমাজের প্রচলিত নিয়ম বা অন্যায়কে সে সহজে মেনে নেয় না, নিজের আত্মমর্যাদা ও ব্যক্তিসত্ত্বাকে সে গুরুত্ব দেয় এবং প্রয়োজনে নিজের অবস্থান স্পষ্ট করে। এই দুই চরিত্রের বৈপরীত্যই উপন্যাসকে গভীরতা দিয়েছে। একজন ত্যাগ ও সহিষ্ণুতার প্রতীক, অন্যজন আত্মসম্মান ও প্রতিবাদের প্রতীক, কিন্তু তাদের অন্তরে একই রকম ভালোবাসা, নিরাপত্তার আকাঙ্ক্ষা এবং সম্মান নিয়ে বাঁচার ইচ্ছে কাজ করে। আমার কাছে মাধবীলতা রত্নাবলী কেবল দুই নারী নন, বরং নারীর দুই ভিন্ন জীবন দর্শনের প্রতিচ্ছবি। একজন শেখায় সহমর্মিত ধৈর্য, অন্যজন শেখায় নিজের মর্যাদা রক্ষার সাহস। এই দুই চরিত্র মিলেই নারীর বহুমাত্রিক সত্তার এক বাস্তব মানবিক রূপ আমাদের সামনে তুলে ধরে। সবাইকে রথযাত্রার আগাম আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করি। লিখেছেন জয়তীনন্দ আচার্য ধর্মদাস পার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে।

বন্ধু, শুরুতেই বলেছিলাম যে চিঠির সংখ্যা কম, সত্যি আর কিন্তু হাতে চিঠি নেই, সময় আছে কিন্তু চিঠি নেই। হ্যাঁ, আবারও সেই শেষের দিকে চিঠি জমবে, যদি সময় না থাকে তাহলে আমাদের প্রাপ্তি স্বীকার করতে হবে। তাই তো বারবার অনুরোধ করি, একটু চেষ্টা করবেন যে তাড়াতাড়ি পড়ে অন্তত চিঠিটা যাতে পাঠিয়ে দিতে পারেন আপনারা আগে ভাগে। যারা চিঠি এখনো লেখেননি বা ভাবছেন এ মাসের চিঠির বিষয় কি, হয়তো অনেকে শোনেননি, তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই আবারও এ মাসের এক কলমে দুই নারীর বিষয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংস উপন্যাসের মাধবীলতা ও রত্নাবলী চরিত্র। হ্যাঁ, মাধবীলতা ও রত্নাবলী চরিত্র এ মাসের এক কলমে দুই নারী চিঠির বিষয়। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্য দিয়ে আমরা তাদের জীবনযাপন, মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠাবেন 150 শব্দের মধ্যে mahila@kolkata.gmail.com এ। চিঠি পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026।

আমার কলমে চিঠির বিষয়, খুব সুন্দর জীবনের সন্ধ্যা তারা। আসলে সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আসে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সবসময় নক্ষত্রের মতো পথ দেখায়। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ নাও বা হয়, তাতে কি, নিজেও তো হতে পারি। হ্যাঁ, আপনার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। মেল আইডি mahilamahol@kolkata@gmail.com এ চিঠিও পাঠাতে পারেন। আমার কলম মহিলা মহল, প্রযুক্তি কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেলের প্রতীক্ষায় থাকবো আমরা মহিলা মহল।

হ্যাঁ বন্ধু, যে কটা চিঠি পড়লাম প্রত্যেকে কিন্তু বৃষ্টির শুভেচ্ছা পাঠিয়েছেন। বুঝতেই পারছি যে বর্ষাকাল, বৃষ্টি আপনাদের ভালো লাগে, ভিজতেও নিশ্চয়ই ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু ভেজা গায়ে থাকতে ভালো লাগে না, কারণ আর সেটা স্বাভাবিক। আপনারাও চেষ্টা করবেন যে ভেজা গায়ে গায়ে যাতে না থাকেন, বা আপনার যে ছোট্ট বাচ্চাটি রয়েছে ওদের তো ইচ্ছে করবে একটু ভিজে স্কুল থেকে যখন ফিরবে বা যাবে, চেষ্টা করবেন যাতে জামা কাপড়ে, ভেজা জামা কাপড়ে বেশিক্ষণ না থাকে, বা ভেজা মোজা জুতো সেগুলো জানে ভেজা বা বেশিক্ষণ পরে না থাকে আর কি। আর যখন ভিজবে বা আপনিও যখন ভিজবেন, চেষ্টা করবেন যে তারপরে যাতে আবার একটা পরিষ্কার জলে স্নান করে নিতে। বন্ধু, আর সে সঙ্গে আরেকটা জিনিস, যে বাচ্চাদের কথা যেরকম বললাম যে ভেজা মোজা জুতো সেগুলো যেরকম পরে থাকবে না, তেমনি যখন তাদের পরাবেন একটুখানি ঝেড়ে পরাবেন, কারণ এই বর্ষাকালে অনেক পোকামাকড় ঢুকে থাকতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। আশপাশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, কারণ জমা জল হলেই জানবেন যে মশাবাহিত বিভিন্ন সমস্যা হতে পারে, অসুখ বিসুখ যাতে না হয় সেদিকে তো লক্ষ্য রাখতে হবে। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমরা যারা অনেকে প্রত্যন্ত এলাকায় যারা থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, একটু চেষ্টা করবেন আপনাদের ঘরের আশেপাশে যাতে স্যাঁতস্যাঁতে ভাবটা না থাকে, যখন আপনারা ঘুমোতে যাবেন অন্তত মশারি টাঙিয়ে শোবেন এবং আশপাশে একটু ভালো করে দেখে নেবেন আর কি। কারণ এই সময় আমরা জানি যে মশা ছাড়া অনেক হয়তো সাপের মতো অনেক উপদ্রব হয় এই বর্ষাকালে, তো আমরা একটু সজাগ থাকব। তাহলেই দেখবেন একটু যদি সচেতন থাকি, সজাগ থাকি, তাহলে বর্ষাকালটাও কিন্তু অন্যান্য ঋতুর মতোই আমাদের ভীষণ আনন্দ দেবে, ভালো রাখবে। তাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বর্ষাকে উপভোগ করুন। যেতে যেতে বর্ষার এই গানটি আপনাদের জন্য, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। নমস্কার বন্ধু।

0: এতক্ষণ শুনলেন মহিলা মহল।
1: আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন স্বাদের অনুষ্ঠান এতক্ষণ ধরে রিলে করে শোনানো হচ্ছিল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান অনুরোধের আসর। আজ বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর।

বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিন বা সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন বিষয়ে আপনাদের পছন্দের গান, আপনাদের প্রাণের গান আপনাদের কানে কানে পৌঁছে দেয় আকাশবাণী মুর্শিদাবাদ এই অনুষ্ঠানের মাধ্যমে। আজ বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর, আপনার প্রাণী যে গান গুনগুন করছে সেই গান নিয়ে আকাশবাণী মুর্শিদাবাদ চলে এসেছে আমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে। দেখা যাবে অনেকের প্রাণে এই গানটা হয়তো ছিল, কানে পৌঁছে দিচ্ছে আকাশবাণী মুর্শিদাবাদ সকলের জন্য বাংলা ছায়াছবির গানের এই ডালি। আর অনুরোধ কাদের, প্রথম যাদের অনুরোধে গান আজ শোনাবো, অদিতি ঘোষ, রুমা ঘোষ ও রিপন ঘোষ গোপালনগর খড়কড়ি ব্রিজ জঙ্গিপুর থেকে। তাদের পছন্দের গান কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে কলঙ্কিনী কঙ্কাবতী ছায়াছবি থেকে।

পরের গানটি শুনতে চেয়েছেন আপনারা, মধুমঙ্গল, মিতা, শ্রীজা, চুমকি, সঞ্জয়, ধনঞ্জয়, শ্রেয়ান পাল, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পলাতক ছা ছবি থেকে এই গান।

0: কোথাও আমার মনের খবর পেলাম না।
1: পরের গানটি শুনতে চেয়েছেন জয়দেব মালাকার, সোমা মালাকার, অনিতা মালাকার, অমিত মালাকার। আনন্দ আশ্রম ছায়াছবি থেকে এই গানটি তারা শুনতে চেয়েছেন বেলডাঙ্গা রেলবাজার মুর্শিদাবাদ থেকে, শিল্পী কিশোর কুমার এবং আশা ভোসলে।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুরোধে আসর। এবারের গানটি শুনতে চেয়েছেন যাঁরা, তারা হলেন কয়া মুর্শিদাবাদ থেকে ইন্দ্রজিৎ মণ্ডল ও চন্দনা বর্মন মণ্ডল। তাঁদের পছন্দে ইন্দ্রজিৎ মণ্ডল এবং চন্দনা বর্মন মণ্ডলের পছন্দে শ্যামল মিত্রের কণ্ঠে ভানু পেল লটারি থেকে এই গানটি।

নেতাজি সুভাষচন্দ্র জন্মেছিলেন এই দেশেতেই, এই ঝুড়িতেই আছেন তিনি, কে বলে নেই তিনি নেই। নেতাজি সুভাষচন্দ্র জন্মেছিলেন এই দেশেতেই, এই ঝুড়িতেই আছেন তিনি, কে বলে নেই তিনি নেই। সুযোগ পা

হয় আমার বলে সবে রবি ঠাকুর আছেন মাথায় ধন্য আমি সেই গর্বে সুযোগ পাবে না।

0: ফটো।
1: এবারে গানটি শুনতে চেয়েছেন যারা, তারা হলেন বিশ্বনাথ দালাল, মারগ্রাম মুর্শিদাবাদ থেকে শুনতে চেয়েছেন এই গানটি। শুনতে চেয়েছেন আরও যারা শ্রোতানা, তারা হলেন সম্মোহন দাস, রতনপুর, সাগরদিঘি, মুর্শিদাবাদ থেকে। আপনাদের পছন্দে লতা মঙ্গেশকরের কণ্ঠে মনিহার ছায়াছবি থেকে এই গান।

আশা শ্রাবণের মতো ঝরে পড়ুক, প্রতিদিন সকলে ভালো থাকুক, এই সমস্ত শুভকামনা নিয়ে আমরা পথ এগিয়ে চলব। কিন্তু অনুষ্ঠানটি শেষ করার সময় হয়ে আসছে, তাই আজকের অনুরোধের আসর এবার শেষ গান দিয়ে শেষ হবে। আমরা জানি আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন, আর যারা আজকে অনুরোধ পাঠালে পারলেন না তাদের জন্য একটু জানিয়ে দিই যে বিভিন্ন দিন বিভিন্ন বিষয়ের অনুরোধ আকাশবাণী মুর্শিদাবাদে গানের থাকে এবং তার অনুরোধের আসর হয়। আপনারা 9434921300 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সেদিন সেই বিষয়ের আপনার পছন্দের গানটি অনায়াসে শুনতে চাইতে পারেন। আর আজকে অনেক বন্ধুর গান শোনাতে পারলাম না, তাদের অনুরোধ, তাদের পছন্দ, কিন্তু আশা করব যে গানগুলি আপনারা শুনলেন আপনাদের মন ভরে গেছে। এবার চলে যাব শেষ গানটি। শেষ গানটি শুনতে চেয়েছেন বেলাইপাড়া থেকে আব্দুল হাদি। তার পছন্দের গানটির শিল্পী হলেন হেমন্ত মুখোপাধ্যায়। ছায়াছবি শেষ পর্যন্ত।

গানটির সাথে শেষ করছি আজকের অনুরোধের আসর। এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর, আমি সঙ্গে ছিলাম আমি মোহর বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন মহিলাদের জন্য বিশেষ অনুষ্ঠান অঙ্গনা। অনুষ্ঠান অঙ্গনাতে আজকে একটি সাক্ষাৎকার প্রচারিত হবে লিপিকা রায়, তার সঙ্গে সাক্ষাৎকার। ওয়ার্ল্ড পপুলেশন ডে এই বিষয় নিয়ে সাক্ষাৎকারটি প্রচারিত হবে। সাক্ষাৎকারটি নিয়েছেন সুমনা সেনগুপ্ত। শুরু হচ্ছে অনুষ্ঠান অঙ্গনা।

নমস্কার, অঙ্গদান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 11ই জুলাই। আজকের দিনটার একটা বিশেষত্ব আছে, এটা হচ্ছে পপুলেশন ডে বা জনসংখ্যা দিবস। দেখুন, একটা দেশে যত সম্পদ আছে, বনজ সম্পদ, জলজ সম্পদ, প্রাণীজ সম্পদ, সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু মানব সম্পদ। মানব সম্পদ যদি না থাকে তাহলে এগুলো কোনোটাই ব্যবহার করা যাবে না। জঙ্গলের কাঠ জঙ্গলে থাকবে, খনির নিচের জিনিস খনিতেই থাকবে, তোলার লোক থাকবে না। কিন্তু এই সম্পদ কখনো কখনো আবার বোঝাও হয়ে যায় যদি সেটা অতিরিক্ত হয়। অর্থাৎ দেশের সম্পদের সঙ্গে মানব সম্পদ যদি সমানুপাতিক না হয়, গণ্ডগোলটা সেখান থেকেই শুরু হয়। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্সিং অফিসার লিপিকা রায়কে। তার কাছ থেকে আমরা বিশেষ করে আমাদের জেলার অবস্থা

0: কথাটা একটু জেনে নেব। নমস্কার ম্যাডাম, মঙ্গনা অনুষ্ঠান।
1: নমস্কার আপনাকে, আকাশবাণীর সমস্ত শ্রোতৃবৃন্দকে আমার মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নমস্কার জানাই।
0: তো আজকে তো আমরা একটা বিশেষ দিনে মুখোমুখি হলাম, তাহলে প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞেস করব যে এই যে জনসংখ্যা মুর্শিদাবাদ জেলায় সেটা এখন কত?
1: দেখুন, আমাদের লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে। সেই সেন্সাস অনুযায়ী যদি আমরা বলি তাহলে মুর্শিদাবাদের জনসংখ্যা হচ্ছে 71,02,430 সেই সেন্সাস। কিন্তু যদি বলেন এখন 2011, সেখান থেকে যদি 2026 যদি প্রজেক্টেড পপুলেশন বলেন তাহলে হয়তো সেটা হয়তো 80-85 লাখের মধ্যে।
0: আচ্ছা, মানে বেড়েছে।
1: বেড়েছে
0: একদম। এবার এই যে আপনি সংখ্যাটা বললেন, এর মধ্যে তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরুষের সংখ্যার নারীর সংখ্যার যে অনুপাতটা, ঠিক আছে, সেটা একটু জানেন।
1: এটা আমাদের যেটা আমরা সেন্সাসে আমাদের দেখা গেছে, সেখানে দেখা গেছে মেল এবং ফিমেলের রেশিও, মেল যদি 1000 হয় বা পুরুষ যদি 1000 হয় সেখানে মহিলা হচ্ছে 945।
0: এটা কি স্বাভাবিক হারের মধ্যেই পড়ে 1000-945?
1: কখনো 933, কখনো 945, এরকম স্বাভাবিক হারের মধ্যেই পড়ে এটা।
0: আচ্ছা,
1: এরকমই দেখে আসছি আমরা।
0: এইবারে দেখুন, জনসংখ্যা তো থাকতে পারে, বাড়তে পারে, কমতে পারে, কিন্তু কথা হচ্ছে যে শুধু কোয়ান্টিটি দিয়ে তো কথা হবে না, পরিমাণ দিয়ে, কোয়ালিটি,
1: কোয়ালিটি,
0: তাদের মধ্যে তাদের স্বাস্থ্য কেমন, তাদের শিক্ষা কেমন, এই সম্পূর্ণটা নিয়েই এই যে বললাম যে মানব সম্পদ সেটা তৈরি হয়। আমি আপনাকে মানে যেহেতু আপনি স্বাস্থ্য দপ্তরের কর্মী সেই জন্য স্বাস্থ্য ব্যাপারটাতেই বেশি গুরুত্ব দেব, সেটা হচ্ছে যে এই যে জন্ম হার, এটাকে আপনারা ঠিক কতটা নিয়ন্ত্রণ করতে চাইছেন?
1: জন্ম হারটা দেখুন আগে অনেকটাই ছিল, সেটা আমরা কমিয়ে এখন 20.92 আসতে পেরেছি। সেটা সামনের ইয়েতে আর একটু কমবে, কারণ আমরা জন্ম নিয়ন্ত্রণ নিয়ে প্রতিনিয়ত স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিটা প্রোগ্রাম হয়, অনেক রকম প্রোগ্রাম হয়। সামনে যে জনসংখ্যা দিবস আসছে সেখানেও প্রচুর প্রচুর প্রোগ্রাম নেওয়া হচ্ছে সচেতনতামূলক, এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আর যদি বলেন যে কী কী পদ্ধতি আছে জন্ম নিয়ন্ত্রণের বা কী মানুষ কীভাবে সচেতন হবে সেটা সম্বন্ধে আমি একটু বলতে পারি।
0: হ্যাঁ একদম।
1: ঠিক আছে, এই যে জনসংখ্যা দিবস ওয়ার্ল্ড পপুলেশন ডে 2026, সেখানে একটা থিম নেওয়া হয়েছে, সেই থিমটা হচ্ছে দুই সন্তানের মাঝে সঠিক ব্যবধান, সুস্থ সুখী হোক পরিবারের প্রাণ। এই তার মানে বুঝতে পারছেন এর মধ্যেই লেখা আছে আমরা স্পেসিং, মানে বার্থ দুটো বাচ্চার মধ্যে যে পার্থক্য আর দুটো বাচ্চার মধ্যে সময়ই
0: বলা হয়েছে, তার বেশি
1: কার বেশি নেই। যে দেখুন দুই সন্তানের মাঝে এই দুটো বাচ্চার মধ্যে সময়ের ব্যবধান, জন্মের সময়ের ব্যবধান, সেটা কিন্তু আমরা 3-5 মধ্যে রাখার দিকে লক্ষ্য রেখে এগোচ্ছি। তার জন্য আমাদের বিভিন্ন রকম পদ্ধতি আছে, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে। তো সেটা সম্বন্ধে আমি যে একটা প্ল্যাটফর্ম পেয়েছি আকাশবাণী, সেটা সম্বন্ধে সচেতন করবার একটা সুযোগ পেয়েছি। তো সেখানে যদি আমি এটা দিয়ে সচেতন করি মানুষকে তাহলে তারা আরো বেশি সচেতন হবে। একদম, কারণ আমরা তো দেখুন আমাদের স্বাস্থ্যকর্মীরা সাবসেন্টার থেকে শুরু করে সিএইচও আছে, কমিউনিটি হেলথ অফিসার, হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, আশা দিদিরা আছে, প্লাস হচ্ছে আমাদের সিনিয়র পিএইচএন দিদিরা, মানে পাবলিক হেলথ নার্স আছে, বিএমওইচরা আছেন, ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, তারপর জেলা স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীরা আছে, সবার মিলে একটা চেষ্টাই হচ্ছে এই চেষ্টাটা, যেটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে যে আমরা আর কি জনসংখ্যা নিয়ন্ত্রণের যে চেষ্টা করছি সেটার দিকে একটু গুরুত্ব দিচ্ছি। তো সেইটা যদি আমরা দেখি তাহলে এখানে অনেক রকম পদ্ধতি আছে জন্ম নিয়ন্ত্রণে, সেটা যদি একটু যদি বলি, আপনারা সবাই জানেন, তা সত্ত্বেও আমি একটু বলি যে আমরা হচ্ছে যেটা আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই যে স্পেসিংটার উপর, যেটা আমরা বললাম যে ফ্যামিলি প্ল্যানিং মানে হচ্ছে আমি যত আমার সংসারটাকে ছোট রাখবো তত ভালোভাবে আমি, আপনি একটু আগে বললেন না মানব সম্পদ, তারপরে হচ্ছে এই গাছ, তারপরে বলুন তার স্বাস্থ্য, সবার আগে স্বাস্থ্য, যত ছোট হবে ফ্যামিলি তত ভালো সেই পরিবারের স্বাস্থ্য হবে, এটা সবাই মানবে। দেখুন যদি কেউ মাসে যদি 15,000 টাকা ইনকাম করে, বাবা মা আর একজন সন্তান, যতটা নিয়ন্ত্রণ করতে পারবে সংসারটা যতটা সুখের হবে, যদি সেটা যদি এখন 7 জনের মধ্যে ভাগ হয় বা 5 জনের মধ্যে ভাগ হয়, স্বাভাবিকভাবে শিক্ষা সংস্কৃতি
0: বলুন স্বাস্থ্য
1: তার উপর এফেক্ট পড়বে। সুতরাং এটাকে যদি আমরা একটু গুরুত্ব দিই তাহলে মনে হয় আমার সমাজকে সুস্থ হবে, সমাজ সুস্থ হলে আমার পুরো দেশ সুস্থ হবে। তো সেই লক্ষ্যে আমি বলি যে আমাদের

0: হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে অস্থায়ী আর একটা হচ্ছে স্থায়ী। অস্থায়ীটাকে আমরা বলি টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথড, আর একটা হচ্ছে যেটা হচ্ছে পার্মানেন্ট, সেটা তো আমরা সবাই জানি। পার্মানেন্টটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ভ্যাসেকটমি, এখন নন স্ক্যালপেল ভ্যাসেকটমি এসেছে, যেটা হচ্ছে কোনো রক্তপাত নেই, জাস্ট একটা ছেলেদের একটা সেদিন সেদিনই ছেড়ে দেওয়া হবে, একটা ছোট্ট একটা অপারেশন হয়, সেইটা লক্ষ্য রেখে আমরা পুরুষদের ভ্যাসেকটমিটা করা। আর মহিলাদের আমরা করি পার্মানেন্ট মেথড, যেটা আছে সেটা বলার আগে আমি একটু অস্থায়ী পদ্ধতিগুলো বলে নিই। বলি প্রথমে হচ্ছে কন্ডোম, সেটা হচ্ছে কনভেনশনাল কন্ট্রাসেপটিভ, যেটা হচ্ছে যখন ইচ্ছে করবে তখন ব্যবহার করতে পারবে, এটা কন্ডোম। তারপরে হচ্ছে ওরাল পিল, যেটা হচ্ছে মালা এন আর মালা ডি, মালা এনটা সরকারি সাপ্লাই দেয় আর মালা ডিটা হচ্ছে বাজার থেকে কিনতে পাওয়া যায়। সেটা হচ্ছে 21টা আমাদের হচ্ছে হরমোনাল পিল থাকে আর 7টা হচ্ছে আয়রন পিল, সেটা প্রতিদিনই খেতে হবে মনে করে। তারপর হচ্ছে যদি ভুলে যায় সেটা অন্যরকম জিনিস আছে, কিন্তু হচ্ছে এটা প্রতি মাসেই খেয়ে যেতে হবে, কন্টিনিউয়াসলি খেয়ে যেতে হবে। যেহেতু হরমোনাল পিল সেই জন্য হচ্ছে একটু একটু হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া হয়তো দেখা দিতে পারে।
1: কীরকম পার্শ্ব প্রতিক্রিয়া?
0: কীরকম পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যেমন হচ্ছে কারোর ওয়েট, যেহেতু হরমোনাল একটু ওয়েট বেড়ে যেতে পারে, সেই জন্য তো কারোর হয়তো একটু প্রেশার বেড়ে যেতে পারে, সেই জন্য আমরা বলি যারা কন্টিনিউ করছে 6 মাসে একবার করে হেলথ চেক আপ করিয়ে নিতে, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কন্টিনিউ করতে পারে। তারপর এটা বিশেষ করে আমরা গুরুত্ব দিচ্ছি অন্তরা ইঞ্জেকশন, এটা না নিশ্চয়ই সবাই শুনেছে অন্তরা ইঞ্জেকশন, এটা একটা হরমোনাল ইঞ্জেকশন, এটা দেওয়া হচ্ছে 3 মাস পরপর দেওয়া হচ্ছে, 3 মাস পরপর এটা, তাহলে হচ্ছে প্রতিদিন ট্যাবলেটটা খেতে হচ্ছে না মনে করে।
1: হ্যাঁ,
0: 3 মাসে যদি একবার ইঞ্জেকশন নেয় বছরে 4টে ইঞ্জেকশন নিয়ে এলে সে সেফ।
1: আচ্ছা,
0: এটা এটা হচ্ছে অন্তরা ইঞ্জেকশন। এখন আর একটা হচ্ছে খুব ভালো পদ্ধতি বেরিয়েছে, সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট। এটা হচ্ছে কি, ইমপ্ল্যান্টটা হচ্ছে একটা ছোট্ট দেশলাই কাঠির মতন একটা আমাদের টিউব থাকে, ওটা হচ্ছে হরমোনাল টিউব, সেটা হাতের নিচে একটা এমন জায়গায় মানে সাবকিউটেনাসলি বসানো থাকবে চামড়ার নিচে, বাইরে থেকে কিছু বুঝতে পারবে না। মায়েরও কোনো 3 মাস অন্তর অন্তর ইঞ্জেকশন নিতে হচ্ছে না, 3 বছরের জন্য একবার পড়ে নেবে।
1: আচ্ছা, বাহ, মানে প্রত্যেক মুহূর্তেই নতুন নতুন
0: নতুন
1: সুবিধাজনক পদ্ধতি,
0: এইগুলো মানে আমরা চাইছি যাতে মায়েদের যাতে কমই হয়, যে 3 মাসে একবার করে ইঞ্জেকশন নিতে আসা, তার থেকে যদি একটা অন্তরা ইঞ্জেকশন অন্তরার একটা যদি ইমপ্ল্যান্ট পড়ে নেয় তাহলে সেটা তাদের মাকে 3 মাস পর পর আসতে হচ্ছে না। যে যেটা যার যেটা শুট করবে সে সেটা নিতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে 3 থেকে 5 বছর পর্যন্ত সুরক্ষা দেবে আমাদের এই ইমপ্ল্যান্ট, সেটা হচ্ছে হরমোনাল ইমপ্ল্যান্ট। তাছাড়া আমাদের কি আছে, কপার টি, এটাও নিশ্চয়ই সবাই শুনেছে কপার টি, এটা ইন্ট্রাইউটারাইন ডিভাইস, স্বাভাবিকভাবে জরায়ুর ভিতর একটা দেওয়া ছোট্ট মতন একটা টিয়ের আকারের একটা ছোট্ট মতন একটা টিউবের মতন, ওটা হচ্ছে কপার জড়ানো থাকে, সেটা যদি ভেতরে জাস্ট বসিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে তাকে 5 থেকে 10 বছর সুরক্ষা দেবে। দুরকম আছে কপার টি, একটা হচ্ছে কপার টি হচ্ছে 380 এ আর একটা হচ্ছে 375। 375টা হচ্ছে 5 বছরের জন্য, 380 এটা হচ্ছে 10 বছরের জন্য। তাহলে এটাও কত ভালো দেখুন, যদি একবার পড়ে নেয় কপারটিটা বা হচ্ছে তার প্রথম বাচ্চা হলো তারপরে যদি সঙ্গে সঙ্গে পড়ে নেয় তাহলে 10 বছরের জন্য সুরক্ষা পেয়ে যাবে।
1: 10 বছর আগে আমি ইচ্ছে করলে আপনারা যে বলছেন 3 থেকে 5,
0: হ্যাঁ, যদি 10 বছর আগে মনে করে আর একটা সন্তান নেবো খুলে নেবে, কোনো অসুবিধা নেই। তো এত আমরা চাইছি যে মায়েদের উপর যাতে মানে ঘন ঘন ওই ট্যাবলেট খেতে হবে প্রতিদিন মনে করে বা ইঞ্জেকশন নিতে হবে, এই জিনিসগুলো যদি একবার পড়ে নেয় তাহলে মায়েদের উপরে মানে চাপটা কম পড়বে আর কি, যে গিয়ে মনে করে করে ইঞ্জেকশনটা নিতে আসতে হবে বা ইমপ্ল্যান্টটা। তাদের কপারটি যদি একবার 10 বছরের জন্য পড়ে নেয় 10 বছর নিশ্চিন্ত, যদি মনে করে যে সে যে না এবার আমি 5 বছর পর আর একটা সন্তান নেব খুলে নেবে, সঙ্গে সঙ্গে সন্তান চলে আসবে, যখন মনে করবে সন্তান নেবে চলে আসবে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে আমাদের হচ্ছে বন্ধাত্মকরণ যেটা বলি আমরা, লাইগেশন যেটাকে বলি, সেটা পার্মানেন্ট মেথড। কেউ যদি মনে করে আমার 2টো বাচ্চা হয়ে গেল এবার আমি বন্ধাত্ম মানে লাইগেশনটা করে নেব বা হচ্ছে আমাদের পার্মানেন্ট বা স্থায়ী পদ্ধতিটা গ্রহণ করব, কোনো অসুবিধা নেই করে নেবে। এটা হচ্ছে স্থায়ী পদ্ধতি কি হয়, একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক হয় আর একটা হচ্ছে টিউবেক্টমি। ল্যাপারোস্কোপি যেটা ওটা মেশিনের সাহায্যে ওটা জাস্ট একটু তলপেটে একটা ফুটো করে সেটা অপারেশনটা করা হয়, আর একটা হচ্ছে যে একটু ছোট্ট মতন একটা ইনসেশন দিয়ে টিউবেক্টমি যেটা আমরা বলি, সেই টিউবেক্টমিটা হচ্ছে ইনসেশন দিয়ে ওটা করে নিল।
1: আচ্ছা, এই যে পদ্ধতিগুলোর কথা আপনি বললেন এক্ষুনি যেটা বললেন, এটা হয় কোথায়? মানে আমি বলছি যে ব্লক লেভেলে বা পঞ্চায়েত লেভেলে, মানে
0: আমাদের এখন সাবডিভিশন লেভেলে আমাদের প্রতি স্থায়ী পদ্ধতিগুলো হচ্ছে, সব সাবডিভিশন লেভেলে, এই যে ইমপ্ল্যান্ট এটাও সাবডিভিশন লেভেলে।

0: হচ্ছে, মেডিকেল কলেজে হচ্ছে, সমস্ত সাব ডিভিশন হসপিটাল এবং মেডিকেল কলেজে এবং আমার অনুপনগরে এমসিএইচ হাসপাতালে ইমপ্ল্যান্টটা হচ্ছে। আবার এই যে আমাদের যে লাইগেশন এটাও তাই প্রত্যেকটা সাব ডিভিশন হসপিটালে এবং মেডিকেল কলেজে হচ্ছে। আমরা চেষ্টা করছি যদি ওটির সংখ্যা আমরা আরও বাড়াতে পারি তাহলে সেখানেও আমাদের লাইগেশন ফেসিলিটিটা আমরা দিতে পারব। ব্লকে যদি আমরা ওটিগুলো ভালো করে তৈরি করে দিতে পারি,
1: মানে শুধু সাব ডিভিশন লেভেলে না, এটা তাহলে ব্লক লেভেলেও দাও,
0: সেই প্রচেষ্টাতেই আছি আর কি।
1: আচ্ছা, এ তো গেল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এবার ওই যে আবার বলছি জনসংখ্যা মানে শুধু তো জনসংখ্যা কমানোর উদ্দেশ্য হতে পারে না, এবার যে জনসংখ্যা অলরেডি আছে তাদের স্বাস্থ্য, তাদের সুরক্ষা, ঠিক আছে, এইটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস,
0: ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস।
1: হ্যাঁ, তো আমি যেটা জিজ্ঞেস করব যে বাচ্চা এবং মায়া উভয়ে যাতে ভালো থাকে, কারণ বাচ্চারাই তো ভবিষ্যতের নাগরিক, সে নারীও হতে পারে পুরুষও হতে পারে, আর মাকে যে 10 মাস ধরে গর্ভধারণ করতে হয় তার যদি শরীর ঠিক না থাকে তাহলে তো একেবারে রুগ্ন রুগ্ন বাচ্চা জন্মাবে, এবং তার সেটা একটা দেশের পক্ষে ওই যে বললাম সম্পদের বদলে বোঝায় পরিণত হবে। তো এই স্বাস্থ্য মা, বিশেষ করে মা এবং শিশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনাদের সরকারিভাবে স্বাস্থ্য দপ্তর থেকে কি কি ব্যবস্থা আছে?
0: দেখুন, একটু আগে আপনি বললেন মায়ের, মা যদি রুগ্ন হয় তাহলে বাচ্চাও রুগ্ন, আমি বললেন তো, তাহলে মা যাতে রুগ্ন না হয়, আপনি নিশ্চয় শুনেছেন যে আমরা স্কুলে স্কুলে একটা ট্যাবলেট খাওয়ান, আয়রন ট্যাবলেট, তাই তো, প্রতি বুধবার বা সোমবার, যেখানে মিড ডে মিলের পর আমরা একটা করে, এটা স্বাস্থ্য দপ্তর থেকেই সাপ্লাই দেওয়া হয় আয়রন ট্যাবলেট, যেন প্রতিটা বাচ্চাকে আমরা যেন আয়রন ট্যাবলেট, আবার 9-10 গেলে সেখানেও হয়ে যায় হয়তো মেয়েদের, মানে যে 10 থেকে 19 বছর অবধি আমরা প্রত্যেকটা মেয়েকেই আমরা যেন বলি যে আয়রন ট্যাবলেট খাওয়াতে, এটা প্রতি সপ্তাহে একটা করে খাবে। তার আগে হচ্ছে আমাদের 5 থেকে 10 বছর অবধি তাদেরকে আমরা ছেলে মেয়ে সবাইকে আয়রন ট্যাবলেট খাওয়াতে বলি। তারও আগে যদি 6 মাস থেকে 5 বছর অবধি সেখানে আয়রন সিরাপ খাওয়ানো হয় বাচ্চাদের, তাহলে এই যে আমাদের আয়রন সেটা আমাদের কি করে, রক্তাল্পতা প্রিভেন্ট করে এবং মানুষের রক্তের পরিমাণ শরীরে বাড়ায়, তাহলে হচ্ছে কি শারীরিক সুস্থতাও বাড়ে এবং হচ্ছে সেই মেয়ে কিংবা সে ছেলে একটা সুন্দর একটা বা হচ্ছে সুস্থ একজন নাগরিক ভবিষ্যতে হয়ে উঠতে পারে। তো সেটার লক্ষ্যে আমাদের এটা স্বাস্থ্য দপ্তরের প্রোগ্রামই আছে, নিপি প্রোগ্রাম বলুন, তারপর হচ্ছে পিঙ্ক ট্যাবলেট বা জুনিয়র পিঙ্ক, ব্লু আইএফএ যেটাকে আমরা আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট ব্লু আইএফএ যেটা বলছি, সেটা হচ্ছে 10 থেকে 19 বছরের কিশোর কিশোরীকে দেওয়া হচ্ছে। এই প্রোগ্রামগুলো কিন্তু সেই একই লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এবার সেই মেয়ে যদি আমরা বলি একটা চারা গাছ যাতে আস্তে আস্তে বড় হয়, কখন যখন সেই চারা গাছটা যদি ভালো পুষ্টি পায় তাহলে তো সেই চারা গাছটা আস্তে আস্তে বৃক্ষরূপে পরিণত হতে পারে, সেরকম মায়ের যদি ভালো পুষ্টি হয় তাহলে হচ্ছে মা একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারে। এই পুষ্টিটাই আমাদের হচ্ছে, আমাদের সবসময় আমাদের যে সাব সেন্টারে দিদিরা আছে সবসময় এটা কাউন্সিলিং করে যাতে নিউট্রিশনটা তাদের ভালো হয়। তাহলে কি নিউট্রিশন, আমি খাচ্ছি চাল ভাত খাচ্ছি বা হচ্ছে ধরুন জাঙ্ক ফুড খাচ্ছি, তাহলে তার নিউট্রিশন পাচ্ছে না, তার সঙ্গে সঙ্গে কী খেলে বা কীভাবে রান্না করলে পুষ্টিটা বজায় থাকবে সেটা কিন্তু আমাদের দিদিরা প্রতিনিয়ত মায়েদের বলে যাচ্ছে।
1: একটু আমাদের বলুন তাহলে, আমাদের যারা অসংখ্য মানে মায়েরা শুনবেন এই অনুষ্ঠান,
0: আমরা বলি যখন
1: কীভাবে রান্না করবেন, হ্যাঁ কী খাবেন,
0: কী খাবেন, কোনো মা যখন গর্ভবতী হয় সাধারণ যে খাবার খায় বাড়িতে, তাহলে সেই খাবার যদি দিনে আমরা 4 বার খাই তাকে কিন্তু 5 বার খেতে হবে। কারণ কি বলি যে তার তো শরীরে আর একজন বাড়ছে, তাকে তো একটু অতিরিক্ত পুষ্টি দিতে হবে। আমরা সেজন্য সবসময় বলি যে আমাদের যে ট্রাইকালার ফ্ল্যাগ আছে, সেই ফ্ল্যাগে দেখবেন সবুজ সাদা আর হচ্ছে কমলা, এটা যেটা স্যাফরন কালার বা গৈরিক কালার বলি সেটা, যদি আমরা সবুজটাকে চিন্তা করি তাহলে আমরা বলবো সবুজ শাকসবজি, সবুজ শাকসবজি বেশি করে খেতে হবে। সাদা, সাদার মধ্যে পড়ছে ভাত দুধ, হ্যাঁ এটা পড়ছে, আর হচ্ছে বা ডিমটাকে আমরা সাদার মধ্যে ধরতে পারি। তারপর হচ্ছে আমাদের যদি স্যাফরন বা গৈরিক কালারটা আমরা ধরি, সেখানে আমরা বলবো কি যত হচ্ছে আমাদের যেমন ডাল, ডালগুলো দেখবেন কালার বা হচ্ছে কালার যে ফল ফ্রুটসগুলো সেগুলো এর মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এই ধরনের খাবার খাই তাহলে কিন্তু আমাদের পৌষ্টিকতা বজায় থাকবে। এবার যদি বলি না রান্না করার পদ্ধতি নিয়ে, রান্না করার পদ্ধতি সবসময় আমরা বলবো যে বাজার থেকে যে শাকসবজিগুলো কিনে আনবে বা মাছ মাংস

0: যাই কিনে আনুক না কেন, সেটা যেন ভালো করে ধুয়ে নেওয়া হয়। আগে আগে ধুয়ে নেবে, রান্না করার সময় কি করবে, সবজিগুলো বড় বড় করে কাটবে, ধোবে, ধোয়ার পর বড় বড় করে কাটবে এবং ঢেকে রান্না করবে।
1: হ্যাঁ,
0: তাহলে কিন্তু আমাদের ভিটামিনস বা মিনারেলসগুলো ইভাপোর, যদি আমরা না ঢেকে রান্না করি, এক হচ্ছে সেটা আনহাইজিনিক হবে, যেকোনো কিছু পড়তে পারে, দ্বিতীয়ত হচ্ছে ইভাপোরেট হয়ে মানে বাষ্পীভূত হয়ে অনেক ভিটামিনস মিনারেল বেরিয়ে যেতে পারে, সেগুলোকে আমরা হচ্ছে প্রিভেন্ট করতে পারবো। সেই দিকে একটু গুরুত্ব দিলে আমাদের অনেক কিছু। আর সব থেকে আমরা বেশি গুরুত্ব দিই, মা বলুন বাচ্চা বলুন সকলের যদি হাত ধোয়া, হাত খাওয়ার আগে এবং টয়লেট করার পর, মিনিমাম এই দুটো পদ্ধতি যদি মেনটেন করে, তাহলে কিন্তু আমরা 50% রোগ আমরা প্রতিরোধ করতে পারবো।
1: আচ্ছা, হ্যাঁ।
0: তারপরে হচ্ছে ওরাল হাইজিন। ওরাল হাইজিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওরাল এখন দেখা যাচ্ছে যে মুখের ভিতর দিয়ে অনেক জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করছে এবং অনেক রকম রোগ ঘটাচ্ছে, সুতরাং ওরাল হাইজিনটা যদি মেনটেন করে, আমরা ছোট বাচ্চাদের উদ্দেশ্যেও বলবো এবং বড়দেরকেও বলবো, দিনে দুবার যদি দাঁত ব্রাশ করা হয়, তাহলে হচ্ছে শোয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পর,
1: হ্যাঁ,
0: এটা যদি করা হয়, নিয়মিত করা হয়, তাহলে হচ্ছে আমাদের ওরাল হাইজিনটা খুব ভালোভাবে মেনটেন হবে।
1: আচ্ছা, এবার যে প্রশ্নটা, যেটা আমরা সবাই জানি, হ্যাঁ, সেটা হচ্ছে যে বাচ্চার জন্মের পরের খাওয়ার, আমরা তো জানি যে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই,
0: একদম বাচ্চা জন্মের পর পরে আমরা একটাই বলি এবং প্রত্যেকটা সাবসেন্টার থেকে বলুন বা হসপিটাল থেকেই বলুন, আমাদের একটাই বার্তা, 6 মাস অবধি এক্সক্লুসিভ ব্রেস্ট মিল্ক, শুধুমাত্র মায়ের বুকের দুধ, অন্য কোনো খাবার নয় 6 মাস অবধি।
1: হ্যাঁ,
0: সেখানে জলও খাবে না, আবার যদি কোনো প্রাচীন পদ্ধতি থাকে মধু খাওয়াবে, সেটাও বন্ধ, সব রকমই বন্ধ থাকবে। এটা লক্ষ্য করা গেছে যে মায়ের দুধ খেয়েই বাচ্চারা ভালো থাকে, এবং যদি বাইরের ফুড খেতে হয়, তাহলে কিন্তু অনেক রকম অসুবিধা, তো ঠিক মতো প্রিপারেশন করতে জানবে না, প্রথমত পুষ্টির অভাব হবে, একটা কৌটো দুধ কিনবে সেটাই হয়তো চলে গেল 1 মাস, তাহলে কি সে পুষ্টি পাবে? পাবে না।
1: হ্যাঁ,
0: সেই জন্য আর তারপর যখন করবে ওটা প্রিপারেশন করবে, তখন হয়তো ঠিক মতন হাইজিন মেনটেন করলো না, সেখানেও অনেকগুলো ডায়রিয়া জনিত অনেক রোগ হতে পারে। তো এই জিনিসগুলোকে আমরা কখনোই বলবো না যে বাইরের ফুড, যদি কারোর যদি একমাত্র ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারছে না অসুস্থ, এক্সপ্রেসড ব্রেস্ট মিল্ক আমরা বলি খাওয়াতে, মায়ের থেকে বের করে নিয়ে সেটা অন্য কেউ হাত ধুয়ে বা বাসনকে পরিষ্কার করে ধুয়ে খাওয়ালো, এটার উপর বেশি গুরুত্ব দিই।
1: তো এটা আপনারা কি প্রচার করেন একেবারে গ্রাম স্তরে?
0: পুরো গ্রাম স্তরে। আপনাকে একটা জিনিস বলি, এই যে মায়েরা গর্ভবতী যখন হয়, তখন থেকে আমাদের সাবসেন্টারে দিদিদের কাছে আশা মারফত যখন জানতে পারলো যে সেই মা গর্ভবতী হয়েছে, তাহলে সাবসেন্টারে এসে সে অ্যান্টিনেটাল চেক আপ রেজিস্টার্ড করে যাবে। হ্যাঁ, সে তার গর্ভবতী হয়েছে সেটা রেজিস্ট্রেশন করে গেল। এবার তাকে 4টে চেক আপ আমরা সাবসেন্টার থেকে দিই, দিদিমণিরা প্রশিক্ষিত দিদিমণিরা আছেন, স্বাস্থ্য হেলথ অ্যাসিস্ট্যান্ট বলুন, কমিউনিটি হেলথ অফিসার বলুন, তারা আছে, তারা একদম মায়েদের 4 বার দেখবে, যদি কোনো প্রবলেম হয়, এবং হচ্ছে 2 বার আমরা বা সেকেন্ড ট্রাইমিস্টার, এবং মানে যখন হচ্ছে তাদের হচ্ছে প্রথম 4 বার দেখলো, তো মানে 3 মাস পর পর সেকেন্ড ট্রাইমিস্টার এবং থার্ড ট্রাইমিস্টারে আমরা বলি প্রত্যেকটা মা যেন গাইনোকোলজিস্টের আন্ডারে দেখে। সেই জন্য আমাদের যে প্রোগ্রামটা হয় PMSMA, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব যোজনা,
1: এটার মধ্যে কি আপনারা মানে বাড়িতে বাচ্চা হওয়ার পরিবর্তে হসপিটালে বা,
0: একদম এই যে আমাদের হসপিটালে গাইনোকোলজিস্টরা গেল, ওই প্রতি মাসে 9 তারিখ মায়েদেরকে দেখলো, মায়েদের যদি হাই রিস্ক কোনো প্রবলেম থাকে সেটার ম্যানেজমেন্ট করলো, এই যে মায়েদেরকে এইভাবে পরিষেবাটা দিল, এটা হচ্ছে আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে না, এটা হসপিটালে মাকে আসতে হয়, মা আসে, আমাদের আশা দিদিরা মারফত আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট দিদিরা।
1: আমি যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে আগে তো বাড়িতে বাচ্চা হওয়ার একটা প্রবণতা থাকতো, সেটা কি কমেছে?
0: অনেক কমেছে, অনেক। আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি এখন 97% ইনস্টিটিউশনাল ডেলিভারি। তাহলে বুঝতেই পাচ্ছেন আগের থেকে কতটা আমরা ইনস্টিটিউশনাল ডেলিভারিটা, আমরা হাসপাতালের ডেলিভারিটা বাড়াতে পেরেছি।
1: এবার একটা কথা জিজ্ঞেস করি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে আজকাল একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নর্মাল ডেলিভারির বদলে সিজারিয়ান ডেলিভারি ভীষণ বেশি হচ্ছে, তাতে তো অপারেশনের ঝুঁকি থাকে, অনেক কিছুই থাকে, তো এটা কমানোর জন্য কোনো প্রচেষ্টা কি স্বাস্থ্য দপ্তর থেকে নেওয়া হয়?
0: হচ্ছে, অবশ্যই হচ্ছে, মায়েদেরকে আমরা বারবার করে সচেতন করছি। আমাদের হসপিটালগুলো যদি গিয়ে দেখেন, আমরা খুব সুন্দর হয়ে গেছে হসপিটালগুলো, এবং আমাদের জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রত্যেকটা ব্লক হাসপাতালগুলো আমাদের সুন্দর করে তৈরি করা হয়েছে, যত

0: পরিষেবা দেওয়া দরকার, এবং নবজাতক শিশুকে যে পরিষেবা দেওয়া দরকার সেগুলো পর্যন্ত আছে সেখানে। সেজন্য মায়েদেরকে আমরা বলি, একটা বাচ্চা হতে মায়েদের যে যে জিনিসগুলো লাগবে, যে যে প্রযুক্তি সাহায্য নিতে হবে, সব রকম প্রযুক্তি হসপিটালে আছে, যাতে মা বাচ্চা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই পরিষেবাটা দিতে পারবো। তাহলে আমাদের হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারছেন এখানে যে বাড়িতে যদি বাচ্চা হয় তার থেকে সেখানটার হাইজিন, আর আমাদের যদি হসপিটাল হয় সেখানে হাইজিনটা কত ভালোভাবে মেনটেন হবে, এবং যদি মা বাচ্চা কোনো অসুস্থ হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটা আমরা ম্যানেজমেন্ট হসপিটালে করে নিতে পারবো। আর একটা যোজনা যেটা আমাদের চলছে এখন, PMMVY, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, যেটা আপনারা শুনেছেন হয়তো, যে প্রথম বাচ্চা যে হবে, ছেলে মেয়ে যাই হোক, প্রথম বাচ্চা, তাহলে হচ্ছে মাকে তাহলে আমরা 5,000 টাকা দিচ্ছি, এবং সেকেন্ড ইস্যু সেটা যদি মেয়ে হয় তাহলে হচ্ছে তখন মাকে আবার 6,000 টাকা দেওয়া হচ্ছে। তাহলে বুঝতে পারছেন আমরা মেয়ে শিশুদের উপর কতটা জোর দিচ্ছে।
1: একদম,
0: সেটা ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ, কারণ অনেক অজানা জিনিস আমরা জানতে পারলাম, আমাদের শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই উপকৃত হবেন। আজকের অঙ্গনা অনুষ্ঠানে এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্সিং অফিসার লিপিকা রায়, ছিলাম আমি সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দেই।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অঙ্গনা। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন অনুষ্ঠান সম্পর্কিত কিছু ঘোষণা। ছেলেবেলায় সহজপাঠ থেকে শুরু করে বড়বেলায় সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, অন্নপূর্ণা দেবীর প্রথম আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাত কাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, কিংবা চরিত্রহীন বা হালফেলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনকি আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েইছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখায় সেটি পড়েছেন, লিখুন 150 শব্দে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে। বিষয়, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী, আজ সন্ধ্যায় আকাশবাণী মুর্শিদাবাদ, পোস্ট বহরমপুর, জেলা মুর্শিদাবাদ, ডাকসূচক 742101। আমাদের ইমেল করতে পারেন, আমাদের মেল আইডি akashvanimurshidabad@gmail.com, আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। আমাদের এই ঠিকানায় মেলও করতে পারেন আজ সন্ধ্যায় বিষয়ের চিঠি। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে।

0: এতক্ষণ প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, তারপর আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনছিলেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন প্রথমে একটি বিজ্ঞাপনের বিরতি, এবং বিজ্ঞাপনের বিরতির পর আমরা আবার ফিরে যাব আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠানে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

Allah.

10:15। ছুপকাই সারি নাজারি, এই শিরোনামে শুনবেন মুমতাজ অভিনীত হিন্দি ছবির নির্বাচিত গান। শুনলেন চলতি অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। প্রথম গান সুপ্রতীক দাসের কণ্ঠে, আজ যেমন করে গাইছে আকাশ।

রবীন্দ্রসঙ্গীতের শিল্পীরা ছিলেন সুপ্রতীক দাস, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং রূপঙ্কর বাগচি। আকাশবাণী মুর্শিদাবাদ, বিকেল 5:15। এখন নজরুল গীতির অনুষ্ঠান। প্রথম গান রৌমন্তী শুক্লার কণ্ঠে।

তখন নজরুল গীতি শুনছিলেন, শিল্পীরা ছিলেন হৈমন্তী শুক্লা, মোহাম্মদ রফি এবং অঞ্জলি মুখোপাধ্যায়।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 MHz।
1: শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।

শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে বন্ধুরা, আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি, আমরা তো মাঠেঘাটে চাষ তো করি, মাঠে তো চাষ করি, কিন্তু গ্রামে গঞ্জে আমরা কৃষক পরিবার বাড়িতেই দেখি এবং সেই গাছ মানে বাড়ির চালে উঠতে দেখা যায় এবং প্রত্যেকটা বাড়িতেই আমরা দেখে থাকি। কিন্তু এই পর্যন্তই কিন্তু আগে সীমাবদ্ধ ছিল এই লাউ বা চালকুমড়ো মানে লাগানোর ব্যাপারে, কিন্তু এখন যে লাউ চাষ এসছে এটা কিন্তু বাণিজ্যিকভাবে আমাদের লাউ চাষটা এসছে, সব বিষয়ে অগ্রগতি হয়েছে, তো আমাদের লাউ চাষের ক্ষেত্রেও কিন্তু আমরা এগিয়ে এসেছি। বাণিজ্যিকভাবে আমরা যদি লাউ চাষ করি তাহলে কিন্তু এটা একটা লাভজনক চাষ।

0: তো কিভাবে আমরা চাষ করব সেই বিষয়ে আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি হরিহরপাড়া ব্লকের চোঁয়া বোড়াকলি গ্রাম থেকে এসেছেন একজন প্রগতিশীল কৃষক বন্ধু মিনানুল হক। মিনানুল হক বিভিন্ন ধরনের চাষবাসের সঙ্গে যুক্ত এবং প্রগতিশীল কৃষক বন্ধু বলবো, বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে চাষবাস করেন। তো তিনি এবার লাউ চাষ করেছেন এবং বিজ্ঞানসম্মত উপায়ে লাউ চাষ করে বেশ লাভবান হয়েছেন। তো এই লাউ চাষ কীভাবে করেছেন, কি পদ্ধতিতে করেছেন, বিভিন্ন বিষয়ে আমরা এখন জানব। মিনারলদা নমস্কার আপনাকে।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ, তো মিনারলদা কবে থেকে চাষবাসের সঙ্গে যুক্ত একটু আপনার ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই।
1: আমি, আমার বয়স এখন 57 বছর। আমি প্রায় 35 বছর থেকে আমি চাষাবাসের সঙ্গে যুক্ত। হ্যাঁ, বাবার সঙ্গে প্রথম থেকে আর কি 35 বছর আগে থেকে আমি চাষবাস করি।
0: তো আপনি দেখেছি আপনি বিভিন্ন ধরনের চাষ করেন, মানে কি বলবো, আমরা যে চিরাচরিত পদ্ধতিতে মেনে যে চাষ করি, ধান বলুন, গম বলুন, পাট বলুন, বা বিভিন্ন ধরনের আরো যে ফসল থাকে সেগুলো হয়তো অল্প করে করেন নাকি?
1: ধানটা আমি খুবই কম করি, কারণ আমাদের এলাকায় ধানটা ভালো হয় না, আমি ধানটা করি না। তাছাড়া বাদবাকি পাট এগুলো,
0: হ্যাঁ এগুলো করেন, কিন্তু খুব
1: সবজিটা বেশি করে,
0: সবজিটা বেশি করেন এবং এই চিরাচরিত পদ্ধতি থেকে বেরিয়ে এসে আবার বিভিন্ন ধরনের চাষও করছেন।
1: অবশ্যই।
0: এর আগে আপনার মানে পদ্ধতি বলতে মালচিং পদ্ধতিতে আমরা বিভিন্ন ধরনের চাষ আপনার দেখেছি, বেগুন চাষ, আমি তো ওখানে গিয়েই দেখে এসেছি আপনার মাঠে বেগুন চাষ, তো মালটা ছিল, হ্যাঁ মালটা আছে, মৌসুমি লেবু যেটা আমরা বলি, মালটা চাষও করেছেন। তো এখন যে চাষটার কথা আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল যে লাউ চাষ নতুন এবার শুরু করেছেন, লাউ চাষ, তো লাউ চাষের দিকে হঠাৎ আপনার নজরটা এলো কেন?
1: এবার একটা কথা বলতে হয়, হ্যাঁ জানা দরকার আছে বিষয়টা। লাউ চাষ আমরা অতি প্রাচীনকাল থেকেই দেখে আসি এবং আমরা যতটা জানি, আমি খ্রিস্টপূর্বের 13,000 বছর আগে থেকে লাউয়ের অস্তিত্ব আছে, লাউ গাছে। হ্যাঁ, তো তারপরে কিন্তু আমাদের এটা কিন্তু প্রতিটা বাড়ি বাড়ি, যে কথাটাকে বললেন, বাড়ি বাড়ি দেখা গেছে, কিন্তু বাণিজ্যভাবে কিন্তু হয়নি। আর বাণিজ্যিকভাবে হয়নি তার কারণ হচ্ছে এই লাউ গাছটা প্রতি বাড়ি বাড়ি হতো, আর যার ফলে এর খাদ্য গুণ সম্পর্কে মানুষের কোনো আইডিয়া ছিল না, বুঝলেন। বর্তমানে ইন্টারনেটের যুগ, হ্যাঁ
0: বিশাল এর খাদ্যগুণও রয়েছে।
1: হ্যাঁ, খাদ্যগুণ রয়েছে এখানে, আপনার ফসফরাস থেকে আরম্ভ করে সোডিয়াম থেকে আরম্ভ করে আপনার সব কিছু এতে পাওয়া যায় আর কি। হ্যাঁ, রক্তচাপও ই হয়, উচ্চ রক্তচাপ, যার ফলে এটা যখন মানুষ জেনে গেল তখন লাউটার প্রতি একটা চাহিদা বেড়ে গেল। এটা আমরা তখন গ্রামের দিকে যারা আমাদের কাছে সবজি নেয়, নিয়ে বাজারে যায়, তারা বলে যে দাদা লাউ চাষ করেন, লাউ চাইছে বাজারে,
0: বাজারে লাউয়ের চাহিদা
1: চাহিদা আছে। হ্যাঁ, তখন এক এক করে কখনো আসলো আমাদের সামনে, তখন
0: আমরা, এখন আমরা বাজারেও দেখি এখন লাউয়ের দাম বেশ, প্রথম দিকে আমরা তো প্রায় লাউ যখন কিনে যখন 30-40 টাকা পিস কিনতে হয়েছে, হয়তো 1 কিলো ওজন কি তার বেশি হয়তো এক একটুকু হতে পারে, তো অনেক দাম লাউয়ের বাজারে।
1: তো আমরা আমরা লাউ ব্যাপারে অনেক সময় দেখা যাচ্ছে লাউয়ের উপরে গানও শুনেছি, লাউ নিয়ে অনেক গান, হ্যাঁ
0: অনেক গানও,
1: আর এটা বাংলাদেশের উপরে বেশি, আমাদের পূর্ব বাংলার উপরে বেশি এটা দেখতাম। আর আমাদের গ্রাম বাংলায় বলতো যে এটা লাউটা খেলে গায়ে ব্যথা হয়, বাত হয়, এগুলো আদৌ ঠিক নয়। হ্যাঁ, তো তারপর থেকে আমি এটাকে চিন্তা ভাবনা করলাম যে এটা কি হবে, এটা করা যায়, এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমার এই
0: লাউ চাষের দিকে আসা। তো কতটা জমিতে আপনি লাউ চাষ করছেন?
1: আমি পরীক্ষামূলকভাবে গত 1 বছর আগে আমি একটা গাছ লাগিয়েছিলাম, সেই গাছটাকে এখনো গাছটা আমার আছে,
0: 1 বছর
1: থাকে।
0: আচ্ছা,
1: দেখা যায়
0: 1 বছর
1: আছে।
0: আচ্ছা,
1: তারপরে আমি যখন একটা গাছই প্রচুর পয়সা দিল আমাকে, প্রচুর পয়সা দিয়েছে, মানে এত ভালো ধরে,
0: এত লাউ ধরেছে নাকি,
1: মানে ভাষায় বোঝানো যাবে না এত ধরে। তারপরে আমি এটা বড় আকারে করলাম, প্রায় 1 বিঘা জমি করেছি এবং এটাতে প্রায় শেষের দিকে আমার এখন এই মুহূর্তে।
0: তো 1 বিঘে জমিতে লাউ চাষ করলেন, এটা কি লাউ যে চাষটা করছেন এটা কি জমিতে করছেন না মাচাতে করছেন?
1: দুটোতেই করা যাবে, নিচে করা যাবে, উপরে করা যাবে,
0: মাচাতে সুবিধা করবে।
1: মাচাতে করলে খরচটা বাড়বে কিন্তু আপনার লাভটা বেশি হবে, তার মানে খরচটা কিছু মনে হবে না, লাভটা অনেক,
0: যে ফসলটা পাবো
1: আমরা। আর যে কেউ যদি মনে করে আমি নিচে করব, নিচে করতে পারবে, সেক্ষেত্রে লাভটা কম হবে, কারণ চেহারাটা মানে ফলের এটা ভালো হবে না, কালারটা ভালো আসবে না।
0: তো এই যে লাউ চাষ করছেন, এই লাউটা তো আপনি বললেন যে মালচিং পদ্ধতিতে করছেন, মালচিং পদ্ধতি, এই মালচিং পদ্ধতি কিভাবে করছেন লাউটা?
1: এই বলি, লাউ লাউ গাছ সচরাচর মাচাতে উঠতে ভালোবাসে। হ্যাঁ, আর এটা মাল মানে লাউ

0: চাষের বা যে কোনো লতা জাতীয় ফসলে কিন্তু আপনার রস বা মাটিতে রস থাকা চাই, যদি রস ছাড়া হয়ে যায় কিন্তু আপনার ই দিবে না, ফল ভালো দিবে না। সেক্ষেত্রে রস ভালো রাখতে গেলে মালচিংটা করলে খুব ভালো হবে, এই ধারণা আমার আছে। যার ফলে আমি টোটাল জমিটায় মালচিং না করে যেখানে গাছ আছে গাছের চার সাইডে আমি মালচিং করে দিয়েছি, এইভাবে আমি মালচিংটা করে এটা করেছি।
1: এই এক একটা গাছের জন্য আপনি কত ফুট বাই কত ফুটের মালচিংটা করেছেন?
0: গাছ যেখানে আমি লাগিয়েছি সেখানে 2 ফিট বাই 2 ফিট খুঁড়ে
1: মালচিংটা করেছি,
0: না খুঁড়ে গাছটাকে লাগিয়েছি। আর মালচিংটা আপনার 5 ফিট এদিকে ওদিকে চারিদিকে রাউন্ডে 5 ফিট।
1: আচ্ছা, 5 ফিট মালচিং করেছেন। এক বিঘেতে কতগুলো গাছ লাগিয়েছিলেন?
0: হ্যাঁ, এইবার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি, কারণ আমরা যারা সাধারণ চাষি আছি এখানে আপনি বলেছেন একবার কথা, একটা কথা বললেন আপনি যে
1: কৃষক,
0: তো আমরা যারা চাষি আছি দেখবেন একটা মাদাতে ওই 4-5টা গাছ লাগিয়ে দেয়। হ্যাঁ, আমি কি হবে এখান থেকে বেরিয়ে এসে করেছি, আমি 1 বিঘা জমি করেছি, আমি বলছি এবার বিষয়টা, 1 বিঘা জমিতে আমি 100 পিস গাছ লাগিয়েছি।
1: আচ্ছা,
0: 100 পিস এবং সেই চারাটা বা বাচ্চাটা তৈরি করে নিয়েছি অন্য জায়গায়।
1: আচ্ছা,
0: পিপিতে তৈরি করেছে আলাদা ভাবে, কালো যে ক্যারিগুলো পাওয়া যায় আলাদা ভাবে 6x8 ক্যারিগুলোতে আমি আলাদা ভাবে ভার্মি কম্পোজ খোল আর এমনি মাটি দিয়ে আমি আলাদা ভাবে বীজটা
1: পুঁতেছিলাম,
0: পুঁতে মোটামুটি 1 ফিট যখন লম্বা হয়েছে গাছটা তখন আমি মাদাটায় বসেছি।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তার আগে মাটি তৈরি করে নিয়েছি।
1: 1 বিঘা
0: জমিতে আমি প্রথম যে সারটা প্রয়োগ করি, হ্যাঁ, জৈবভাবে করার জন্যে যে জৈবভাবে করলে এক ট্রাক্টর গোবর সার লাগবে,
1: এক ট্রাক্টর
0: গোবর সার দিতে হবে। আর যদি কেউ রাসায়নিকভাবে করে মানে কেমিক্যাল দিয়ে করে তাহলে 1 বস্তা ফসফেট আপনার 18 কেজি ইউরিয়া 15 কেজি পটাশ একসঙ্গে মিশিয়ে জমিটা ছিঁড়ে দিয়ে
1: গোটা জমিতে ছিটিয়ে দিয়ে
0: 4-5টা সেচ দেবে। আর যদি কেউ ই করে আপনার জৈবভাবে করে জৈবিকভাবে তাহলে সেটা 1 বস্তা 1 ট্রাক্টর গোবর সার দিবে,
1: গোবর সার দিয়ে চাষ দিয়ে
0: পাঁচটা চাষ দিতে হবে। দিয়ে আপনার 8x8 এই লাউগুলো কিন্তু 3টা সিজনে হয়।
1: আচ্ছা,
0: একটা হচ্ছে শীতের সিজনে পৌষ মাঘ মাসে লাগাতে হবে, গ্রীষ্মে উঠবে এটা গ্রীষ্মের সময়, আর একটা হচ্ছে বর্ষার সময়, বর্ষা লাগালে আপনাকে লাগাতে হবে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে।
1: আচ্ছা,
0: আর ভাদ্র মাসের দিকে একবার লাগাতে হবে, ভাদ্র আশ্বিন মাসের দিকে, এই 3টে সিজনে করা যায় আর কি এটা, বুঝলেন। এইবার যদি কেউ বর্ষার দিকে লাগায় তাহলে সেই বীজটা হবে দেশি লাগাতে হবে, তখন হাইব্রিডটা হবে না ভালো।
1: আচ্ছা,
0: আর বাদ বাকি অন্য টাইমে কিন্তু
1: এই যে লাউগুলো বললেন হাইব্রিড বলুন আর দেশি বলুন, এটা কি সেই লম্বা লাউ না এটা গোল লাউ?
0: লাউ 3 ধরনের হয়, একটা লম্বা হয়, বেশ লম্বা
1: হয়,
0: 2 ফুট হতে পারে, আর একটা গোল হয়, আর গোলের চেয়ে তো একটা গোল টাইপের একটু লম্বা টাইপের হয়,
1: গোল একটু লম্বা,
0: হ্যাঁ, এটা 3
1: হাড়ির মতো,
0: হাড়ির মতো হয়, বোতলের মতো হয়।
1: তারপরে আমরা জমিটা তৈরি করলাম, জমিটা তৈরি করে একটা পিট করলাম,
0: হ্যাঁ, একটা মাদা তৈরি করলাম। এবার মাদাটা কতটা ডিফারেন্স, হ্যাঁ,
1: 8 ফুট বললেন,
0: 8 ফিট বাই 8 ফিট মানে 8 হাত বাই 8 হাত
1: মানে 12 ফিট, মানে একটা গাছ থেকে গাছের দূরত্ব
0: তো 12 ফিট হবে আর কি,
1: 12 ফিট হবে,
0: 12 ফিট।
1: আচ্ছা,
0: আর যদি বর্ষায় লাগান 18 ফিট হবে,
1: 18 ফিট দূরে লাগাতে হবে,
0: লাগাতে হবে
1: মানে একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব 18 ফিট হবে,
0: 18 বা 18 চারিদিকে। এইবার সাধারণ চাষিরা কিন্তু ওই প্রচুর গাছ 4 ফিট অন্তত লাগিয়ে দেয়, আর প্রচুর গাছ মাচাতে উঠে যাবে গিয়ে আর ফলন হবে না।
1: আচ্ছা,
0: যার ফলে লাউ চাষ এরা মার খাই, কিন্তু আমি যেটা করেছি 1 বিঘা জমিতে 120টা লাগিয়েছি, এক্সট্রা 20টা রেখেছি যাতে মানে আমি আলাদা করে যদি কোনোটা খারাপ হয়ে যায় লাগানোর জন্য। আর এটা আপনার যখন মাদাটা তৈরি করব, গোবর সার তো আগে দিয়েছি, তারপর যখন আমি মাদা তৈরি করবো তখন 2 ফুট বাই 2 ফুট গর্ত করে ট্রাইকোডার্মা 20 গ্রাম খোল 200 গ্রাম আর 2 কেজি ভার্মি কম্পোজ এগুলোকে মিশিয়ে আমি ওই মাদাতে দেবো, মাদায় দিয়ে মিশিয়ে রেখে দিয়ে 8 দিন পরে ওই যে গাছটা তৈরি হয়ে গেছে প্রায় আমার 20-25 দিনের গাছ, সেই গাছটা লাগাবো আমি।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এবং ওইখানে সঙ্গে সঙ্গে একটা আমি একটা খুঁচ বা বাতা লম্বা পুঁতে দেবো আর কি।
1: ও দাদা, 1 ফিটের গাছই তো আপনার তৈরি হয়ে আছে, যে গাছ সেই গাছ আপনি ওর মধ্যে লাগিয়ে দিলেন। আর মালচিংটা তাহলে কখন করছেন?

0: মালচিং
1: এবার এবার যখন গাছটা একটু আরো একটু ভালো হয়ে যাবে আর কি, 2 ফুট 2.5 ফুট উঁচু হয়ে যাবে, তখন আমি আরো কিছু সার ফার চারিদিকে দিয়ে দেবো, দিয়ে তারপরে ওই মালচিংটা দিয়ে দেবো, ওই মালচিং কেটে সুন্দর করে সাইজ করে বিছিয়ে দেবো,
0: বিছিয়ে দেবেন,
1: বিছিয়ে দেবো।
0: তারপরে মালচিংটা তো ফুটো করে গাছের মধ্যে ঢুকিয়ে দিতে হবে,
1: এক্ষেত্রে ফুটো করে সম্ভব হবে না, আমরা সাইড সাইড বাই কেটে দেবো,
0: সাইড সাইডে কেটে
1: কেটে দিয়ে দেবো,
0: উপরে দিয়ে দুটো দিকে লাগিয়ে দেবেন,
1: লাগিয়ে দেবো, উপরে কিছু দিয়ে দেবো।
0: আচ্ছা, হ্যাঁ, এইভাবে মালচিংটা করে আপনি গাছটা লাগিয়ে দিলেন, তারপরে বড় হতে থাকলো। এরপর এখন পরিচর্যা তো একটা প্রয়োজন আছে নাকি?
1: পরিচর্যা বলতে ধরেন পরে আগাছা বেরোবে, আগাছা যখন বেরোবে তখন আগাছাটা আমরা এখন তো পোড়া বিষ পেয়েছি, এখন প্যারাকোয়েট যে বিষগুলো আগাছানাশক যেগুলো দিয়ে দিই গাছের গোড়াতে মালচিং থাকার জন্য, ওখানে তো আমি দেবো না, যেখানে আমার খুব প্রয়োজন সেখানে দেবো না, কিন্তু এটা ওখানে ঘাসও তৈরি হবে না।
0: আচ্ছা, মালচিং যে জায়গাটা
1: আছে আমার মাঝে মাঝে যখন সার লাগবে আমি মালচিংটা তুলবো, তুলে সার দিয়ে দেবো। হ্যাঁ, এইভাবে পরিচর্যা হতে থাকবে। গাছটা যখন 2.5 ফিট 3 ফিট হবে তখন একটা পোকা আসবে, যেটা থিপস মাকড়, হ্যাঁ, সাদা মাছি এসব আসে, তখন তার আমরা ওষুধ দেবো। এবার গাছটা যখন মাচায় উঠে যাবে 5 ফিট 6 ফিট হয়ে যাবে, তখন অলরেডি ওই 3 ফিট থেকে ফুল চলে আসবে।
0: আচ্ছা, 3 ফিট থেকে ফুল চলে আসবে,
1: হাইব্রিড।
0: আচ্ছা, মাচাটা কখন করছেন তাহলে?
1: মাচাটা ওই যে আমরা খুঁটি দিয়ে দিলাম একটা, এবার প্রতিটা গাছে খুঁটি পড়ে গেল, তার মাঝে মাঝে আবার খুঁটি দেবো, দিয়ে গাছটা যখন উঠতে শুরু করবে তখন আমরা মাচাটা বিছিয়ে দেবো।
0: গাছের উপরে থাকছে নেটটা,
1: গাছটা আপনার মাচার উপরে,
0: মাচার উপরে গাছটা থাকছে নাকি?
1: যে বাসটা আছে বাস দিয়ে তার দিচ্ছি, তারের উপরে নেট হয়ে যাচ্ছে,
0: ও
1: আর গাছটা নেটের ভিতর দিয়ে উঠে চলে যাবে উপরে,
0: ও নেটের ভিতর দিয়ে উপরে উঠে চলে
1: চলে যাবে, মাথা চলে যাবে।
0: আচ্ছা,
1: হ্যাঁ,
0: এতে সুবিধা কি আছে নেট দেওয়াতে?
1: নেট দেওয়াতে মাছাটা করতে গেলে তো আমাদেরকে আলাদা ভাবে, সে অনেকে দেখা গেল বাঁশের
0: বাতা করে,
1: খরচা বেশি হয়ে যাবে, এতে খরচাটা কম হবে।
0: আর লাউ ধরলে তো ওটা নেটটা তো ঝুলে যেতে পারে না?
1: না, আপনার ইয়ে হবে যে ঘন করে আমি তার দিব, জিআই তার,
0: জিআই তারটা ঘন করে
1: ঘন করে দেবো।
0: আর ভেতরে এমনি মানুষ যাতায়াতের তো রাস্তা
1: 6 ফিট উঁচু করতে হবে মাছাটা,
0: ও মাছাটা 6 ফিট উঁচু, তার মানে এক মানুষের ওপর,
1: হ্যাঁ, প্রায়
0: মানে ভেতরে ঢুকে
1: যাওয়া
0: আসা করা যাবে। আচ্ছা, বুঝলাম। এই লাগানোর পর থেকে কতদিনের মধ্যে ফুল ফল চলে আসবে?
1: আপনার মোট 28 থেকে 30 দিনের মধ্যে ফুলটা চলে আসে,
0: হাইব্রিডটা,
1: হাইব্রিডটা। আর আপনার মোটামুটি 35 থেকে আপনার 40 দিনের মধ্যে আপনি হার্ভেস্ট করতে পারবেন।
0: আচ্ছা, 35 থেকে 40 দিনের মধ্যে
1: হার্ভেস্ট হবে,
0: মানে তুলে বিক্রি হয়ে যাবে,
1: বিক্রি হয়ে যাবে, উঠতে শুরু করবে আর কি। কোনো কোনো গাছে উঠলো, কোনো কোনো গাছে একটু লেট হলো, হ্যাঁ, কিন্তু শুরু হয়ে যাবে, 50 দিনে একটা অ্যাভেলেবেল হয়ে যাবে,
0: অ্যাভেলেবেল হয়ে যাবে,
1: হ্যাঁ।
0: আর কেমন ফলন কেমন এক একটা গাছ?
1: এবার বলি, এক একটা গাছে বলতে যখন 1 বিঘার উপরে আমার কথা বলি, আমার অভিজ্ঞতা কথা, প্রথম যখন তুলি 50টা উঠে আমার, একদিন বাদ দিয়ে 150 উঠে,
0: একদিন বাদ দিয়ে তারপরে দিনই 150,
1: হ্যাঁ, এর হারভেস্টটা কিন্তু একদিন পর একদিন হবে।
0: আচ্ছা,
1: আপনি তো ভালো ভাবে যত্ন করে করেন, হারভেস্টটা কিন্তু একদিন পর একদিন হবে।
0: আর একদিন ওজনের তোলেন?
1: আমরা এগুলো মোটামুটি জালেই তুলি একটু, হ্যাঁ, মোটামুটি 1.5 কিলো 2 কিলো, হ্যাঁ, বাজারে যখন চাহিদা যেরকম থাকে ওই সবজি বলে দেয় যে এবারে ভালো খাচ্ছে না, মোটা নিচ্ছে না, তখন চিকন ছোট দিই,
0: কচি নেয় সবাই পছন্দ, কচি
1: কচি
0: পছন্দ করে, 800-900 বা 1 কিলো খুব বেশি হলে।
1: তো এইভাবে দেখা যাচ্ছে আপনার মোটামুটি 2 মাস হবে, আপনার 2 মাস তোলা যায়, কন্টিনিউ তোলা যায়। আর গাছ কিন্তু অনেকদিন থাকবে, চাষিরা কিন্তু 2 মাস তোলার পরে হাঁপিয়ে যায়, হ্যাঁ, তখন গাছ একটু ড্যাম মেরে যায় আর বাজারে দাম পায় না, তখন দেখা গেল গাছটা কেটে ফেলে।
0: আচ্ছা,
1: কিন্তু এই গাছ দীর্ঘদিন থাকে। এবার দেখা গেল 2 মাসে আপনি 30 দিন হারভেস্ট হলো, হ্যাঁ, আমি হায়েস্ট দেখেছি, এভারেজে দেখেছি 30 বার তোলা হচ্ছে 30 দিন, 30 দিনে এভারেজে 300 টাকা উঠবে 1 বিঘাতে, 300 পিস
0: পার ডে,
1: পার তোলাই আর কি, একদিন পর একদিন,
0: একদিন পর একদিন, মানে 15 দিন যদি আমি তুলি বা মাসে যদি আমি 30 দিনের মধ্যে,
1: আপনাকে ভেঙে বলি, প্রথম দিন 50 তুললাম, একদিন পরে তুললাম 150, তারপরে 300 হয়ে যাচ্ছে, তারপরে 600 হয়ে যাচ্ছে, এইভাবে দেখা যাচ্ছে 400-600-800, লাস্টের দিকে কমবে।
0: আচ্ছা,
1: এবার এভারেজটা করলে প্রতিদিন এই যে 30 দিনে এভারেজে 300 পিস করে আসবে আপনার,
0: 300 পিস থাকবে, মানে এভারেজ যদি ধরা যায়,
1: হ্যাঁ, থাকবে।
0: ফলনও তো তার মানে প্রচুর
1: প্রচুর ফলন, প্রচুর ধরে, মানে এই বছর আমাদের চাষিরা, আমাদের গ্রামে ওই চাষিরা যা করেছে, ওরা মানে ভাবতে মানে ভাবতে পারছে না
0: যে এত
1: ফলন কি করে হয়,
0: মানে এত ফল ধরছে,

0: আর এত ধরে, আর আপনার সারকাবাসীটাও অত বেশি লাগে না, শুধু ইউরিয়া দিলে হয়ে যায়, এটা বেশি সার লাগে না তেমন।
1: তাহলে এর খরচ বলতে কি আছে?
0: খরচ বলতে মাচাটা তৈরি করার খরচ,
1: খরচ এক নম্বর।
0: এক নম্বর বীজ, ধরেন এক বিঘাতে 30 গ্রাম বীজ লাগে,
1: এক বিঘাতে
0: 30 গ্রাম, 30 গ্রাম,
1: খুব
0: 10 গ্রামে, 10 গ্রামে লাগে আপনার, থাকে আপনার 70 থেকে 75টা বীজ। তাহলে 15 গ্রামে 100 হয়েছে, 100 গ্রাম, 30 গ্রাম মানে 15 গ্রাম বীজের দাম হচ্ছে আপনার হার্ডলি 100 টাকা।
1: হ্যাঁ,
0: তাহলে খরচ নাই
1: না, আর ওই জৈব সার বা গোবর ইয়ে সার,
0: হ্যাঁ, আর কিছু বীজ টিস যেগুলো ঔষধ দেওয়া হয় এগুলো, আর মাচাটা, এমন কিছু আমি দেখেছি আমার টোটালের ওপরে ওই 17-18 হাজার টাকা খরচ হয়েছে,
1: 17-18 হাজার টাকা
0: এক বিঘাতে। আর আমার এই হিসাবে যদি আমি যাই, ধরেন 300 পিস যদি আমি পাই, মানে পার এতে তোলাই, তাহলে 30টা তোলাতে হচ্ছে 9000 হবে আপনার,
1: 9000 পিস।
0: আর এগুলো কেজি তখন বিক্রি হয় না, এখন পিচে
1: বিক্রি হয়।
0: আপনি 10 টাকার বাদাম পান, তাও আপনার 90,000 টাকা হবে, 10 টাকা যদি পান। এটা এটা যুক্তি না, এখানে বসে আমরা বলছি স্টুডিওতে বসে, এটা বিষয়টা না, এটা বাস্তবে হবে,
1: হবে মালচিং পদ্ধতি বলুন বা বিজ্ঞানসম্মত উপায়ে বলুন, এই চাষটা করতে হবে। যেমন বীজ শোধন করতেই হবে, আপনি যখন লাগাবেন বীজটাকে শোধন করে লাগাতে হবে, মালচিং পদ্ধতি করতে হবে। সারটা তো বললেন যে জৈব সার যতটা দেওয়া যায় ততটাই ভালো, রাসায়নিক সার যত কম দেওয়া যায় ততই ভালো। কারণ হচ্ছে যে বেশি দিন, যে রাসায়নিক বেশি ব্যবহার করলে কি হবে, বেশি দিন ফসলটা আপনার টিকবে না, থাকবে না, থাকবে না, ওটা অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, মানে এর একটা লাভজনক চাষ আমরা বলতে পারি যদি এটাকে আমরা বিজ্ঞানসম্মত উপায় চাষ করি। তো আমরা
0: চাষের স্যার একটা কথা বলি, শিডিউলটা ঠিক রাখলে, শিডিউলটা মানে চাষ পদ্ধতির শিডিউলটা, যেমন গাছগুলো অনেক সময়তে লাল হয়ে যায়, বসে যায়, কৃষকরা আর বুঝতে পারে না কি করব, তখন কি হয় ছেড়ে দেয়, আর তৈরি করে না,
1: হাল ছেড়ে দেয়,
0: হাল ছেড়ে দেয়। তাহলে এটার একটা পদ্ধতি আছে, সঠিক পদ্ধতি, স্টেপ বাই স্টেপ বাই যদি আমার ওষুধটা ঠিক মতো দিয়ে যায়। আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমি একটা গাছ লাগিয়েছিলাম পরীক্ষামূলকভাবে, 1 বছর ছিল, প্রচুর আমি ওইখান থেকে কিন্তু অনুপ্রেরণা পেয়েছি যে আমি পরবর্তীকালে বড় করে করবো আর কি।
1: তো এটা তো গেল, ধরুন আমরা লাউ লাগালাম, লাউ তুললাম, বিক্রি করলাম, লাভ করলাম, এরপরে বলছেন যে এই গাছটাই আমরা 1 বছর পর্যন্ত রাখতে পারি। তো এই যে 1 বছর পর্যন্ত আমরা রাখবো, তার জন্য তো আমাকে তাকে তো পরিচর্যা করতে হবে, এই পরিচর্যাটা কিভাবে করব বাণিজ্যিক ভাবে আমরা যদি লাউ চাষ করতে হয়?
0: এবার ধরুন যদি 1 বছরে যাওয়া যায় না, রাখা যায়, আমি একটা গাছকে রেখে চেষ্টা করেছি কিন্তু ওই মাচাতে পারবে না, কারণ যখন আপনার দামটা আপনার অর্থনৈতিক
1: কমে
0: গেল তখন আর চাষি রাখতে চাইবে না,
1: ওর বদলে হয়তো অন্য কিছু চাষ করবে।
0: আমি বললাম রাখা যায়, আমি পরিকল্পনা করেছি, এবং আপনি দেখবেন প্রাচীনকালে যে লাউগুলো হতো সেগুলো কিন্তু 1 বছর বর্ষজীবী, 1 বছর ধরে হতো আর কি, কন্টিনিউ হতো। আমি এটা ট্রাই করে দেখেছি কিন্তু বর্তমান চাহিদা 1 বছর ধরে করেন না।
1: আচ্ছা, না করলে ওটা কি গাছ এমনি থাকবে না, তখন গাছ গাছ থাকার সঙ্গে সঙ্গে তখন ফলটাও দেবে, কিছু কিছু
0: ফল দেবে,
1: ফল সব ফল দেবে।
0: আপনার ওখানে একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ধসা পচা যেন না লাগে গাছে, এক ধরনের আপনার রোগ লেগে যায় যেটা, সেটা না লাগলে হবে। সেজন্য আপনার ভালো ফাঙ্গিসাইড যেগুলো, হ্যাঁ, এগুলো
1: ইউজ করতে
0: হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা ভুলে গেছি বলতে, নিমাটোড, ওই গাছের যে জড়ে নিমাটোড হয়, ধরুন কৃমি হয়, হ্যাঁ, আমাদের বাংলা ভাষায় যেটা বলে কৃমি, এই গাছে কৃমি লেগে গেলে আর হবে না। কৃমি হটানোর জন্যে বাজারে যে ঔষধগুলো আছে সেগুলো ইউজ করতে হবে, তাহলে গাছ সবসময় সতেজ থাকবে,
1: সবসময়। মানে এটা তো একটা যত্ন পরিচর্যা করতেই হবে, আপনি লাগিয়ে ছেড়ে দিলাম আর সব হয়ে যাবে এরকম তো কথা নয়, তাকে যদি যত্ন পরিচর্যা করি তবেই তো সে আমাকে দেখবে, আমি তাকে দেখলে কেমন লাভ হয়েছে আপনার এই চাষে?
0: আমার এই বছর লাভের দামটা খুব কম আছে, বুঝলেন, তবু 10 টাকা পাচ্ছি। আর
1: বিক্রি করতে তো কোনো অসুবিধা নেই,
0: অসুবিধা নেই, হাটে গেলেই বিক্রি হয়ে যায়, বাজারে বিক্রি হয়ে যায়। আমার এবছর এই এই সিজনে আমি 90,000 টার্গেট দিলাম কিন্তু হয়নি, লাস্টের দিকে বিক্রি করতে পারি 2-3 টাকা দাম। এখন এই মুহূর্তে দেখুন পটল সবকিছু দাম নাই,
1: সব দাম কমে গেছে,
0: হ্যাঁ, এই মোটামুটি 10-15 কোটি থেকে চলছে, তারপর এই লাস্টের দিকে আমার লস হয়ে যাচ্ছে, আমার 70-75 হাজার টাকা এসছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তবে ভালো দামটা পেলে লাখ টাকা করে চলে যেত।

0: চলে যেত। তো যাই হোক, সবসময় দাম তো থাকবে না, কখনো হয়তো বেশি পাবো, কখনো কম পাবো, একটা ইয়ে। তো একটা তাহলে আমরা বলতে পারি যে এটা একটা লাভজনক চাষ, যদি আমরা লাউ চাষটাকে বাণিজ্যিকভাবে করি এবং বিজ্ঞানসম্মত উপায়ে যদি আমরা লাউ চাষ করি তাহলে কিন্তু একটা লাভজনক চাষ আমরা এটা বলতে পারি। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে আমরা লাউ চাষ করব সেই বিষয়ে আলোচনা করলাম। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম হরিয়ারপাড়া ব্লকের চুয়া বোড়াকুলি গ্রামের যে প্রগতিশীল কৃষক বন্ধু মিনারুল হক, তার যে চাষবাস বা লাউ চাষ সেই সম্পর্কে আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার।
2: পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন লোকগীতি শুনি, শিল্পী উৎপলেন্দু চৌধুরী।

লোকগীতি শুনলাম শিল্পী উৎপলেন্দু চৌধুরী।

বীরভূম জেলার কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার প্রায় সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আগামী 7 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ ও আগামীকাল রবিবার জেলার বেশিরভাগ অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না।

অনুষ্ঠান সম্পর্কে জানাই। ৬০-৭০-এর দশকের জনপ্রিয় নায়িকা অভিনেত্রীদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য। স্বাভাবিক অভিনয়ের বৈচিত্র্যে ভরিয়েছেন অগণিত হৃদয় মন। তিনি নায়িকা অভিনেত্রী মুমতাজ। আজ ১১ জুলাই শনিবার রাত ১০:১৫ লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে প্রসঙ্গ তিনি ও তাঁর অভিনয়, বিষয় ছুপকে সারি নজারি। অনুষ্ঠান জুড়ে থাকবে মুমতাজ অভিনীত হিন্দি ছবির নির্বাচিত গান। সরাসরি কথা এবং বার্তা এই নাম্বারে 9434921300 অথবা 0348225964848। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এবারে অতনু সান্যালের কণ্ঠে শুনুন রজনীকান্তের গান।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান এবং দ্বিজেন্দ্র গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টসে। একই সঙ্গে অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। আবহাওয়ার খবর, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার প্রায় সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আগামী 7 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ ও আগামীকাল রবিবার জেলার বেশিরভাগ অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 30-40 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিন আবহাওয়া থাকবে অপরিবর্তিত। আবহাওয়ার খবর শুনলেন। আমাদের অধিবেশনের অনুষ্ঠানের কথা জানাই, 60-70 দশকের জনপ্রিয় নায়িকা অভিনেত্রীদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য।

স্বাভাবিক অভিনয়ের বৈচিত্র্যে ভরিয়েছেন অগণিত হৃদয় মন। তিনি নায়িকা অভিনেত্রী মুমতাজ। আজ 11 জুলাই শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে প্রসঙ্গ তিনি এবং তার অভিনয় ছুপ গে সারি নজারি। অনুষ্ঠান জুড়ে থাকবে মুমতাজ অভিনীত হিন্দি ছবির নির্বাচিত গান। সরাসরি কথা বার্তা হবে এই নাম্বারে 9434921300 অথবা 03482259648। আগামীকাল সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় আশায় বাঁচি, উপস্থাপনা মোহর বন্দ্যোপাধ্যায়। সরাসরি কথা এবং হোয়াটসঅ্যাপ মেসেজ হবে এই নম্বরে 9434921300। এছাড়াও ফোন করা যেতে পারে এই নম্বরে 03482259648। শুনলেন অনুষ্ঠানের কথা।

জুলাই মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয়। ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, কিংবা চরিত্রহীন বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনি আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি? কার লেখা সেটি পড়েছিলেন? লিখুন 150 শব্দে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যায় অনুষ্ঠানের দপ্তরে। বিষয়, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। আজ সন্ধ্যায় প্রযত্নে আকাশবাণী মুর্শিদাবাদ, ডাকঘর বহরমপুর জেলা মুর্শিদাবাদ, ডাকসূচক 742101। লেখা পাঠানো যাবে এই ইমেল আইডিতেও, আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। এখন জীবিকার জন্য অনুষ্ঠানে শুনুন কর্মসংস্থান বিষয়ে ঘোষণা। ভারত সরকারের আয়ুষ মন্ত্রক পরিচালনাধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন কর্তৃপক্ষ রিসার্চ অফিসার, স্টাফ নার্স, অ্যাকাউন্টস অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি শূন্য পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করছেন। মোট শূন্য পদের সংখ্যা 176। শিক্ষাগত যোগ্যতা পদ অনুসারে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন অথবা নির্দিষ্ট ট্রেডের স্পেশালাইজেশন সহ বিই অথবা বিটেক অথবা বিকম, এছাড়া বিএসসি নার্সিং অথবা নার্সিংয়ের ডিপ্লোমা কোর্স। প্রার্থী নির্বাচন হবে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী 31 জুলাই 2026 তারিখ পর্যন্ত। অনলাইন আবেদন করতে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে, ডব্লিউ

ccrum.res.in বিশদে জানতে দেখে নিতে পারেন 6-12 জুন তারিখের এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা। এতক্ষণ জীবিকার জন্য অনুষ্ঠানে শুনছিলেন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা।

অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টসে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। একই সঙ্গে অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। অনুগ্রহ করে অপেক্ষা করুন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদের জন্য।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 5 জনকে শো কজ করেছে রাজ্য সরকার। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি সম্প্রতি হাসপাতাল পরিদর্শনের পরে স্বাস্থ্য দপ্তরে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেয়। এরপরই স্বাস্থ্য দপ্তরের তরফে হাসপাতালের সিস্টার ইনচার্জ, স্টাফ নার্স, অতিরিক্ত মেডিকেল সুপার, সহকারী হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তাদের। উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত এক রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ওঠে। পরে এই রোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে গত 1 এপ্রিল থেকে এই রাজ্য সহ অন্যান্য রাজ্যের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যে 10 টাকা করে অতিরিক্ত কমিশন পাবেন বলে জানানো হয়েছে খাদ্য ও সরবরাহ দপ্তর সূত্রে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের রেশন ডিলাররা কুইন্টাল প্রতি খাদ্যশস্যে 95 টাকা করে কমিশন পান। পূর্ব বর্ধমানের কাটোয়া 1 নম্বর ব্লকের আলমপুর পঞ্চায়েতের আলমপুর গ্রামের একাধিক পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার হদিশ মিলেছে। কোথাও কোথাও একই পরিবারের স্বামী স্ত্রী দুজনের অ্যাকাউন্টেই প্রকল্পের অর্থ ঢোকার প্রমাণ পাওয়া গেছে। বিডিও কার্যালয়ের ডেটা অপারেটর কার্তিক মণ্ডল ও পঞ্চায়েত প্রধান বাবলু মোল্লা পুরুষের নামে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন অনুমোদন করাতে বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি এলাকায় দিন কয়েক আগে 2টি দলছুট বুনো হাতি ঢুকে পড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কখনো জাতীয় সড়কের উপর, আবার কখনো গভীর রাতে জনবসতিপূর্ণ লোকালয়ে হঠাৎ করে ঢুকে পড়েছে হাতি দুটি। তাদের এই গতিবিধিতে প্রাতঃভ্রমণকারী সহ সাধারণ স্থানীয় বাসিন্দারা বিপাকে পড়েছেন। হাতিগুলিকে নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে বন দপ্তরকেও। আগামী বছর 12ই ফেব্রুয়ারি হুগলির ত্রিবেণীতে কুম্ভ স্নান মহোৎসবের সূচনা হবে। আজ বাঁশবেড়িয়ায় বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলার প্রস্তুতি নিয়ে এক সভার আয়োজন করা হয়। 3 দিন ধরে এই মহোৎসব চলবে। মেলার আয়োজক সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদক নির্গুণানন্দজী মহারাজ জানান, 2027 কল্যাণীর মাঝের চরে পৃথকভাবে কোনো কুম্ভ স্নানের আয়োজন করা হবে না। বাঁশবেড়িয়ার বিধায়ক স্বরাজ ঘোষ, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার ছাড়াও কমিটির সভাপতি প্রবীর ভট্টাচার্য,

0: আরতিহা প্রভু প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী দুদিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন। বাঁকুড়া জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে স্বস্তি দিয়েছে জেলার কৃষকদের। আষাঢ় মাসের শুরু থেকে জেলায় তেমন ভারী বৃষ্টিপাত না হওয়ায় এবারে বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে গত দু তিন দিন লাগাতার বৃষ্টির জেরে জমিতে চাষের কাজ শুরু করেছেন কৃষকরা। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7:35।
1: অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টসে। জুলাই মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয়, ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত, কিংবা চরিত্রহীন কিংবা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনি আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখায় সেটি পড়েছিলেন, লিখুন 150 শব্দে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যায় অনুষ্ঠানের আসরে। বিষয়, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, ডাকঘর বহরমপুর জেলা মুর্শিদাবাদ, ডাকসূচক 742101, ইমেল আইডি akashbanimurshidabad@gmail.com। শুনলেন জুলাই মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয়।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.nohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এখন ভক্তিগীতির অনুষ্ঠান, প্রথম গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: সুরে নানা ছন্দে
1: উৎসব অনুষ্ঠানে কেনাকাটার বাজার মারি অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা। আপনার পছন্দের পোশাক চলে আসুন সুনিতায়। সুনিতা এখন শুধু বহরমপুরেই নয়, লালবাগ পাঁচরাহার মোড়েও শাড়ি বেনারসি ও পোশাকের বিপুল সম্ভার নিয়ে সুপ্রতিষ্ঠিত।
2: নমস্কার বন্ধু, নমস্কার। আজ সুনিতা গানে গানে অনুষ্ঠানে আপনাদের এমন একজনের গান শোনাবো যার সুর করা গান কয়েকটি প্রজন্মের সঙ্গীত শিল্পীরা রেকর্ড করে চলেছেন। হ্যাঁ, এখনো জনপ্রিয় সেই সমস্ত গান।
3: এমন একটা সময়ের কথা বলবো যে সময়টা ছিল ভিত গড়বার সময়।
2: একটা সময় ছিল যখন গান বাজনা বলুন বা যাত্রা নাটক
3: অর্থাৎ পারফর্মিং আর্ট ধরে রাখা যেত না,
2: দর্শকের সামনে মঞ্চস্থ হলি শেষ,
3: পরবর্তী প্রজন্ম পেতই না সেই শিল্পীর সৃষ্টিকর্ম,
2: বঞ্চিত হতো শিল্প রস আস্বাদনে।
3: মোটামুটি ভাবে বলা যায় ১৯০০ সালের আশেপাশে এই বিষয়ে একটা পরিবর্তন আসে।
2: একদিকে কলের গান, অন্যদিকে চলচ্চিত্র পাল্টে দেয় আগের সমস্ত অভিজ্ঞতা।
3: আমরা যারা বাংলা গান শুনতে ভালোবাসি, ভালোবাসি বাংলা গানের ইতিহাস নিয়ে নাড়াচাড়া করতে,
2: তাদের একটা কষ্ট আছে জানেন,
3: এই সমস্ত দিকগুলো নিয়ে সঠিক ইতিহাস আমাদের কাছে নেই।
2: এমনিতেই বাঙালি চিরকালীন ভোলা ভালা জাতি,
3: নিজেদের কৃষ্টি নিজেদের সংস্কৃতির যারা আদি প্রস্তর স্থাপন করেছেন তাদের উল্লেখ নেই তেমন ভাবে।
2: আজকের সুনিতা গানে গানে অনুষ্ঠানে স্মরণ করব সেই সময়ের একজন সুরশিল্পীকে।
3: বলা যেতে পারে যার হাত ধরে বাংলা আধুনিক গানের বা বেসিক গানের পথ চলা শুরু,
2: সেই সুরস্রষ্টাকে বিনম্র শ্রদ্ধা জানাবো তাঁরই সুরের মাধ্যমে।
3: তিনি কমল দাশগুপ্ত।

0: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গানের ইতিহাস আমরা পাই
1: নজরুলগীতির ক্ষেত্রেও। হয়তো আমরা নিরাশ হব না,
0: কিন্তু আমরা যখন আধুনিক গান প্রসঙ্গে আসব তখনই হোঁচট খেতে হবে আমাদের।
1: সঠিকভাবে নির্ণয় না করা গেলেও যুথিকা রায়ের সাঁঝের তারকা আমি পথহারা এই গানটি বাংলা আধুনিক গানের প্রথম দিকের অন্যতম প্রথম গান।
0: গানটির গীতিকার প্রণব রায়, সুরকার
1: কমল দাশগুপ্ত।

0: উৎসব ও অনুষ্ঠানে কেনাকাটার বাজারমারি অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা। আপনার পছন্দের পোশাক চলে আসুন সুনিতায়। সুনিতা এখন শুধু বহরমপুরেই নয়, লালবাগ পাঁচরাহার মোড়েও শাড়ি বেনারসি ও পোশাকের বিপুল সম্ভার নিয়ে সুপ্রতিষ্ঠিত।
1: 28 জুলাই কমল দাশগুপ্তের জন্মদিন,
2: এবং একই সঙ্গে জানিয়ে রাখি বন্ধু, ওই দিন ফিরোজা বেগমেরও জন্মদিন।
1: দুজনেই ছিলেন কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ,
2: গান শিখেছেন তারা একসঙ্গে কাজী নজরুল ইসলামের কাছ থেকে।
1: সৎপাত্রে কন্যা দান করলে পিতা যেমন নিশ্চিন্ত থাকেন,
2: ঠিক তেমনি কাজী নজরুল ইসলাম তার গানের খাতা দিয়েছিলেন কমল প্রসন্ন দাশগুপ্তকে
1: সুর করবার জন্য।
2: কাজী নজরুল ইসলামের বহু কবিতা বা গানের কথায় সুর করেন সুরস্রষ্টা কমল দাশগুপ্ত।
1: এবারে আমরা যে গানটি শোনাব বন্ধু, সেটা একটি নজরুল গীতি,
2: কথা কাজী নজরুল ইসলামের,
1: সুর কমল দাশগুপ্তের।
2: আর এই গানটির কণ্ঠশিল্পী কমল দাশগুপ্ত।

0: বন্ধু, আমরা সুরকার কমল দাশগুপ্তের প্রসঙ্গে কথা বলছি।
1: বলছি সেই সময়ের কথা, সেই সময়ে যে সময় গীতিকার ছিলেন প্রণব রায়, মোহিনী চৌধুরী, গিরীন চক্রবর্তী, সুবোধ পুরকায়স্থ,
0: আরো অনেকে। আচ্ছা, আপনার কখনো মনে হয়নি যে এরা কেমন দেখতে ছিল?
1: সুরকারদের একখানা আধখানা ছবিও কখনো কখনো পাওয়া যায়, কিন্তু গীতিকারদের ছবি কিন্তু আমরা সেইভাবে পাই না।
0: বন্ধু, ওই যে বলছিলাম না, বাঙালি ভোলা ভালা জাতি।
1: চলুন ফিরে যাই কমল দাশগুপ্তের কথায়।
0: 1912 সালের 28শে জুলাই কমল দাশগুপ্তের জন্ম,
1: আর ফিরোজা বেগমের জন্ম 1930-এ ওই একই দিনে।
0: জানা যায় কমল দাশগুপ্ত প্রায় 8000 গানের সুর করেছেন।
1: এর মধ্যে বাংলা বেসিক গানের সঙ্গে সঙ্গে বাংলা সিনেমার গান, হিন্দি সিনেমার গান, যাত্রা এবং নাটকের গান সমস্ত রয়েছে।
0: শ্রাবণে এসেছিলেন বাংলা।

0: উৎসব ও অনুষ্ঠানে কেনাকাটার বাজার মারি অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা। আপনার পছন্দের পোশাক চলে আসুন সুনিতায়। সুনিতা এখন শুধু বহরমপুরেই নয়, লালবাগ পাঁচরাহার মোড়েও শাড়ি বেনারসি ও পোশাকের বিপুল সম্ভার নিয়ে সুপ্রতিষ্ঠিত।
1: বাংলা আধুনিক গানের যে ধারা আমাদের সামনে রয়েছে তাতে মূলত সবটাই প্রেমের গান,
2: কিছু ব্যতিক্রম আছে।
1: কাজী নজরুল ইসলাম তার প্রথম দিকের গানে নিজেই সুর দিতেন।
2: আমরা জানি তিনি গ্রামোফোন কোম্পানির ট্রেনার ছিলেন।
1: ওই সময়ে গ্রামোফোন কোম্পানিতে কিছু তরুণ প্রতিভাবান সুরকারদের সুর করার অনুমতি দেওয়া হয়।
2: তার মধ্যে কমল দাশগুপ্ত ছিলেন অন্যতম।
1: এরকম প্রতিভা বাংলা গানে খুব কমই এসেছেন,
2: তবু আমরা তাঁর গানের পাখিকে ঠিকমতো ধরে রাখতে পারি না,
1: বারবার হারিয়ে ফেলি।
2: গিরীন চক্রবর্তীর কথায় কমল দাশগুপ্তের সুরে তালাত মামুদ।
1: গানটি প্রথম রেকর্ড হয়েছিল 1945 সালে।

0: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের বাইরে সুরস্রষ্টাদের মধ্যে কমল দাশগুপ্ত অন্যতম, যার হাত ধরে বাংলা গানের স্বর্ণযুগের ভিত রচিত হয়েছিল।
1: আর সে কারণেই তাঁর গান গেয়ে চলেছেন পরবর্তী দুই বা তিন প্রজন্মের সঙ্গীত শিল্পীরা।
0: 1934-35 সাল থেকে গানের সুর করতে শুরু করেন কমল দাশগুপ্ত।
1: এক মাসে 53টি গান রেকর্ড করে রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করেছিলেন কমল দাশগুপ্ত।
0: মীরার ভজনে সুরের প্রয়োগ বিষয়ে গবেষণা করে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অফ মিউজিক উপাধি লাভ করেন 1943 খ্রিস্টাব্দে।
1: এখন শুনব 1942 সালে প্রকাশিত শেষ উত্তর ছবির একটি গান, শিল্পী কানন দেবী।

0: উৎসব ও অনুষ্ঠানে কেনাকাটার বাজার মানেই অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা। আপনার পছন্দের পোশাক চলে আসুন সুনিতায়। সুনিতা এখন শুধু বহরমপুরে নয়, লালবাগ পাঁচরাহার মোড়েও শাড়ি বেনারসি ও পোশাকের বিপুল সম্ভার নিয়ে সুপ্রতিষ্ঠিত।
1: কমল দাশগুপ্তের সঙ্গীতে হাতেখড়ি দাদা বিমল দাশগুপ্তের কাছে।
2: হরি দিলীপ কুমার রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র,
1: কৃষ্ণচন্দ্র দে,
2: উস্তাদ জমিরুদ্দিন খান
1: প্রভৃতির কাছ থেকে তার সঙ্গীতের তালিম নেওয়া।
2: এছাড়া কাজী নজরুল ইসলাম তো ছিলেনই।
1: সুরের রাজ্যে কমল দাশগুপ্ত ছিলেন একজন কিংবদন্তী।
2: তার সুর রচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল রাগ এবং ঠুমরি।
1: বাংলা গানের বিভিন্ন ধারাকে তিনি মিলিয়ে মিশিয়ে একাকার করে

0: দিয়েছেন।
1: সঙ্গীতের ক্ষেত্রে কমল দাশগুপ্তের মৌলিক অবদান স্বরলিপির শর্ট হ্যান্ড পদ্ধতির উদ্ভাবন
0: এবং আকারমাত্রিক পদ্ধতি আর স্টাফ নোটেশন পদ্ধতির উদ্ভাবন।
1: এবারে যে গানটি আপনাদের

0: সুরকার কমল দাশগুপ্তকে নিয়ে কথা হবে আবারও আগামী সপ্তাহে। আপনারা নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে।
1: আজকের সুনিতা গানে গানে এই পর্যন্তই। আপনাদের অনুরোধ করব, এবার থেকে এসএমএস নয়,
2: হোয়াটসঅ্যাপে আপনাদের মূল্যবান মতামত পাঠান আমাদেরকে।
1: আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার
2: 9232774573।
1: মনে রাখবেন বন্ধু, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার
2: 9232774573। সুনিতা গানে গানে এখন থেকে প্রতি শনিবার 6:55।
3: সমগ্র অনুষ্ঠানটি নিবেদন করলেন সুনিতা, কারিগরি সহায়তায় চম্পক পাল।
4: আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই আজ সন্ধ্যায়।
5: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আজ সন্ধ্যা অনুষ্ঠানে স্বাগত আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা। নির্দিষ্ট বিষয়ে আমরা যাব আপনাদের পাঠানো চিঠিতে।

বিপর্যয় সাহসের শক্তিশালী বাণী। প্রথম চিঠি লিখছেন লক্ষ্মণ দাস ঠাকুর, সুকান্তপল্লী, কালটাকেট, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় আজ সন্ধ্যায় বিপর্যয়ের মধ্য দিয়ে যেমন অনেক কিছু ধ্বংস হয়, তেমনি অনেক কিছু সৃষ্টিও হয়। বিপর্যয়ের মধ্য দিয়ে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, অর্থাৎ জীব জগতের আবির্ভাব হয়েছে। সুতরাং পৃথিবীর জন্মলগ্ন হতেই নানা বিপর্যয় অতিক্রম করে মানুষ তার ক্রমসভ্যতা ধারাকে বজায় রেখে আজকে চরম উন্নতির শিখরে পৌঁছেছে। এই বিপর্যয় দুই রকম, প্রাকৃতিক বিপর্যয় আর মানুষ সৃষ্ট বিপর্যয়। এই উভয় বিপর্যয় মানুষকে বিপর্যস্ত করে তোলে, প্রাণ ও সম্পদ হানি হয়। তখন মানুষ এই বিপর্যয় থেকে মুক্তি পেতে ভাবগত বস্তুগতভাবে নানা পথের সন্ধানে রত হয়। তখন বিপর্যস্ত মানুষ সকল সৃষ্টি স্রষ্টা ঈশ্বর আল্লাহ গডের প্রেরিত সাহসী শক্তিশালী বাণীকে হৃদয়ে ধারণ করতে চায়। গীতা যেমন বলে, কর্ম করার ক্ষেত্রে আমাদের অধিকার, কিন্তু

ফলাফলের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, তখন বিপর্যস্ত মানুষ সাহস পায়। ঠিক একইভাবে কোরআন থেকে পাই নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, অথবা তোমরা নিরাশ হও না এবং দুঃখিত হইও না, তখন ভরসা পান বিপন্ন মানুষ। তেমনি বাইবেল বলে, তোমরা জাগিয়ে থাকো, বিশ্বাসে দাঁড়াইয়ে থাকো, বীরত্ব দেখাও, বলবান হও, তখন অসহায় মানুষ মনে শক্তি পায়। লক্ষ্মণ দাস ঠাকুর লিখছেন সুকান্তপল্লী কালনাকেট পূর্ব বর্ধমান থেকে।

0: লফার্স থেকে সাবধান।
1: আরবিআই এ কথা বলে
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: পরের চিঠিতে যাই। সাইফান শেখ লিখছেন নতুন গ্রাম কান্দি মুর্শিদাবাদ থেকে। প্রিয় আজ সন্ধ্যায় কবির কথায়, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, কর্ম তোমাকে দেখাবে মুক্তির আলো। একনিষ্ঠ কর্ম যদি হয় বলিয়ান, ভাগ্য কেটে করি খান খান। প্রত্যন্ত এক অঞ্চলে আমার বাড়ি, যেখানে খরা বন্যা নিত্য দিনের সঙ্গী। সাত ভাই বোনের সংসারে অভাব অনটন ছিল আমার নিত্য দিনের সঙ্গী। ক্লাস ফাইভে ছ মাস পড়াশুনো করার পর আর্থিক অভাবের কারণে পড়ালেখা শেষ করতে পারিনি। নিজেকে যখন হতাশ মনে হয়, তখন আজও এই মহাপুরুষদের বাণী স্মরণ করি আর বেঁচে থাকার জন্য সামনের দিকে এগিয়ে যাই। তিতুমীর তথা মীর নিসার আলী, তার কথা কে না জানেন। নারকেল বেড়ে গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে 400 সৈনিক নিয়ে ইংরেজদের সঙ্গে প্রাণপণ যুদ্ধ করে কামানের গোলার আঘাতে বাঁশের কেল্লা ভেঙে পড়ে মারা যান। বিপর্যয় হল সাহসের শক্তিশালী বাণী, মানুষকে প্রতিবাদের রসদ জুগিয়েছে। চির অমর বাঙালি জাতির মহান নেতা সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, কারারুই লৌহ কপাট, ভেঙে ফেল কর্রে লোপাট। দেশাত্মবোধক গান ও সাম্যবাদের কথা লিখতে গিয়ে জেল হাজত হয় তাঁর, তবু পেছুপা হননি তিনি। যেমন কবি রবীন্দ্রনাথ লিখেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতা আজও মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায়। সেই সমস্ত কবি মনীষীকে আমার বিনম্র সালাম, অফুরন্ত শ্রদ্ধা। সাইফান শেখ লিখছেন নতুন গ্রাম কান্দি মুর্শিদাবাদ থেকে।

0: নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিবি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।
0: যাব অনুষ্ঠানের শেষ চিঠিতে।

হিরণময়ী সাহু লিখছেন কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় আজ সন্ধ্যায়, বিপর্যয় না পড়লে তাকে উপলব্ধি করা যায় না, তেমনি ঘটেছিল আমার জীবনে। দুরারোগ্য অসুখে এক চোখ অচল এবং হাত পাও প্রায় অকেজো। দক্ষিণ ভারতের বিখ্যাত এক হাসপাতালের বিছানায় শুয়ে সামনে শুধু অসহায় নিকষ কালো অন্ধকারকে দেখছিলাম। অসহ্য যন্ত্রণা যেন তিলে তিলে শেষ সময়ের আর শেষ মুহূর্তের দিকে এগিয়ে চলেছি। মনের জোর রাখতে তখন আমার প্রিয় কবির এক প্রিয় গান আমার প্রার্থনার সঙ্গীত হয়ে উঠেছিল। সারাক্ষণ সেই গানের মধ্য দিয়ে আমার ঈশ্বরের কাছে আকুতি জানাচ্ছিলাম। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে।

দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। এর বেশি কিছু করার ক্ষমতা তখন আমার ছিল না। হতাশ করেই শেষ পর্যন্ত চিকিৎসক আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। সে সময় এই গানই ঈশ্বরের মতো আমাকে শক্তি জুগিয়েছিল। বাড়ি ফিরে গানের সঙ্গে শুরু করেছিলাম যোগ প্রাণায়াম। তারপর তোমাকে লিখছি, ভালো থেকো। হিরণ্ময় সাহু লিখছেন কেশিয়াড়ি পশ্চিম মেদিনীপুর থেকে।

রবীন্দ্রনাথের গানে সন্ধ্যা মুখোপাধ্যায়। আজকে যাদের চিঠি পড়লাম, লক্ষ্মণ দাস ঠাকুর সুকান্ত পল্লী কালনাগেট পূর্ব বর্ধমান থেকে, সাইফান শেখ কান্দি মুর্শিদাবাদ থেকে, হিরণময়ী সাহু কেশিয়াড়ি পশ্চিম মেদিনীপুর।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপন দাতার অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
4: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসেছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120/80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না, আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না। এটা আমরা বলবো না, 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ির থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসম্যাপিক গ্লাস, মানে 40 বছর পরে যে চর্চাটা ফিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফিকোয়েন্ট চেঞ্জ অফ পেসম্যাপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে না,

0: ধনুর রং দেখছে বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমার দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার না। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোক আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুক, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়লো মেশিন আছে যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর আগে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা মূলত আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, ছ মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: আপনারা শুনলেন ভকত আই কেয়ার, নিবেদনী ভকত আই কেয়ার অ্যান্ড ফেকুল সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
2: আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ।
3: পশু
4: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বলেছেন, দুই দেশ পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিন দেশ সফর শেষে আজ তিনি ভারতে ফিরছেন। দেশজুড়ে 2 লক্ষের বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ নতুন মাইলফলক স্পর্শ করেছে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা, এদের মধ্যে অধিকাংশই ভারতীয়। শোক প্রকাশ উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। তীরন্দাজি বিশ্বকাপের স্টেজ ফোরে ভারতের কম্পাউন্ড দল রূপো পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিউজিল্যান্ডে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। অকল্যান্ডে আজ প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক অভিন্ন মূল্যবোধ, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সুস্থায়ী ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। উভয় দেশই পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
5: हमने भारत न्यूजीलैंड संबंधों को स्ट्रेटेजिक पार्टनरशिप के स्तर पर ले जाने का ऐतिहासिक निर्णय लिया है। इसके अंतर्गत हम हर क्षेत्र में स्पष्ट लक्ष्यों और ठोस परिणामों के साथ आगे बढ़ेंगे। इस वर्ष हमने रिकॉर्ड समय में फ्री ट्रेड एग्रीमेंट किया। इस उपलब्धि से दोनों देशों के उद्योगों, किसानों और युवाओं के लिए नए द्वार खुलेंगे।
4: শ্রী মোদী জানান, অকল্যান্ড থেকে ওয়েলিংটন এবং ক্রাইস্ট চার্চ থেকে কুইন্সটাউন পর্যন্ত ভারতীয় সম্প্রদায় দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে অসামান্য অবদান রেখেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এবং সেদেশের সরকারি আধিকারিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে, একই সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের জন্য নিউজিল্যান্ডে নতুন সুযোগ তৈরি হবে।
6: First time in 40 years an Indian Prime Minister stands on New Zealand soil, far too long from visits from Paris. But Prime Minister Modi, let me say on behalf of 5 million New Zealanders, you are worth the wait, because there are 10,000 plus people here. And this is one of New Zealand has seen some of the world's biggest stars.
4: এর আগে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে বৈঠক

করেন। দুই নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, বিপর্যয় ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ নানা ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেন। তিন দেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে ফিরছেন। দেশজুড়ে 2 লক্ষের বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ PMFME নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই প্রকল্পের মাধ্যমে 20,300 কোটিরও বেশি টাকার বিনিয়োগ হয়েছে এবং প্রায় 11 লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে বলে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক জানিয়েছে। এই উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, এটি শুধু একটি মাইলফলক নয়, আগামী দিনে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নের ভিত্তি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে সংবিধান এবং জনকল্যাণই সেখানে সর্বাধিক গুরুত্ব পাবে। গয়ায় 8 বিহার বিধানসভার সদস্যদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, এই ধরনের কর্মসূচি বিধায়কদের দায়িত্ব সম্পর্কে তাদের অবহিত করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে সহায়তা করে। বিহারকে ভারতের গণতান্ত্রিক যাত্রার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণে বিধায়কদের কাজ করতে হবে। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতোমধ্যেই 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচন এর অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়। লোকসভা ও বিধানসভা নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের ওপর প্রভাব পড়ে বলে তিনি জানান। জেপিসির চেয়ারম্যান আরও বলেন, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্যন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিং প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন। 18 জুলাই হাওড়ার সাঁকড়াইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে বৈঠক রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই দিনই বিকেলে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শ্যামাপ্রসাদ মুখার্জির এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে দলের রাজ্যসভার সাংসদ রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে মানুষ দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বতঃস্ফূর্তভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানিয়েছেন। উত্তরপ্রদেশে যত সংখ্যক মানুষের ঘরে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি এবং পাঞ্জাবে তাঁর যত সংখ্যক আবক্ষ মূর্তি রয়েছে, পশ্চিমবঙ্গে তা নেই। নবগঠিত রাজ্য সরকার 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবসে ছুটি ঘোষণা, তাঁর 125 ফুট মূর্তি নির্মাণ এবং তাঁর পৈতৃক ভিটে হুগলি জিরাটে গ্রন্থাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফুকওয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নৌকোটিতে ক্রু সদস্য সহ 36 জন যাত্রী ছিলেন। 21 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হনমে রুট থেকে আন্থই বন্দরে যাওয়ার পথে উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকোটি উল্টে যায়। ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। হোচি মিন শহরে ভারতের কনসুলেট জেনারেলের তরফে খোলা হয়েছে কনসুল রুম। নম্বরগুলি হল 8436-281-7930, 8491-552-3714, 8433-452-0414। প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টাইফুন বাভি জাপানের শাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হানার পর চীনের দিকে এগোচ্ছে। এখনও পর্যন্ত চীনে 6 লক্ষের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চীনের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ঝেঝিয়াং প্রদেশে 10 লক্ষের বেশি এবং

0: ফুজিয়ান প্রদেশে আরও 1 লক্ষ মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। বাভি আগামীকাল ভোরে ঝেজিয়াংয়ের ওয়েঞ্জ হতে প্রবেশ করতে পারে, এর জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চীনের জাতীয় আবহাওয়া সংস্থা কমলা সতর্কতা জারি করেছে, বাতিল করা হয়েছে একাধিক উড়ান ও রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের আধুনিকীকরণ ও মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার নন্দীগ্রাম এলাকায় মেধা রেলওয়ে কোচ কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শন করেন। 375 একর জুড়ে গড়ে ওঠা এই অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে রেল কোচের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির প্রক্রিয়া ঘুরে দেখেন তিনি। বিশ্বকাপ ফুটবলের খবর এবার। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। অন্যদিকে আগামীকাল ভারতীয় সময় সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। 1954 সালে বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। স্পেনের মাদ্রিদে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ ফোরে জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিথা তানিপার্থীর কম্পাউন্ড দল রূপ পেয়েছেন। ফাইনালে ভারতের ত্রয়ী 288-232 ব্যবধানে কলম্বিয়ার কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বলেছেন, দুই দেশ পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। 3 দেশ সফর শেষে আজ তিনি ভারতে ফিরছেন। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকো উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা, এদের মধ্যে অধিকাংশই ভারতীয়। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক ক্রীড়া অনুষ্ঠান উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। নজরুলগীতি রাত 9:00 শিল্পী দীপ্তম সিনহা বিশ্বাস। কীর্তন 9:15 মোনালিসা ভট্টাচার্যর কণ্ঠে। রাত 9:30 মুখোমুখি ডক্টর সুকুমার সেনের সাক্ষাৎকার নিয়েছেন অসিত বন্দ্যোপাধ্যায়। রাত 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটকী বীণা শিল্পী ডক্টর আর মাধুরী দেবী। আকাশবাণী বিশাখাপত্তনম কেন্দ্রের নিবেদন। অতুলপ্রসাদের গান শুনবেন দেবাশিস বসুর কণ্ঠে। রাত 11:10 বাংলা আধুনিক গান এবং ছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরে রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 উর্দু অনুষ্ঠান উপস্থাপনায় সুফিয়া শিরিন। স্পটলাইট 9:16, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান শিল্পী নেপাল চন্দ্র সাউ। 10:45 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: জুলাই মাসে বুধ সকালে বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালে বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা

0: maitrikotha@gmail.com maitrikotha@gmail.com অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
8: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
9: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন স্থানীয় সংবাদ।
10: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। দ্রুত শিল্পায়নে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অভিন্ন দেওয়ানি বিধি UCC-র খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে রাজ্য সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ধর্ষণ খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা থাকায় রাজ্যজুড়ে বেআইনি মদ ও মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ রাজ্য সরকারের। আগামী 2 দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আসি বিস্তারিত সংবাদে। রাজ্যে দ্রুত শিল্পায়নে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পাশাপাশি সরকার ল্যান্ড সিলিং আইনও পরিবর্তন আনবে বলে তিনি জানান। আজ হুগলির ডানকুনিতে লাক্স কোজির কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন।
11: আমরা 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি, কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না, আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক, আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা BSF কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেল কে জমি কিনে দিচ্ছি, NH কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না, আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব।
10: মুখ্যমন্ত্রী বলেন, তোলাবাজি কথায় কথায় বন্ধের মতো অপসংস্কৃতি শিল্পায়নের পথে প্রধান অন্তরায়। রাজ্য শিল্পের পরিবেশ ফেরাতে সরকার উপযুক্ত পদক্ষেপ করছে বলে জানিয়েছেন তিনি। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পশ্চিমবঙ্গে শিল্পের উপযোগী হলেও গত 5 দশকের অবহেলার কারণে শিল্পের খরা বলে তিনি অভিযোগ করেন। সম্প্রসারণের পর ওই কারখানায় 9,000 কর্মসংস্থান হবে বলে শিল্পমন্ত্রী জানিয়েছেন।
12: এবার এখানে শিল্প হবে, কাজ হবে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে, ফ্লাইট অফ ক্যাপিটাল নিশ্চিত ভাবে কমবে, ব্রেন ড্রেন হবে না। সেই জন্যই আজকে আমাদের সরকার চিন্তিত, ভাবিত এবং এইভাবেই কাজ করবে। 600 কোটি টাকা বিনিয়োগ করছেন এই টোডি গ্রুপ এবং এখানে 9,000 ডিরেক্ট ইনডিরেক্ট চাকরি পাবে।
10: শ্রমিক মালিক সংঘর্ষ নয়, শ্রমিক ও মালিকের মধ্যে সমন্বয় রেখে রাজ্যে শিল্পায়ন হবে বলে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন।
13: আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি, কোনো এক্সটেনশন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না, কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে আপনাদের রক্ষা করতে হবে।
10: অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 9 সদস্যের ওই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্র ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিংহ প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে কমিটি। আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভায় খুব শীঘ্রই ইউসিসি নিয়ে আসার ব্যাপারে সরকার আশাবাদী।
14: ইউসিসি কমিটি ফরমেশন হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে, রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশের নেতৃত্বে কমিটি হয়েছে, নোটিফিকেশন বা সব হয়ে গেছে, রঞ্জনা দেশাই কমিশন কাজও শুরু করে দিয়েছে। উই আর হোপফুল যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আমরা বিধানসভায় আনতে পারব। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে, সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে।
10: ধর্ষণ খুন সহ সামাজিক অপরাধে নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তাই রাজ্যজুড়ে বেআইনি মদ ও মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা বালিকার পরিবার ও গণপিটুনিতে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দুই পরিবারেরই পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দুবাবু। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীর নজরদারিতে তদন্ত হচ্ছে বলে শুভেন্দুবাবু জানান। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী ওই অঞ্চলে একটি পুলিশ ফাঁড়ির আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে তার দাদার হাতে সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগপত্র তুলে দেন তিনি। পরিবারের হাতে ২৫ লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয়েছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের 18-19 তারিখ তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18 জুলাই হাওড়ার সাঁকরাইলে আমূলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওইদিন বিকেলে দিল্লি রওনা হবেন তিনি। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন করে দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য একথা জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ করেছে রাজ্য সরকার। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি সম্প্রতি হাসপাতাল পরিদর্শনের পরে স্বাস্থ্য দপ্তরে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেয়। এরপরই স্বাস্থ্য দপ্তরের তরফে হাসপাতালের সিস্টার ইনচার্জ, স্টাফ নার্স, অতিরিক্ত মেডিকেল সুপার, সহকারী হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তাদের। উল্লেখ, হৃদরোগে আক্রান্ত এক রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ওঠে। পরে ওই রোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। আগামী বছর 12 ফেব্রুয়ারি হুগলি ত্রিবেণীতে কুম্ভ স্নান মহোৎসবের সূচনা হবে। আজ বাঁশবেড়িয়ায় বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলার প্রস্তুতি নিয়ে এক সভার আয়োজন করা হয়। 3 দিন ধরে এই মহোৎসব চলবে। মেলার আয়োজক সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদক নির্গুণানন্দ মহারাজ জানান, 2027 কল্যাণীর মাঝের চরে পৃথকভাবে কোন কুম্ভ স্নানের আয়োজন করা হবে না। বাঁশবেড়িয়ার বিধায়ক স্বরাজ ঘোষ, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, পাণ্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার ছাড়াও কমিটির সভাপতি প্রবীর ভট্টাচার্য, জগৎ আরতিহা প্রভু প্রমুখ উপস্থিত ছিলেন। তোলাবাজি, বেআইনিভাবে জমি দখলের মতো একাধিক অভিযোগে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর হিমাংশু দেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলে জানা গেছে। রাজ্য কমিটির পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির জেলা কমিটি ঘোষণা করল। আজ কলকাতায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই তালিকা ঘোষণা করেন। উত্তর কলকাতায় জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সন্দেপন সাহাকে। এছাড়া দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমার, হাওড়ায় অরুণাভ সেন, পশ্চিম মেদিনীপুরে প্রদীপ সরকার এবং বীরভূম জেলার দায়িত্বে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত অনুব্রত মণ্ডল। কমিশনার অফ রেলওয়ে সেফটির স্বয়ংক্রিয় ট্রেন চালনা ব্যবস্থায় এটিও পরিদর্শনের কারণে আগামীকাল কলকাতা মেট্রোর গ্রিন লাইনে

0: among South India's major economic centres. More than 6 lakh people have been evacuated from their homes in China as Typhoon Bavi barrels towards the country after hitting Japan's Sakishima Islands and grazing northern Taiwan. Chinese authorities today said more than 500,000 people were evacuated in the eastern Zhejiang province and another 1 lakh in neighboring Fujian province. Bavi is expected to make landfall in Wenzhou, a densely populated city in Zhejiang, in the early hours of tomorrow and is expected to bring heavy rains. The Indian women's compound team of Jyoti Surekha Vennam, Pritika Pradeep and Chikita Taniparthi clinched the silver medal at the Archery World Cup Stage 4 in Madrid, Spain today. The Indian trio went down 228-232 to Colombia in the final. Meanwhile, in women's individual compound event, teenage archer Pritika Pradeep produced a stunning turnaround to beat world number 11 Hazal Barun of Turkey. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আজকের নাটক।
2: আজকের নাটক মুক্তিনাথের বাণপ্রস্থ, রচনা পার্থ প্রতিম মজুমদার, প্রযোজনা শুভেন্দু বাগ। নাটক মুক্তিনাথের বাণপ্রস্থ।
3: আমার নাম মুক্তিনাথ, রিটায়ার্ড জীবন কাটাচ্ছি ছেলে বৌমা নাতিকে নিয়ে, মেয়েরও বিয়ে দিয়ে দিয়েছি। ছি, প্রিয় বন্ধু, আমার প্রতিবেশী অমরবাবুকে হয়তো আরো কিছুদিন বাঁচতেন, কিন্তু ওই যে বলে জেনারেশন গ্যাপ, সেটাকে ঠিকমতো পূরণ করতে পারলেন না। ছেলের অফিস, ক্লাব, পার্টি, নাতির স্কুল, পড়াশুনো, বৌমার টিভি সিরিয়াল দেখার ব্যস্ততা, বাড়িতে অমরবাবু একাকিত্ব ভোগ করছিলেন। ব্যাস রেগে গিয়ে উঠলেন এক বৃদ্ধাশ্রমে, কিন্তু ভুলতে পারলেন না নাতি আর বাড়ির টান। তারপর থেকে শুরু।
4: হ্যালো বৌদি, বাবা কি খুব টেনশন করছে?
5: না না, টেনশন নেই বললেই হয়।
4: দেখো বেশি জোর জবরদস্তি করো না যেন।
5: দেখো অত ভালো জায়গা যদি সুযোগ না পান।
4: শুনছিলাম ওরা ইন্টারভিউ নেয়।
5: হ্যাঁ জানো, ইন্টারভিউতে না অনেক কিছু জিজ্ঞেস করে।
4: আচ্ছা আমি কি তোমাদের ওখানে যাব? মানে এই সময়ে বাবার পাশে থাকি?
5: না না, তোমার আসার দরকার নেই, ও আমরাই ম্যানেজ করে নেব। হ্যাঁ তোমার দাদা তো সাজেশন জোগাড় করার চেষ্টা করছে।
6: আমার জামাটা পাচ্ছি।
5: আসছি আসছি। দেখো বাপরে, সব ভালো যার শেষ ভালো তার।
4: ঠিক আছে বৌদি, সব ঠিকঠাক হয়ে গেলে আমি আর প্রসূন একবার দেখা করে আসবো। হ্যাঁ
6: জামাটা পেলাম,
4: এখন ছাড়লাম, বাই।
6: ভালো জায়গায় চান্স পায়, তোরও তো প্রেস্টিজ না কি রে? তুইও তো পাঁচটা লোকে বলতে পারবি আমার বাবা একটা নামি বৃদ্ধাশ্রমে চান্স পেয়েছে।
5: ওদের কোনো চিন্তা ভাবনা আছে? না হলে শাশুড়িকে বাড়িতে বসিয়ে রাখে বাজারে এত বৃদ্ধাশ্রম থাকতে?
6: থাক ছাড়ো, আমাদের ডিউটি আমাদেরই করতে হবে।
5: ঠিক তাই।
6: জানো বাবার যতক্ষণ একটা সেটেলমেন্ট হচ্ছে আমার না ততক্ষণ ঘুম হচ্ছে না।
5: এই আমারও না খুব টেনশন হচ্ছে জানো।
6: টেনশন তো আমারও হচ্ছে, এরকম একটা জায়গা যদি চান্স না পায় অফিসে প্রেস্টিজ চলে যাবে।
5: আচ্ছা তুমি বললে না মিস্টার ধরের বাবা ওখানে চান্স পেয়েছে, কিছু বলতে পারলো? মানে কিরকম হতে পারে ইন্টারভিউটা?
6: দেখো মিতা, এই সুকমল বাসু যখন যেটা চায় তখন সেটা পেয়ে দেখায়।
5: ও মা, সাজেশনস পেয়ে গেছে তাহলে?
6: এমনি কি আর পেয়েছি, পরিষ্কার বুঝতে পারছিলাম ওর বউ বলতে বারণ করেছে।
5: তারপর?
6: তারপর আবার কি, আউটরাম ক্লাবে বসলাম, বাস দু পেক পেটে পড়তে সব উগড়ে দিল, বউ যে বারণ করেছে ব্যাটা সেটাও বলে ফেলল, খরচ করতে হলো। ইনফ্যাক্ট বাবার জন্য এটুকু তো করতেই হবে বলো।

0: আমায় ডেকেছিলি?
1: হ্যাঁ, বসো একটু ঝালিয়ে নি।
0: হ্যাঁ, ঝালাবি? নে ঝালিয়ে নে। অল্প বয়সে যখন নাটক করতুম তখন যতক্ষণ না পাঠ মুখস্থ হতো ঝালিয়ে নিতে হতো।
1: ঠিক আছে, তুমি রেডি?
0: হ্যাঁ।
1: তোমার নাম?
0: বাবার নামটাও ভুলে গেছিস?
2: ও বাবা, আপনাকে না কিছুতেই সিরিয়াস করা যাচ্ছে না, আজ বাদে কাল ইন্টারভিউ।
0: বটে বটে বটে বটে, বৃদ্ধাশ্রমে যেতে হবে, তাও ইন্টারভিউ।
1: এ যে সে বৃদ্ধাশ্রম নয় বাবা, স্বস্তিনিকেতন। কলকাতার যত এলিট ক্লাস আছে না, তাদের বাবারা চান্স পাওয়ার জন্য একেবারে মুখিয়ে আছে।
0: বুঝেছি বুঝেছি, নে বল।
1: নাম?
0: মুক্তিনাথ বাসু।
1: বয়স?
0: 67।
1: বাবা, ওরকম নয়, বি স্পেসিফিক।
0: মানে কত যেন বলেছিলি একটা, ঠিক মনে পড়ছে না।
2: প্লিজ বাবা, আপনি আমাদের সাথে একটু কোঅপারেট করুন, বুঝতেই তো পারছেন।
0: বুঝলে বৌমা, আমাদের সময় ওরকম কড়ায় গণ্ডায় বয়সের হিসেব রাখা হতো না, সবটাই ছিল থাউকো।
1: আচ্ছা বাবা,
0: হ্যাঁ,
1: তুমি কি চাও না একটা ভালো বৃদ্ধাশ্রমে থাকতে?
0: হ্যাঁ চাই, হ্যাঁ চাই, চাই বলেই তো তোরা যেরকম বলছিস সেটাই করছি, একেবারে পাখি পড়া।
2: বাবা, কাল কিন্তু আপনাকে স্যুট পরতে হবে।
0: স্যুট? স্যুট পরবো? ভেবে দেখো, ওতে আবার নম্বর কাটা যাবে না তো।
1: না না না না না না না, ওটা বরং বাদই দাও, ধুতি পাঞ্জাবি ভালো। নাও, আবার শুরু করো। বয়সটা বলবে 67 বছর 5 মাস। ঠিক আছে,
0: 67 বছর 5 মাস।
1: হ্যাঁ, আর যদি জিজ্ঞাসা করে বলবে বার্থ সার্টিফিকেট নেই। ঠিক আছে,
0: হ্যাঁ ঠিক আছে।
1: স্টার্ট?
0: হ্যাঁ স্টার্ট।
1: রিটায়ারমেন্ট কবে?
0: 1998 এর 31শে ডিসেম্বর।
1: তারপর থেকে আপনি কি করছেন?
0: নিজ গৃহে একমাত্র পুত্রের আশ্রয় এবং বৌমার অতিশয় সেবা যত্নে কালাতিপাত করছি।
2: ইমা, এ আবার কি ধরনের ভাষা?
0: কেন, বাংলা ভাষা বৌমা?
1: এই দাঁড়াও দাঁড়াও, আপনি কি কি ভালোবাসেন?
0: ভালোবাসি ফুল, গাছপালা আর নাতি টুবাই।
1: হ্যাঁ, আবার বাড়তি কথা বলছো, টুবাইয়ের কথা ছিল নাকি?
0: নাটক তো আর করিসনি, নাটকে ওরকম এক একটা এক্সট্রা ডায়লগ চলে যায় জানিস তো।
1: না, ব্যাপারটা করে মেসা কান্না করে দাও।
0: করবো না রে, করবো না। চাকরিতে মুক্তিবাবু থেকে MN বাসু কি এমনি এমনি হয়েছিলাম নাকি? হ্যাঁ, একটার পর একটা পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা।
2: বাবা, আপনি বুঝছেন না, এই পরীক্ষা সে পরীক্ষা নয়।
0: জানি বৌমা জানি। নে নে বল বল, দেখি বল বল বল তো বল।
1: আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে আপনি অবহেলিত?
0: মোটেই না।
1: আপনার কি কখনো মনে হয়েছে আপনি একাকিত্বে ভুগছেন?
0: প্রথমটা মনে হতো যখন আমার স্ত্রী প্রভাবতী মারা গেল, এখন ছেলে ও বৌমা সাহচর্যে একাকিত্ব বোধ ঘুচে গেছে।
1: গুড, আপনি তো বলেছেন যে আপনি সুখী, তা সত্ত্বেও স্বইচ্ছায় সংসার ত্যাগ করতে চাইছেন কেন?
0: ক্ষুদ্র থেকে বৃহৎ সংসারে
1: আমাদের একমাত্র বাবা, আমাদের বুক ফুলে উঠবে না।

0: আপনি বিবিডি কে?
1: বঙ্কু বিহারী দত্ত।
0: এটি আপনার বাবা, আই মিন ক্যান্ডিডেট?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: গুড, সিচুয়েশন অনুযায়ী ওনাকে বেশ স্মার্ট লাগছে। আপনার নাম?
1: নাম বলো বাবা, নাম বলো।
0: মিস্টার সুকোমল, আপনি তো ওনার গার্জেন।
1: হ্যাঁ
0: রাইট। শুনুন, কোন অবস্থাতেই কিন্তু ক্যান্ডিডেটকে প্রভাবিত করা যাবে না।
2: না না, মানে ও বলছিল
0: আপনি মিসেস?
2: হ্যাঁ, আমি পারমিতা, পারমিতা বসু।
0: রাইট, আপনাদের ইন্টারভিউটা এবার সেরে নেব। ফাইনালি ওনার।
3: আমাদেরও ইন্টারভিউ দিতে হবে?
0: ইয়েস, গার্জেন হিসেবে আপনারা এলিজিবল কিনা সেটা দেখে নিতে হবে।
4: আচ্ছা, আমি কি এবার নাম বলতে পারি?
0: পারেন, তবে থাক, নামে কিছু এসে যায় না। আচ্ছা মিস্টার বাসু।
3: হ্যাঁ বলুন।
0: আপনারা তো নাম্বার ওয়ান প্যাকেজটার জন্যই অ্যাপ্লাই করেছেন।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্যাকেজটাই চেয়েছিলাম ইনফ্যাক্ট। আপনি যদি ওই প্যাকেজটার একটু ডিটেইল করেন।
0: ও শিওর শিওর।
3: বলুন।
0: সপ্তাহে তিন দিন মাছ, দুদিন মাংস,

0: একদিন ডিম, একদিন নিরামিষ, ভাত রুটি যার যা পছন্দ দুবেলা।
1: দারুন দারুন।
0: আর তাছাড়া সবজি ডাল ভাজা সালাড তো আছেই।
1: মিতা, তোমায় বলেছিলাম না আমাদের সামন্ত সাহেব ওনার জন্য তো এই প্যাকেজটাই নিয়েছিল।
2: আমি একটা কথা বলতে চাই, মানে আমার একটা আপত্তি আছে।
1: তুমি তুমি আবার কি বলবে? দেখেছেন মিস্টার বিবিডি, ওনার জন্য প্যাকেজ ওয়ান আমরা সিলেক্ট করেছি, তাতে ওনার আপত্তি।
0: বলতে দিন না, শুনি না কি বলেন। বলুন মুক্তিবাবু, বলুন আপনার অবজেকশনটা ঠিক কি?
2: বলছিলাম কি, মানে কমল জানে আমি জন্ম পেট্রোগা, ওই মাছ মাংসের চাপে যদি
0: সে কি, আরে আমি তো দই মিষ্টি ফল পায়েস কাস্টার্ডে এখনো যাইনি। মিস্টার বাসু, আমার মনে হয় আপনার বাবার জন্য এই প্যাকেজটা চুজ করা ঠিক হয়নি।
1: পারমিতা বলেছিল, আসলে কি জানেন আমার তো একটা স্টেটাস আছে, তো মানে বাবাকে তো আর যে কোনো প্যাকেজে পাঠাতে পারি না।
0: এই প্যাকেজটার সাথে শুনুন অনেকগুলো ফ্রি বেনিফিট আছে। হ্যাঁ, যেমন ধরুন আপনার বাবা ছেলে মেয়ে বৌমা বা নাতির সাথে কথা বলতে বা গল্প করতে পারবেন।
3: না না, আমাদের সময় কোথায়, বলুন আমরা কখন যাব গল্প করতে?
0: আরে না, সে গল্প করে যাবে
3: আমাদের ডামি।
0: ইয়েস, এটা আমাদের অভিনব প্রয়াস। এমনি কি আর আপনাদের সিভি চেয়েছি? আমাদের একটা নাটকের গ্রুপের সাথে কন্ট্রাক্ট আছে। শুনুন, আপনাদের চেহারার সাথে সিমিলারিটি আছে, এরকম অভিনেতা এসে আপনার বাবার সাথে গল্প করবে, আর আপনার বাবা ভাববেন আপনারা তার সাথে কথা বলছেন।
1: আমি সে যে সে বাবার সাথে গল্প করবে?
2: এই লোকটা কে রে কমল?
3: বাবা,
0: বলতে দিন বলতে দিন। আমাদের সার্ভিস রুলের ডিটেইল শুনলেই মনে হবে একেবারে অসম্ভব।
1: হ্যাঁ শুনেছি, আপনারা ভীষণ প্রফেশনালি চালান, ক্লায়েন্টের ছোটোখাটো সব ব্যাপার আপনাদের মাথায় একেবারে।
0: হ্যাঁ, আফটার অল সার্ভিস ইন্ডাস্ট্রি, ঠিক মতো সার্ভিস না পেলে বাবা মায়েরা যাবে কেন? যেমন ধরুন সমুদ্র দেখতে ইচ্ছে করছে, সে ব্যবস্থাও আছে।
2: সমুদ্র? আচ্ছা, সেই সমুদ্রে নামা যাবে, মানে স্নান করা যাবে?
0: যাবে যাবে,
2: হ্যাঁ হ্যাঁ,
0: তবে সবই হাঁটু জলে, ডুব জলে নয়।
3: আমারই তো বিষয়।
0: সে ব্যবস্থাও আছে, মোটামুটি আমরা 30 বছর আগেই অ্যাডভান্স বুকিং করি। হ্যাঁ, যেটা বলছিলাম, তারপর ধরুন অ্যাটাচড বাথরুম তো আছেই, হাঁপানি রোগীদের জন্য পশ্চিম খোলা ঘর।
2: বাবা, আপনাদের ওটা কি 5-তারা হোটেল ভাই?
0: একদম ঠিক বলেছেন, 5-তারা বৃদ্ধাবাস।
2: আচ্ছা ভাই বিবাদী, আপনি ওখানকার কি?
0: বিবাদী নই, বিবিডি। ইনফ্যাক্ট আমি ওখানকার ইসিসি, এক্সিকিউটিভ কাস্টমার কেয়ার।
2: মোদ্দা কথা, খদ্দের ধরা। আচ্ছা, এই মা বাবা ধরার ওপর আপনার ইনসেন্টিভ আছে?
1: বাবা কোথায় উনি প্রশ্ন করবেন, তা না উল্টে তুমি ওনাকে।
2: কি বলছিস রে কমল, অতগুলো টাকা খরচা করবি মাসে মাসে আর ব্যাপারটা বুঝে নিবি না?
1: মানে বলছিলাম কি, ইনফ্যাক্ট প্যাকেজে আপনারা আর কি কি সুবিধা দিচ্ছেন?
0: দেখুন মিস্টার বাসু, আপনার একটা স্ট্রং রেফারেন্স আছে, আর তাছাড়া এত প্রশ্নের জবাব কিন্তু আমরা দিই না। নিন, এবার ফর্মাল ইন্টারভিউটা হয়ে যাক। আপনার নাম তো মুক্তিনাথ বাসু?
2: কি বলবো, হ্যাঁ বলি, এটাই তো আমার নাম।
0: আপনার বয়স, সংসার ত্যাগ করতে চান কেন?
2: ক্ষুদ্র সংসার ছেড়ে বৃহৎ সংসারে যোগ দিতে।
0: আচ্ছা, আপনি কবে রিটায়ার করেছেন?
2: ও কোমল, কোয়েশ্চেন এরকম আগে পরে করলে কিন্তু আমার সব গুলিয়ে যাবে।
3: প্লিজ বাবা, উনি যা জিজ্ঞেস করছেন তার ঠিকঠাক জবাব দিন।
0: ঠিক আছে ঠিক আছে, আমি 2-3টে প্রশ্ন করেই বুঝতে পেরেছি আপনারা খুব খেটেছেন ওনাকে নিয়ে, খুব ভালো প্রিপারেশন হয়েছে।
1: আর একটা ব্যাপার মানে জানা দরকার, মানে আমরা ছাড়া না আমার বোন আছে, ও হয়তো মাঝে মাঝে দেখা করতে যাবে বাবা।
0: কোনো অসুবিধে নেই, ছবি আর ডিটেল জমা করে দেবেন। তবে হ্যাঁ, বছরে কিন্তু 2-বারের বেশি দেখা করতে দিতে পারবো না।
2: আসলেন, ও বছরে 2-বারের বেশি যাবেই না, আপনাদের কোনো চিন্তা নেই।
1: আচ্ছা, আর একটা কথা, মানে আমরা যেদিন যাব, মানে বাড়ি থেকেই তো যাব, তো বাবা যা যা খেতে ভালোবাসেন সেরকম কোনো খাবার আমরা নিয়ে যেতে পারি তো?
0: নিতে পারেন, তবে সেগুলো আমাদের টেস্ট রুমে হাইজিন টেস্ট করিয়ে তারপর নিতে হবে।
2: কেন এসব ভ্যানতারা করছিস বলতো? তোর মা মারা যাবার পর থেকে পছন্দ মতন খাবার কোনোদিন পেয়েছি?
3: প্লিজ বাবা, ওনার সামনে কি সিন না করলেই চলছিল না?
0: আরে না না, ওনাকে বলতে দিন না,

0: খোলাখুলি না বললে ওনাকে আমরা হ্যান্ডেল করব কিভাবে?
1: এই এই হ্যান্ডেল ফ্যান্ডেল কি সব বলছে, আমি কি পাগল নাকি?
2: বাবা একটু দাঁড়া, ইয়ে মিস্টার দত্ত, আর একটা প্রশ্ন, মানে আপনাদের ওই অ্যাজিটেশন রুমটাও কি এই প্যাকেজ ওয়ানের মধ্যে পড়ে?
3: অ্যাজিটেশন রুম, সেটা কি অ্যাজিটেশন রুমটা কি?
0: ডোন্ট মাইন্ড মিসেস বাসু, শুনুন, বেশিরভাগ ক্যান্ডিডেট মানে বৃদ্ধ বা বৃদ্ধাই বৃদ্ধাশ্রমে আসে অনেকটা অনিচ্ছায়, তাই ওনাদের জন্য একটা আলাদা ঘর রাখা আছে।
3: সে ঘরে কি হয়?
0: সেখানে ছেলে বা বৌমার একটা ফটো টাঙিয়ে মনের ক্ষোভ মিটিয়ে যা খুশি তারা বলতে পারবেন। এমনভাবে ফটোটা তৈরি করা হয় যেন মনে হয় একেবারে জীবন্ত।
2: ও ফ্যান্টাস্টিক, রিয়েলি, সত্যি একেবারে ফাইভ স্টার বৃদ্ধাবাস। কি সব অ্যাডভান্স আইডিয়া আপনাদের!
0: করতেই হয়েছে, নইলে আপনাদের মতো এমন হাই প্রোফাইল ক্লায়েন্টদের আমরা অ্যাট্রাক্ট করব কিভাবে? বাই দ্য ওয়ে, অ্যাডমিশন ফর্মটা কিন্তু খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে, 17 পাতার। আপনাদের বাবার সম্পর্কে সব তথ্য ফিল আপ করতে হবে এখানটায়।
3: দু একটা স্পেসিমেন যদি একটু বলে দেন।
0: যেমন ধরুন, উনি রাত্রে মশারি টাঙিয়ে শোন না না টাঙিয়ে?
1: সেটা নির্ভর করবে মশারিটা কে টাঙাবে তার উপর।
0: প্যাকেজ টুতেও টাঙাবো আমরা, গুঁজতে হবে ক্যান্ডিডেটকে।
2: ও,
0: আর প্যাকেজ থ্রিতে টাঙানো এবং গোজা দুটোই ক্যান্ডিডেটকে নিজেকেই করতে হবে।
2: ওহ রিয়েলি, একেবারে ছবির মতো ডিটেলিং, প্রশংসা না করে আমি পাচ্ছি না।
0: সবই আমাদের এমডি মালসুখানির তৈরি। মা বাবাদের ওল্ড এজ হোমে কিভাবে রাখা উচিত তার উপরে ওনার দু তিনটে বইও আছে।
3: হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে টিভিতে ওনার ইন্টারভিউ আমি দেখেছি।
1: বৌমা, বেছে বেছে আমাকে তোমরা শুকনো মালের দোকানে পাঠাবে?
2: আহ বাবা, ওনাদের এমডি হচ্ছেন মিস্টার মালসুখানি, বুঝছো?
0: আচ্ছা, আজকে তাহলে আমি আসি।
2: হ্যাঁ হ্যাঁ,
0: সময় মতো আপনারা কনফার্মেশন লেটার পেয়ে যাবেন।
2: ওকে।
0: ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমাদের ব্রোশিওরে নিশ্চয়ই দেখেছেন এক বছরের আগাম চেক জমা দিতে হবে।
2: ওটা নিয়ে কোনো সমস্যা হবে না।
0: আচ্ছা মুক্তিনাথ বাবু, ওহো মিস্টার এম এন বোস, আশা করা যায় আমরা নেক্সট মান্থ থেকে আপনাকে দেখতে পাবো আমাদের স্বস্তিনিকেতনে। ওয়েলকাম টু স্বস্তিনিকেতন মিস্টার বোস, মিসেস বোস।
2: হ্যাঁ হ্যাঁ,
0: থ্যাংক ইউ।
2: হ্যাঁ থ্যাংক ইউ,
0: টাটা, সি ইউ,
2: সি ইউ, সি ইউ।

0: এই হলো আমার বাড়ির নাটক। আর দেখলেন তো, বিবাদী মানে ওই বিবিডিরা খুব সুচারুভাবে পিতা পুত্রের বিবাদের সমাধান করছে। আর নিশ্চয়ই ভাবছেন, মিস্টার মালসুখানির পাঁচ তারা বৃদ্ধাশ্রমে আমি কেমন আছি, ওর বাবুর মতো আমার হার্ট আমাকে কবে অ্যাটাক করবে, তাই তো? কিন্তু না, আমার বাড়ির নাটক হলো হ্যাপি এন্ডিং, মধুরেন সমাপয়েত। তোমাদের প্রিপারেশনও খুব ভালো,
1: আপনারই ট্রেনিং।
0: আসলে সংসারের খেলাও যেমন টিম গেম, তেমন নাটকও একটা টিম পারফরমেন্স। একজন একটু বাজে করেছে তো ঝুলে যাবে, একটা সম্পর্কে একটু চিড় তো সংসারে ভাঙন।
2: আজে বাবা, তুমি আইডিয়াটা কোথা থেকে পেলে?
0: কিছুদিন ধরে এই কাগজে বিজ্ঞাপন দেখছিলাম, সমস্ত রকম সুযোগ সুবিধা সহ অত্যাধুনিক বৃদ্ধাবাস, স্বস্তি নিকেতন, আপনার পছন্দ ও সামর্থ্য মতো বিভিন্ন প্যাকেজ। বোঝো কাণ্ড, যাবে বানপ্রস্থে তাও প্যাকেজ।
1: কিচ্ছু করার নেই বাবা, এটাই বোধহয় ভবিতব্য আজকের যা ব্যস্ততার জগৎ।
0: আচ্ছা বল, এই সংসারের হাজারো সম্পর্কে যে মানুষগুলো জড়িয়ে আছে, ছড়িয়ে আছে অজস্র স্মৃতি যাদের বুকে, তাকে কোথায় নিয়ে গিয়ে তুলবে? ওই

0: ওই বৃদ্ধাবাসে।
1: বাবা, জীবনে যা কখনো করিনি তাই।
0: খোকা, আমাদের বাড়িতে হয়তো এটা অভি নয়, কিন্তু এই শহরের হাজারটা বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট থেকে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে মুক্তিনাথ, প্রভাবতীরা। কে তার খোঁজ রাখে? আমায় খুব ভাবায়, খুব ভাবায়, কিন্তু কিছু করতে পারি না রে।
1: জানো বাবা, একবিংশ শতাব্দীতে আমরা সব পারি, শুধু সম্পর্কগুলোকে বাঁচাতে পারি না বাবা।
2: হ্যালো, হ্যাঁ পাপড়ি, হ্যাঁ, এই শুনছো? পাপড়ি ফোন করেছে, তোমার সাথে নিশ্চয়ই কথা বলবে। কথা বলো, কথা বলো।
1: হ্যাঁ বল।
3: দাদা, বাবার শরীর কেমন আছে রে? কেমন হলো বাবার ইন্টারভিউ আজ?
1: ইন্টারভিউ খুব ভালো হয়েছে, বাবা পাসও করেছে, আমিও করেছি, তবে অভিনয়ে।
3: হ্যাঁ, কি যাতা বলছিস, অভিনয়?
1: হ্যাঁ,
3: কিসের অভিনয় রে দাদা, আমি তো কিছু বুঝতে পারছি না।
1: ওহো হো, তোকে তো এটা বলা হয়নি, দেখছিলাম কতটা তুই তোর দাদাকে চিনে উঠতে পেরেছিস।
3: আচ্ছা আচ্ছা, তোরা না জানি আর কি কি করেছিস বলতো? বাবাকে কোথায় পাঠানোর প্ল্যান করেছিস?
1: জানি জানি বন্টি, তুমি খুব রেগে গেছো। কি হলো?
3: আচ্ছা
1: এই দেখো,
3: বাবার যদি কিছু হয়ে যায় কি হবে? কষ্ট হচ্ছে রে।
1: ওরে বাবা, আবার কাঁদে বোকা মেয়ে। এই দেখ এই দেখ, আরে বাবা কোথাও যাবে না, আমাদের কাছেই থাকবে। হ্যাঁ দি, বিশ্বাস কর, বিশ্বাস হচ্ছে না? তাহলে দাঁড়া, বাবাকে ডাকছি, বাবার সাথে কথা বল। তাহলে কথা, বাবা বাবা শোনো,
4: পাপড়ির
1: সাথে কথা বলো তো। দেখো
4: পাপড়ি, কই ফোনে? পাপড়ি, পাপড়ি, পাপড়ি, অনেক ভাগ্য করে তোদের মতো ছেলে মেয়ে পেয়েছি রে। পাপড়ি, পাপড়ি, পাপড়ি, পাপড়ি, দেখ দেখ দেখ দেখ দেখ, আবার কাঁদি। এই পাপড়ি দেখ না, আমি তো বাবা বলছি। হ্যাঁ বাবা, তোর বাবা।

0: মুক্তিনাথের বানপ্রস্থ নাটকটি শেষ হল। রচনা পার্থ প্রতিম মজুমদার, অভিনয় করেছেন সুকমল, অরুময় বন্দ্যোপাধ্যায়, বিবিডি বিশ্বনাথ আচার্য, পাপড়ি পৌলমী মোদক, পারমিতা স্বাতী বন্দ্যোপাধ্যায় এবং মুক্তিনাথ দেবরাজ রায়। সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা শুভেন্দু বাগ।
1: নাটকটি প্রচারিত হল আকাশবাণী কলকাতার সৌজন্যে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

0: সে কি আসে আমি যারে বেসেছি ভালো, একখানা মেঘ ভেসে এলো আকাশে।
1: ভূপেন হাজারিকার পর শেষ গানে শিল্পী মৌসুমী ভৌমিক।

0: এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। শুরু হচ্ছে সাহিত্য পত্রিকা শ্রুতি।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি স্বরচিত গল্প ও কবিতা পাঠের আসর শ্রুতি। আজ শুনব শুধুই স্বরচিত কবিতা পাঠ। প্রথমে স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছেন সুব্রত সাহা।
2: প্রথম কবিতা পরিচয়। যা পেয়েছি যখন মনের উঠোনে, লিখেছি পাতায় খাতার, আমারে অনেকে কবি বলে জানে, করিবে তিরস্কার। চিরকাল কেহ রহে না সমান, রাজাও ফকির হয়, কিছু লোক আছে ধনী হলে পাছে বড় বড় কথা কয়। যাদের আমরা কবি বলে দিই সোনার আসন পেতে, তারা কি জীবনে ভেবেছে কখনো এত নাম হবে পৃথিবীতে? আমি কবি নই, তবু জানি আমি এই সভার কিছু লোকে মনে মনে দেয় মোরে কত গালি আমার এ কাহিনী শুনে। হয়তো শিখেছি কলম চালাতে, লিখেতেও দুটি কথা, যদি দাও মোরে উৎসাহটুকু মনে নাহি পাবো ব্যথা। আজ আমি আছি তোমাদের মাঝে সাধারণ পরিচয়ে, যদি হতে পারি কবি বলে মোরে লবে না তোমার ঘরে। দ্বিতীয় কবিতা পাখি। পাখি তুই কোথা যাস, রোজ রোজ ডানা মেলে আকাশে, যেথা খুশি সেথা যাস, বাতাসেতে ভেসে যাস, লাগে না কো পাসপোর্ট, ভিসা আর অনুমতি সাহেবের, বিদেশের পথে তুই পাড়ি দিস, শেষ দিয়ে ডেকে যাস শূন্যে, গগন প্রান্তে তুই মিলে যাস, মিশে যাস দূর দেশি পাখিদের সঙ্গে। মনে পড়ে আমাদের ডালে ডালে দৌড় ঝাঁপ, কিচিমিচি উড়ে যাওয়া আকাশের শূন্যে, মনে পড়ে গাছে গাছে বাসা বাঁধা, ডিম পাড়া ছানাদের দেখাশোনা, আহারের খোঁজে ছোটা দূর প্রান্তে। পাখি তুই চলে গেলি মন কাঁদে বড় একা কুঞ্জে, দিন গনি রাত গনি মগ ডালে বসে ডাকি চেয়ে নীল আকাশের শূন্যে। তৃতীয় কবিতা নাইবা এলে। অচেনা অজানা লোকটি দাঁড়িয়ে আছে নদীর বাঁকে, এক গাল দাড়ি উস্কো খুস্কো চুল, হয়তো জানাতে এসেছে দুঃখ সুখ আনন্দ বেদনা, ফেলে আসা পিছনের দিনগুলি। জীবনের সিঁড়িপথ বেয়ে এসে থেমেছিল এ পারের পা দানিতে, নদীর ঢেউ গাঙচিল রাজহংসে সবাই দেখছিল চোখ মেলে, শরৎ মেঘের শুভ্র মেঘপুঞ্জ তাকে দেখে বলেছিল কি ভাবছ? লোকটি বললে এদিকে শিল্পীর হাতের শেষ তুলির টানে শুনতে পাচ্ছি আগমনের আগমন বার্তা, আর ওইদিকে বিসর্জনের এমন করে। চতুর্থ কবিতা বোম্বাগড়ের বাটুল বাবু। বোম্বাগড়ের বাটুল বাবু চড়ে ফিটনে গাড়িতে, শ্বশুর বাড়ি যাচ্ছে দেখো মিষ্টি কিনে হাঁড়িতে, বউ পড়েছে বেনারসি জড়ি দেওয়া তোফা কাজ, নাগরা পড়ে বাটুল বাবুর দিল দড়িয়া মেজাজ আজ, তিন কাঠা টাক মাথার চাঁদি গোফখানা তার পাকানো, চোখের মনি কেবল ঘরে বিদঘুটে তার তাকানো, খাই সবই সে বাসি পান্তা নেই কিছুতে অরুচি, টাটকা খাবার স্বচ্ছ না হয় দেখলে মাথা যাই ঘুঁচি, যাচ্ছে তবু ভাবছে বসে।

0: শালিরা যদি থাকে সবে, গোফজোড়া আর তিন কাঠা টাক থাকবে কি আর এই ভবে, মারবে চাটি টাকের পরে বাঁধবে বেলুন গোফেতে, কাতুকুতু আর খোঁচার ঠেলায় দিন ফুরাবে হাঁপাতে। ভাবতে ভাবতে পৌঁছে গেল শ্বশুর বাড়ির সিংদারে, কেল্লা ফতে শালিরা নাই এখন আমায় কে মারে। দিন ফুরল বিকেল গেল সন্ধে নামে যেই বাটে, একে একে শালিরা সব আসতে থাকে এই নাটে। আওয়াজ পেয়ে এদিক ওদিক দেখলে চেয়ে ঘুরিয়ে ঘাড়, শালির ভয়ে বাটুল বাবু একেবারে পগার পার।
1: এতক্ষণ স্বরচিত কবিতা পাঠ করে শোনালেন সুব্রত সাহা। এবারে স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছেন দীপক মান্না।
2: আমি আমার প্রথম কবিতা পড়ছি, শব্দ বর্ণ ও রক্ত। শব্দ বর্ণ ও রক্ত কোনটা দিয়ে মানুষ চেনা যায়? রূপসী মানবীর মুখের ভিতর মুখ, লজ্জার আড়ালে বেলাল্লা মৃদু হাসি, বর্ণে চাপা কলঙ্ক কাজল, বর্ণে কি মানবী চেনা যায়? শব্দে জেগে ওঠে ঘুমন্ত গোলাপ, পানকৌড়ি মেলে ধরে ডানা, কোকিল কণ্ঠে জাগায় স্বরলিপি, শব্দে কি মানুষ চেনা যায়? রক্ত বেঁধে রাখে মায়া, কখনো ছেড়ে দেয় নাভিটান, কখনো দূষিত হলে কে বসায় গর্ভে কঠিন কামড়, রক্তে কি রক্ত চেনা যায়? কবিতার নাম সত্তরে মা। মায়ের হাত ধরে এক একটা কঞ্চি পুড়ে ছাই হয়ে যায়, ঝিঁকের ফাঁক বেয়ে বেরিয়ে আসে এক একটা ব্যথাময় ফুলকি, হাঁড়ির ঢাকনায় দারিদ্র গঞ্জনাময় দিনগুলো ডুকরে কেঁদে ওঠে, যুবতী বাগানের গোলাপের কুঁড়িগুলো যেন দারিদ্র লাঞ্ছনার আতফোটা চাল, তবু বিমুখ হয়ে যায়, ছেঁড়া আঁচলের ছায়ায় বেড়ে ওঠা চারাগুলো ধীরে ধীরে পুড়ে শেষ হয়ে যায়, পাঁজরের হাড়গুলো এক একটা কঞ্চি হয়ে সত্তরে মায়ের হাত বেয়ে। আমার কবিতার নাম সয়ে যাওয়া। সব কিছুই বোধহয় সয়ে যাওয়া যায়, দুরন্ত কালবসেখে গাঙচিলের অকাল মৃত্যু, সিলিং থেকে নেমে আসা মেধাবী ছাত্র অথবা চাকায় মিশে যাওয়া ফুলের কুঁড়ি, সবই সয়ে যাওয়া যায়। ক্ষুধার্ত আলোর পথ পেরিয়ে গোধূলি বেলায় মধ্যাহ্ন ভোজনে বসে শিশু, তাও সয়ে যাওয়া যায়। সয়ে যাওয়া যায় নিশুতি রাতে অষ্টাদশী মায়ের শিরায় বয়ে যাওয়া বিদেহী উত্তেজনা, পাউরুটি ভেবে জুতোর সোল চিবিয়ে খাওয়া হামাগুড়ি শিশুও, শুধু সয় না নদীর বয়ে যাওয়া নিষ্কলুষ শিশির ঝরা কোনো সকাল। এবারে কবিতার নাম চাকা। সে আমায় চাকার ভাষা বোঝায়, আমি তাকে শোনাই পিছিয়ে পড়া চাকার অনুচ্চারিত যুক্তাক্ষর, চাকারই শরীরে লেগে আছে নষ্ট ভ্রূণের নষ্ট গদ্য, শরীরে আঁকা নারী বিবস্ত্র কাঁধে বিনিদ্র রাত, ল্যাম্পপোস্টের নিচে পাক খায় সূর্য, বেরিয়ে যায় পূর্ণিমা অমাবস্যার রাত, পিছে যাচ্ছে স্বচ্ছ সময়ের প্রেক্ষাপট, ধূলিকণার আর্তনাদ মিলিয়ে যাচ্ছে চাকার শব্দে ক্রমশ।
1: এতক্ষণ স্বরচিত কবিতা পাঠ করে শোনালেন দীপক মান্না। এবারে স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছেন অমিতাভ মিত্র।
3: আঘাত আঘাত করো কিন্তু শান্ত রাখো নিজেকে ক্রিস্টোফার, ক্রোধ নয়, আঘাত করো স্থূল হিংস্র কিন্তু অন্ধকার হয়ে আসার আগে ফিরতে দাও। জানি কুকুর ঘৃণা করো, হাসি সহ্য করতে পারো না, আঘাত করো কিন্তু আঘাতেরই হাত তোমার নয়, ভুলো না ক্রিস্টোফার। গোটা গ্রীষ্ম আমরা এখানে থাকব, হতে পারে তারপরেও কিছুদিন, একদিন জাহাজের মতো বরফ ভেসে আসবে, আর একদিন অন্ধকার আকাশের নিচে কোনো বাড়ি পুড়ে যেতে দেখবো হয়তো। এই দেখাও এক ধরনের আঘাত, যেখানে বিস্ময় নেই, করুণা নেই। এই আঘাতের জন্যই আমিও যে শান্ত রাখছি নিজেকে ক্রিস্টোফার। ব্লেড, সমুদ্রের দিকে ব্লেড আসছে, বৃষ্টি আসছে শূন্যতায়, সাইকেলের চাকায় দেয়াল ঘেঁষে নিয়ে চলো, কেন মিথ্যে বলছো আমাকে, 3 মাইল জুড়ে কোথাও ঠিকানা নেই।

0: পা দুভাগ হয়ে ভাঙছে, মরুভূমির সাথে সম্পর্ক চুকিয়ে শান্ত হয়ে আসছে উটগুলো, তাদের উঁচু পিঠে লাল নীল আলো নিভে আসছে। এখন সাদা বরফের ওপর সাদা বালির উটগুলো ভেঙে পড়ছে ঝুরঝুর করে, সাদা সিঁড়ির ওপর নীল হারমোনিয়াম দুভাগ হয়ে ভাঙছে। রেখা ও সাইকেল রুটি খেতে খেতে যে একা কেঁদে উঠছে, তাকে বিস্মিত করার কেউ নেই। একজন সাইকেল আরোহী ঝর্ণার জলে চাকার গলা টিপে ধরছে, যে সাইকেল আরোহী তাকে নির্মাণ করার কেউ নেই। রুটি খেতে খেতে একজন বোবা গলায় কেঁদে উঠছে তার জন্য। অনেক পরে রেখা নামছে সাদা কাগজে, রুটি সাইকেল ও বিস্ময় গঠিত হচ্ছে। রেখা নামছে ঝর্ণার জলে পা টিপে টিপে, রুটি সাইকেল ও বিস্ময় গঠিত হচ্ছে। স্রোত ও শনিবার, 24 বছর পর আবার এই শনিবার, যখন বাতাস আসছে আয়নায় স্রোত আসছে, ঠান্ডা আগুনের কাঁধে হাত রেখে নিচু গলায় কথা বলছে কৃত্রিম আগুন। ঘড়ির শব্দ চেনা যায় না, বিশপের মৃত্যু চেনা যায় না, ফাঁকা ঘরের সব কিছুই অন্য একজনকে জাগিয়ে দিচ্ছে, অনুসরণ করতে বলছে। 24 বছর পর আবার এমন শনিবার, তবু আদর নিষেধ, সিগারেট নিষেধ, শান্ত আগুনের কাঁধে হাত রেখে নিচু গলায় কথা বলছে নির্বাপিত আগুন। ডাক্তারখানা, স্যাঁতস্যাঁতে ভ্যাপসা মেয়েরা অপেক্ষা করছে, স্বীকারোক্তি আর লম্বা সূচ অপেক্ষা করছে, যেন কাচের বিশাল মরুভূমি যার কোথাও আলো নেই, অনুভূতি নেই, বসবাস নেই। একজন অনুতপ্ত শুধু সরে বসে জায়গা করে দিচ্ছে দুজন অনুতপ্তের জন্য। ঠান্ডায় যাদের শরীর জমে যায় তাদের আত্মাই জ্বলে ওঠে আগে। ক্রিস্টোফার, সাদা রুমালের জন্য ধন্যবাদ, দ্রুত ফিরে আসার জন্য ধন্যবাদ। একজন অনুতপ্ত শুধু সরে বসে জায়গা করে দিচ্ছে তিনজন অনুতপ্তের জন্য।
1: এতক্ষণ স্বরচিত কবিতা পাঠ করে শোনালেন অমিতাভ মিত্র। শুনলেন স্বরচিত গল্প ও কবিতা পাঠের আসর শ্রুতি। আজ হাতে আর সময় নেই বন্ধু, বিদায় নিতে হবে। এতক্ষণ স্বরচিত কবিতা পাঠ করলেন দীপক মান্না, অমিতাভ মিত্র ও সুব্রত সাহা। সকলে খুব ভালো থাকবেন।

0: সাহিত্য পত্রিকা শ্রুতি, উপস্থাপনা ছিলেন মধুমিতা সাহা। আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই মেহফিল।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিবি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লাইন সরণি, কলকাতা 13।

মেহফিল অনুষ্ঠানের সমস্ত শ্রোতা বন্ধুর জন্য শুভেচ্ছা, ভালোবাসা আর সবকিছু। এফএম 102.2 মেগাহার্টজে হাজির আপনাদের গানের সখা মুক্তি হক। আজ রাতের লাইভ ফোন মেহফিল নিয়ে 60-70 দশকের জনপ্রিয় নায়িকা অভিনেত্রীদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য। সেই চঞ্চল হরিণীর মতো চোখ, মিষ্টি হাসি

আর শাড়ি পরার স্টাইল একসময় গোটা ভারতের ফ্যাশন বদলে দিয়েছিল। কথা বলছি বলিউডের অন্যতম সাহসী গ্ল্যামারাস আর প্রতিভাময় নায়িকা অভিনেত্রী মুমতাজের। স্বাভাবিক অভিনয়ের বৈচিত্র্যে তিনি ভরিয়ে দিয়েছেন অগণিত হৃদয় মন। আজ 11 জুলাই শনিবারের লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে প্রসঙ্গে থাকছেন তিনি এবং তার অভিনয়। এক, অদ্বিতীয়া মুমতাজ। সারা প্রোগ্রাম জুড়ে আজ থাকছেন তিনি, থাকছে তার অভিনয়ের আশ্চর্য কথা। বিষয় ছুপকে সারি নজারে শোনাব মুমতাজ অভিনীত হিন্দি ছবির গান, শোনাবেন আপনারাও। সরাসরি আসুন এই নাম্বারে 9434921300 এবং অথবা 0348225968 আর হোয়াটসঅ্যাপ মেসেজ 9434921300।

1969 সালের দৌরাস্তে ছবিতে মমতাজের বিপরীতে ছিলেন রাজেশ খান্না। আনন্দ বক্সির কথায় লক্ষ্মীকান্ত প্যারিলালের সুরে মাহমুদ রফি, লতা মঙ্গেশকর।

আজকের মেফিলে আমরা উদযাপন করব মুমতাজ আসকারি মাধবানির জীবন এবং অভিনয়, যিনি জুনিয়র আর্টিস্ট হিসেবে কেরিয়ার শুরু করে একসময় ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া মেইনস্ট্রিম হিরোইন ছিলেন।

0: ওই কিয়া বাত হো গেই, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ এবং আগামীকাল ভারী বর্ষণের সম্ভাবনা সারা জেলা জুড়ে। সেই রকমই বর্ষা বৃষ্টির মতো মেসেজ আর ফোন আসছে, শুনি প্রথম বন্ধু কি বলছেন। নমস্কার। হ্যালো।
1: হ্যাঁ নমস্কার দাদাভাই।
0: বলুন কোথা থেকে কে বলছেন? কোন কোন ছবি মমতাজের মনে আছে এখনো?
1: হ্যাঁ দাদাভাই, একটা বই, সেটা হচ্ছে হাতি মেরে সাথীতে মমতাজ রাজেশ খান্নার অভিনয়। সত্যি করে এই দুটি
0: একটুখানি মনে করে দেখুন, যদ্দূর মনে হচ্ছে একজন ছিলেন, তার নাম তো অনুজা।
1: দাদাভাই এটার জন্য অজস্র ধন্যবাদ দাদাভাই, একদম। হ্যাঁ কথা হবে না এরপরে, যা শোনাবেন তাই শুনবো।
0: হ্যাঁ আজ এ পর্যন্ত থাকুক, পরের সপ্তাহে হবে। নমস্কার। আসুন বন্ধুরা, মমতাজ অভিনীত ছবির আর ছবির গান নিয়ে আজকে বসেছি লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে। 9434921300 0348225968। মমতাজের এই সাফল্যের রাস্তা কিন্তু একেবারে সহজ ছিল না। 1947 সালের 31 জুলাই মুম্বাইয়ের এক মধ্যবিত্ত ইরানি পরিবারে তাঁর জন্ম। শৈশবে বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ আর সেই কারণে পরিবারের আর্থিক অনটনের জন্য মাত্রই 11 বছর বয়সে তাঁকে দাঁড়াতে হয় ক্যামেরার সামনে। কোন বন্ধু আছেন, শুনি তার কথা। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম। কোথা থেকে কে বলছেন?
2: রফিকুল ইসলাম।
0: রফিকুল ইসলাম কোথা থেকে?
2: রঘুনাথগঞ্জ, বাণীপুর মুর্শিদাবাদ।
0: আচ্ছা, বাণীপুর রঘুনাথগঞ্জ থেকে, বলুন।
2: প্রথম অনুরোধ শুনিয়ে দিয়েছেন। আচ্ছা এবার বলছি, এক ডাল পর তোতা বলে, এক ডাল পর মৈনা চোর মচায়ে শোর।
0: চোর মচায়ে শোর, তাই তো? কিন্তু চোর মচায়ে শোরের আরো কিছু ভালো গান আছে।
2: লে জায়েঙ্গে লে জায়েঙ্গে, বুড়া বুড়া লে লে,
0: সেটা হোক
2: আপনার ইচ্ছা।

নমস্কার দাদা ভাই, কোনো কথা হবে না, কোনো কথা নয়, আজ শুধুই শুনবো আর শুনবো। দারুণ অনুষ্ঠান হচ্ছে আজ, একদমই শুধুই শোনা শোনা। ঢাকুরিয়া থেকে সোনালী কথাগুলো লিখে পাঠিয়েছেন সুমিতা দিদি, সুমিতা রায়। ভালো থাকুন দিদি।

মমতা ছিলেন হিন্দি ছবির এক অবিসংবাদিত অভিনেত্রী। তার অভিনীত ছবিগুলো কাজল, পরদেশি, মুঝে জিনে দো, রূপ তেরা মস্তানা। যদি আপনি আপনার দেশ ছবির শুন চম্পা শুন তারা এই গানটি শোনালে ভালো লাগবে। মোহাম্মদ খোরশেদ আলী মন্ডল, তালপুকুর, আহাড়ি ভাঙা, মুর্শিদাবাদ থেকে। যেভাবে গানটা শুনতে চেয়েছেন এই লম্বা মেসেজ করে আপনাকে না শোনালে অন্যায় হবে।

আজকের এই স্নিগ্ধ শান্ত রাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের মেহফিলে। কেননা বাইরে মেঘ থমথম করছে, শান্ত মনে হচ্ছে, কিন্তু ঝড়ে পূর্বাভাস শুনছি মমতাজ অভিনীত আপনাদের।

আর হালকা হাওয়া তার সাথে রেডিও শুট, এটা চাই আমরা, তাই না? সবাইকে জানাচ্ছি মেহফিলের বিষয়, চুপকে সারে নজরে শুনেছি মুমতাজ অভিনীত হিন্দি ছবির গান, রোমান্স থেকে শুরু করে ড্রামা সবখানে তিনি বরাবর উজ্জ্বল নক্ষত্র।

0: কোন বন্ধু আছেন? নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনছি। রুকসানা দিদি বলুন কোথা থেকে, ঠিকানাটা আরেকবার। অনুষ্ঠান কেমন লাগছে?
1: আনন্দটুকু
0: অক্ষয় হয়ে থাক দিদি, ভালো থাকুন। কেমন
1: যেটাই শোনাবেন সেটাই পছন্দ।
0: আচ্ছা।

এই ফিল আজকের বিষয় মুমতাজ, ঝিলকে উস পার ছবির গান শুনতে চাইছেন নূর জামাল মন্ডল, তালপুকুর, হাড়িভাঙ্গা, মুর্শিদাবাদ থেকে।

1958 সালে সোনিকে চিড়িয়া ছবিতে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ মমতাজের। এরপর দিদি মল্লিকার সাথে এক্সট্রা বা জুনিয়র আর্টিস্ট হিসেবে তিনি বহু ছবিতে নাচ এবং ছোটখাটো রোলে অভিনয় করেন। তখন চুড়িয়ে পড়ায় সবাই তাকে স্টান্ট হিরোইন বা বিগ্রেড ছবির নায়িকা।

নমস্কার দাদা, আমি কালবাগান পাড়া থেকে আমিনুল হক সরকার বলছি। আজকের বিষয় দিয়েছেন বিশিষ্ট হিন্দি ছবির নায়িকা মুমতাজ অভিনীত হিন্দি ছবির গান লোভ সামলাতে না পেরে অনুষ্ঠান শুনতে আরম্ভ করলাম। তার অভিনীত বেশ কিছু হিন্দি ছবি আমি দেখেছি। একটি গানের অনুরোধ রইল, ছবির নাম ঝিল কে উস পার। যে কোনো গান, ভালো থাকুন, শুনুন।

0: নমস্কার, কোন বন্ধু আছেন? হ্যালো
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বলুন। 5 গ্রাম মোবারকপুর থেকে।
1: হ্যাঁ, 5 গ্রাম মোবারকপুর থেকে আনিকুল শেখ। আজকে মমতাজ টেনে অনুষ্ঠান, দুর্দান্ত অনুষ্ঠান দিয়েছেন স্যার।
0: হ্যাঁ, ধন্যবাদ।
1: নাম তো প্রায় বাজিয়ে দিলেন। তো দুশ্মন ছবি এবং প্রেম কাহিনী, একটা যদি গান থাকে প্রেম কাহিনী।
0: হ্যাঁ,
1: বৃষ্টি হবে, ওই গানটা বাজাবেন।
0: আচ্ছা,
1: বৃষ্টি কমাতে একটা গান আছে।
0: আমি তো ভাবছি, আমি তো ভাবছি দুশ্মন ছবি বাজাবো।
1: দুশ্মন ওটাও দারুণ দারুণ গান আছে স্যার। হ্যাঁ
0: আচ্ছা, তাহলে তাহলে চোখ ঢুকিয়ে দিন। কোথায় বলুন তো, কেননা মমতাজ সেই খেলাটা দেখাচ্ছেন যেখানে ছেলেবেলায় আমরা ভিড় করে সেই গোল একটা যন্ত্রের চোখ লাগাতাম, আর ভেতরে নানা রকম অদ্ভুত সব দৃশ্য দেখা যেত। শুনি ছবির নাম দুশ্মন।
1: হ্যাঁ,

মুমতাজ অভিনীত ছবির গানগুলি মেহফিল অনুষ্ঠানে শুনছি, ভালো লাগছে। সুন্দর অনুষ্ঠানটি উপহার দেওয়ায় মুক্তি হোক ভাইয়াকে প্রাণ ঢালা শুভেচ্ছা। এস এম সাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে ধন্যবাদ।

বৃষ্টির মতো বার্তা আসছে। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে। চিত্রাভিনেত্রী মুমতাজকে শ্রদ্ধা রইল, কর্মকুশলতায় তিনি একজন চিত্র অভিনেত্রী হিসেবে শীর্ষ সর্বোচ্চ আসন পেয়েছিলেন, গানের কথা বলছেন। তবে গানের আরেকটি কথা হচ্ছে স্বর্ণময়ী বহরমপুর মুর্শিদাবাদ থেকে পার্বতী ঘোষ দস্তিদার, তিনি বলছেন মুমতাজ এখনও সজীব, মুমতাজ এখনও সপ্রাণ, তার জন্যে জন্মমাসের শুভেচ্ছা, আর যদি সম্ভব হয়, তিনি পার্বতী বলেই সম্ভবত জয় জয় শিবশঙ্কর শুনতে চাইছেন।

1963 সালে। দারাসিংয়ের বিপরীতে ফৌজি ছবি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। দারাসিংয়ের মতো অ্যাকশন হিরোর পাশে নায়িকা হতে তখন নামী অভিনেত্রীরা ভয় পেতেন, ভয় পাননি তিনি। মুমতাজ সিচানি মিলন তার একসাথে 16টি সিনেমা করেছিলেন, যার বেশিরভাগই ছিল সুপারহিট।

সান্ধ্য নমস্কার নেবেন, সারা সপ্তাহ অপেক্ষা করি এই শনিবারের জন্য। আপনি যেসব গান আমাদের জন্য পছন্দ করেন সেগুলো আমার খুবই ভালো লাগে। আর সবচেয়ে ভালো কথা, আমি কোনো গানের অনুরোধ করি না, শুধু আপনার নির্বাচিত গানগুলোই শুনি আর আনন্দ পাই খুবই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনিও ভালো থাকবেন দাদা, এভাবে সঙ্গে থাকুন।

তন্ময় প্রামাণি কেবলরামপুর মন্দির পাড়া থেকে। নমস্কার দাদা ভাই, শুভ সন্ধ্যা। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে, তাই তো রাত জেগে বসে আছি আপনার কণ্ঠ শোনার জন্য অপেক্ষায়। নমস্কার, ভালো থাকুন।

কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, মেহফিল অনুষ্ঠানটি এখন দুই বাংলায় সমানভাবে ছড়িয়ে পড়ছে, অথব আমাদের কথাও ভাবতে হবে। তুই মেরি মঞ্জিল তুম এক পয়সা দোগে ও দশ লাখ দেগা, এই ধরনের গান আপনার চোখে পড়ে না কেন দাদা? এটাই আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যথাসময়ে দেবো দাদা, কেননা নির্দিষ্ট বিষয় নিয়ে আমাদের কথা বলতে হয়, নির্দিষ্ট ছবির গান বাজাতে হয়। নিশ্চয়ই শোনাবো আপনাদের ভালো লাগা গানগুলো। নমস্কার, কোন বন্ধু আছেন? 9434921300 তে কোন বন্ধু? হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। ওয়ালাইকুম সালাম, কোথা থেকে কে আছেন? আপনার একটা নাম আছে দাদা, সে নামটা শুনবো। আচ্ছা বলুন। আচ্ছা বেশ, শুনতে থাকুন, আমরা তো আপনাদের শোনানোর জন্যই আছি, তাই না? আকাশ রাহুল সোনালি ভাকুড়ি মুর্শিদাবাদ থেকে লিখছেন, আজকাল তেরে মেরে প্যার কে চর্চে হর জওয়ান পর, ব্রহ্মচারী ছবির সেই গানটি শুনুন।

শ্রাবণ মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে 10:30 মেসেজ করেছেন, মন দিয়ে শুনছি বিশেষ অনুষ্ঠান, অনেক ভালো লাগা, অনুরোধ করা প্রয়োজনই দেখছি না। ভালো থাকবেন শ্রাবণদা, সঙ্গে থাকুন।

দারুণ জমজমাটি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, খুব ভালো লাগছে বৃষ্টির ঝমঝম শব্দ আর মুমতাজের ছবির ঝংকার এই রাতে মনের মাঝে আলোড়ন এনেছে, খুব ভালো লাগছে। বেলাইপাড়া সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে আব্দুল হাদি, নমস্কার নেবেন, শ্রদ্ধা নেবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকুন।

0: দাস নিয়ালিশ পাড়া থেকে মেহফিল অনুষ্ঠান প্রথমে যে গানটা শোনালেন না, আমার মনের মতো গান শুনিয়ে দিয়েছেন, এতে আমি খুবই আনন্দ পেয়েছি। দাদা ভাই, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, এইভাবে আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে ঘিরে রাখুন মেহফিলকে। মেহফিল তো আপনাদের সবার জন্যই, তাই না? দেখি কোন শ্রোতা বন্ধু ফোনে আছেন। নমস্কার, হ্যালো।
1: নমস্কার মুক্তিদা,
0: অভিজ্ঞতা তো এক সময় ছিল নাকি?

ভাবতা নেতাজি হাই স্কুল মোড় থেকে লিখছেন মনিরুজ্জামান, হাবিবা, শবনম, নাজমিনা, মনসুর। আগের মতো আর সেইভাবে শোনা হয় না, কাজের জন্য এখন নেপালে থাকি, মমতাজের কথা বলে শেষ হবে না। তবে আজকের অনুষ্ঠান শুনছি, আপনার পছন্দের গান শোনাবেন, সবই পছন্দের গান শুনতে থাকুন আর ভালো থাকুন যেখানেই থাকুন।

0: বিবিধ বিচিত্র চরিত্রে স্মরণীয় অভিনয় করেছেন মুমতাজ। আর সেই সময়ের তার ফ্যাশন সেন্স, হেয়ারস্টাইল আর অভিনয় সেই সময় তরুণীদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিল। যখন তিনি খ্যাতির মধ্যগগনে, ঠিক তখন নিতান্তই কিছু ব্যক্তিগত ঘটনার পর তিনি ধীরে ধীরে সিনেমা জগৎ থেকে দূরে সরে যান। 77 সালের আয়না ছিল তাঁর ক্যারিয়ারের শেষ দিকের প্রধান ছবি। কোন বন্ধু আছেন? হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, শুনছি। বলুন,
1: আপনাদের ছবির গানটা
0: একটুখানি দেরিতে রেডিওটা খুলেছেন দাদা, আপনার দেশের সুন চম্পা বাজিয়েছি। ঠিক আছে, সামনের দিন শুনিয়ে দেব। কেমন শুনিয়েছি ইতিমধ্যে, কেমন? ভালো থাকুন।

জানলে অবাক হবেন, মমতাদের জীবন যেমন রূপালি পর্দায় রঙিন ছিল, বাস্তব জীবনে তাকে কঠিন লড়াই করতে হয়েছে। 2000 সালের শুরুর দিকে হঠাৎই জানা যায় তিনি মারণ ক্যান্সারের আক্রান্ত। সিনেমার মতো বাস্তব জীবনেও তিনি একজন ফাইটার, তাই শক্ত হাতে এই মারণ রোগকে জয় করেছেন। সামান্য জুনিয়র আর্টিস্ট থেকে বলিউডের গ্ল্যামার কুইন মমতাজের এই অবিশ্বাস্য সফর প্রমাণ করে যে কঠিন আর কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছে থাকলে যে কোনো বাধা পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। হিন্দি সিনেমা যতদিন থাকবে, মমতাজের সেই মিষ্টি অভিব্যক্তি, চঞ্চল নাচ আর অসাধারণ অভিনয়

দর্শকদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। মুমতাজ আমাদের শিখিয়েছেন কিভাবে নিজের শর্তে বাঁচতে হয় আর নিজের জীবনে প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করতে হয় হাসি মুখে, একেবারে সামনাসামনি দাঁড়িয়ে।

মুর্শিদাবাদ থেকে সঞ্চিতা দে, ইন্দ্রজিৎ মণ্ডল, পলাশ সরকার, মধু মঙ্গল পাল সঙ্গে আছেন। ক্ষমা চেয়ে নিচ্ছি, সময়ের কারণে আপনাদের বার্তা পুরোপুরি পড়তে পারলাম না। এখন কেন যেন মনে হয় কারোর খুব কাছে যেতে নেই, কেননা দূর থেকে ঘন বন, কাছে গেলে এলোমেলো সাদা মাটা, আবার খুব সাধারণ মানুষের খুব কাছে ঘেসে বসো, দেখো তার মুখে কত দাগ, কত ভাঙচুর, কাটাকুটি রেখা, কত মেচেতা ব্রন, সিবোরিয়া ভালগারিস। খুব বড় কোনো কবির পাণ্ডুলিপি খুলে দেখো কত ভুল বানান, ছন্দ মাত্রা অলঙ্কারের কদর্য বিচ্যুতি, অপরিণত অসঙ্গত বাক্যবিন্যাস, ক্রমাগত পরিমার্জনায় পরিমার্জনায় রূপান্তরিত হতে হতে আত্মঘোষণায় আত্মসংবর্ধনায় কেউ কেউ হয়ে যান মহান কবি, আমরা বলে উঠি আহা। ক্রান্তদর্শী বিশ্ববন্দিত কোনো প্রতিভার মুখেও সাপের মতো ফনা মেলে থাকে বিষদন্ত, বিনয়ের পাশে অদৃশ্য হয়ে বিরাজ করে ভিজে বেড়ালের চতুরতা, ফুলের পাপড়ি ছিঁড়ে চোখের কাছে এনে দেখো কত বিকৃতি, কত বিকৃত প্যারেন কায়মা, অকুণ্ঠ শ্রদ্ধার ভেতরেও অতি সূক্ষ্ম আলো ফেলে দেখো কত বীত শ্রদ্ধার সংশয় আর ঘৃণা। প্রতিদিন ভালো আছো ভালো আছি এই কুশল বিনিময়ে কত অকুশল হৃদরোগ, সুগার, ক্যান্সার, গভীর অসুখ। তাই খুব কাছে যেতে নেই, দূর থেকে ঘন বন, কাছে গেলেই এলোমেলো সাদামাটা আর খুব সাধারণ।

রাত বাড়ছে, আমাদের এই 40 মিনিটের বিশেষ লাইভ মেহফিলের সময় ফুরিয়ে আসছে। শনিবারের রাত স্পেশাল হয়ে থাকুক আপনাদের সকলের ভালোবাসায়। পরে শনিবার আবার কথা হবে নতুন কোনো বিষয়ে। সুস্থ সুন্দর থাকুন সবাই। আয়োজনের কারিগরি সখা ছিলেন মন্দার গোস্বামী। সকলকে ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আপনাদের গানের সখা কথার বন্ধু মুক্তি হক। নমস্কার।

আকাশবাণী মুর্শিদাবাদ, আগামীকালকের কয়েকটি অনুষ্ঠানের কথা। সকাল আটটায় লাইভ ফোন ইন শুভ সকাল, উপস্থাপনা মোহর বন্দ্যোপাধ্যায়, বিষয় আশায় বাঁচি। বেলা দুটো বেজে কুড়ি মিনিটে অনুরোধের আসর, উপস্থাপনায় তাপসী চাকি। রাত দশটায় যুবজগৎ, চিত্রগীত অনুষ্ঠানে হিন্দি ছবির গান, দশটা বেজে তিরিশ মিনিটে। আবহাওয়ার খবর জানাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ এবং আগামীকাল মুর্শিদাবাদ জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা, পরবর্তী দিনগুলো একই রকম থাকতে পারে। আবহাওয়া বিজ্ঞপ্তি শুনলেন, সেই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের অধিবেশন।